বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ সোমবার, 26শে শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, 26শে সফর, 1448 হিজরি, 10ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। সকলকে স্নিগ্ধ সকালের প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় আছি আমি, ওপি মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন। শুরুতেই ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Monday, the 26th of Shravan, 26th of Safar, and August the 10th. The news read by Shamim Khan. First, the headlines. Prime Minister distributes new home and relief materials among families of the flood victims in Chattogram. Urges countrymen to be alert against attempts of creating chaos. Tariq Rahman urges Islamic scholars to work together for stability and people's welfare. Results of this year's SSC and equivalent examination will be published today. Government to launch family planning campaign next month to reduce birth rate, informs Health Minister. Media is the mirror of society and it must reflect the society correctly, says Information and Broadcasting Minister. 16 Bangladeshis killed in devastating fire at a sofa factory in Saudi Arabia. And Bangladesh high performance team will take on Malaysia in the second T20 cricket match at Mirpur today. Now the details. Prime Minister Tariq Rahman urged the people to stay alert against those trying to create chaos, saying such attempts could hamper the country's development and peace, ultimately harming the people. He said this while addressing a program titled House Handover, Grant and Relief Distribution at Bashkali High School and College Ground, organized to rehabilitate families affected by recent floods in Chattogram yesterday. Tariq Rahman was on a day-long visit to Cox's Bazar in Chattogram, first after assuming office following BNP's landslide victory in the 13th National Parliament election on 12 February this year. Referring to government's plan to be presented in Parliament, Prime Minister said BNP government would place its overall development plan, including those for power and energy, before the House. Prime Minister Tariq Rahman has called upon Islamic scholars and ulemas to work together with the government to maintain peace and stability in the country and improve living standard of the people. He said this while addressing a chief guest at a view exchange meeting with ulema and Islamic thinkers at Jamiatul Islamiyah Azizul Ulum Babu Nagar Madrasa in Fortichuri yesterday. The Prime Minister said his government wants to build such a Bangladesh where people and children of the country can live with food and shelter, live in peace, and people of different religions can live together peacefully. Regarding some demands of Gawami Madrasa, he said the government will try to resolve those gradually. Earlier, Tariq Rahman held a meeting with Allama Shah Muhibullah Babu Nagar, Amir of Hifazat Islam. Later, he visited the grave of Allama Shah Ahmad Shafi, late Amir of Hifazat Islam, at Hat Hazari and recited Fatiha and prayed for his departed soul. Prime Minister Tariq Rahman distributed donation checks of 1 lakh taka to each flood victim family to help build new houses at Government College Ground in Hat Hazari last evening. Addressing the rally, he said, several political parties are trying to create chaos in the country again, mentioning that no one will be allowed to play with the fate of the people of the country anymore. Tariq Rahman said, it is time to work for changing fortune of the people. Highlighting various steps taken by the government for development of the country, the Prime Minister said all Upazila health complexes of the country will be upgraded to 101 beds to ensure health services at grassroots level. Earlier, Prime Minister Tariq Rahman inspected the operations of Matarbari Deep Seaport Coal-Fired Power Project and Maheshkali Integrated Development Project in Maheshkali of Cox's Bazar. During the visit, Prime Minister was given a detailed briefing on overall activities of 1,200 megawatt Matarbari Ultra Supercritical Coal-Fired Power Plant in Maheshkali Upazila of Cox's Bazar. Inspecting the plant, Tariq Rahman stressed the need for efficient use of existing energy infrastructures, transparency and accountability in project management, regular maintenance and a long-term integrated energy plan to ensure the country's power and energy security. Results of this year's secondary school certificate SSC and equivalent examinations will be published today. Education, Primary and Maths Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milon will formally inaugurate the results at 10 a.m. During the time, results will be available simultaneously on websites of all education boards, all relevant educational institutions, and through SMS. It may be mentioned that a total of 18,57,344 candidates sat for the examinations under the country's 11 education boards. Of them, 9,30,305 were male and 9,27,039 were female. Health Minister Shardar Mohammed Shakathusan said, "Government is working to ensure well-being and good health of people." He said this after a surprise visit to Chandpur Government General Hospital. Health Minister said, "A comprehensive campaign to reduce birth rate will be launched at the end of next month." This is Bangladesh Betar giving you the news. Information and Broadcasting Minister Zahiruddin Chopan said, "Media is a mirror of society and must accurately reflect how society functions." He made the remarks as chief guest at a program marking 56th anniversary of newspaper Dainik Biplobi Bangladesh in Borishal yesterday. Speaking about political reform, Zahiruddin Chopan said, "The country needed a new political settlement and the media must play the role of a watchdog to ensure that all political parties remain committed to changing the country's political culture." State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhary called for presenting accurate history of Bangladesh's independence and democracy to the next generation. He made the remarks while speaking at an unveiling ceremony and publication festival of two books, Shahid Zia Golpo Shono and Chotudir Priyo Khaleda Zia, at Jatiya Press Club in the capital yesterday. Yasir Khan Chaudhary said, "It is very important to inform children about those whose contribution and sacrifice helped achieve today's independent Bangladesh and democracy." He also said the Minister of Information and Broadcasting is working to present real history and the ministry is always ready to provide all-out cooperation in such initiatives. At least 16 Bangladeshi workers have been killed in a devastating fire in Saudi Arabia. Expatriates Welfare and Overseas Employment Ministry confirmed this. Bangladesh Embassy in Riyadh said the fire broke out at a sofa factory in Musa Sanaya Industrial Area in Riyadh around 2 p.m. yesterday, killing 16 people on the spot. Bangladesh Embassy said officials are present at the site and remain in close contact with Saudi authorities to identify the victims. Meanwhile, Expatriates Welfare and Overseas Employment Minister Ariful Haq Chaudhary expressed deep shock and sorrow at the tragic death of Bangladeshi workers in the devastating fire in Saudi Arabia. In a condolence message last night, the minister said he instructed the relevant officials to ensure speedy repatriation of the bodies of the deceased Bangladeshi workers and provide all necessary government assistance and compensation to their families. Cricket and Bangladesh high performance team will take on Malaysia cricket team at Mirpur Sher Bangla National Cricket Stadium in Dhaka today. The match will start at 2 p.m. Bangladesh high performance team is leading 1-0 in the two-match series. Finally, weather and forecast by Little One this afternoon says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Prime Minister distributes new home and relief materials among families of flood victims in Chattogram. Urges countrymen to be alert against attempts of creating chaos. Tariq Rahman urges the Islamic scholars to work together for stability and people's welfare. Results of this year's SSC and equivalent examinations will be published today. Government to launch family planning campaign next month to reduce birth rate, informs Health Minister. Media is a mirror of society and it must reflect the society correctly, says Information and Broadcasting Minister. 16 Bangladeshis killed in a devastating fire at a sofa factory in Saudi Arabia. And Bangladesh high performance team will take on Malaysia in the second T20 cricket match in Mirpur today. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
2: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছে নুরুন্নাহার সুমনা। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনোয়ার এহসানুল হক মিলন সকাল 10টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল প্রকাশের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ সময় একযোগে দেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও SMS এর মাধ্যমে ফলাফল জানা যাবে। উল্লেখ্য, এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 18,57,344 জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে 9,30,305 জন ছাত্র এবং 9,27,039 জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। মোংলাবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মুস্তফা গতকাল মোংলাবন্দরের সদর দপ্তর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে একটি আম গাছের চারা রোপণের মধ্য দিয়ে মোংলাবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, মোংলাবন্দরের সদর দপ্তর, প্রধান সড়ক ও রেললাইনের দুই পাশে স্থায়ী বন্দর আবাসিক এলাকা এবং খুলনাস্থ আবাসিক সহ বিভিন্ন পয়েন্টে প্রায় 1,000 ফলদ, বনজ ঔষধি ও শোভাবর্ধক গাছের চারা রোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বন্দর অগ্রণী ভূমিকা পালন করে যাবে। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, বিগত বছরগুলোতে যে গাছগুলো রোপণ করা হয়েছে এবং বর্তমানে যে গাছগুলো রোপণ করা হবে, এ সকল গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী সহ সকলের। প্রধান প্রকৌশলী, হারবার মাস্টার পরিচালক, প্রধান নিরাপত্তা কর্মকর্তা, প্রধান প্রকৌশলী মেরিন, প্রধান হাইড্রোগ্রাফার, প্রধান চিকিৎসা কর্মকর্তা, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা, অফিসার্স অ্যাসোসিয়েশন অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ এবং বন্দরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা গতকাল পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জের DIG মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। সভায় পুলিশ সদস্যের বিভিন্ন সুযোগ সুবিধা ও কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং মাদক সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ও শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের উদ্যোগে বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল রাজনগর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কালেখারবের মাধ্যমিক বিদ্যালয়ের 321 জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির প্রধান প্রকল্প প্রধান অভিষেক কুমার প্রধান অতিথি হিসেবে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন। কোম্পানির প্রধান মানব সম্পদ কর্মকর্তা আনোয়ার আজিম, উপমহাব্যবস্থাপক GM তরিকুল ইসলাম এবং মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রেফাতুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা সার্কিট হাউস মাঠে চলছে মাসব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। আগামীকাল মাসব্যাপী এ মেলা শেষ হচ্ছে। মেলায় মোট 62টি স্টল খোলা হয়েছে। এসব স্টলে ফলদ, বনজ ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন ধরনের গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। বৃক্ষমেলা প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রয়েছে। মেলায় গত 29 দিনে 99,15,000 টাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি হয়েছে। জেলা প্রশাসন ও খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এর আয়োজন করেছে। চলতি মৌসুমে মাগুরা জেলায় পাটকাটা শুরু হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার মাঠে পাট কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
3: চলতি মৌসুমে মাগুরা জেলায় পাট কাটা শুরু হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার মাঠে এখন কৃষকদের ব্যস্ততা চোখে পড়ার মতো। কেউ পাট কাটছেন, কেউ জাগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আবার কোথাও চলছে আশ সারানোর কাজ। বর্ষা শুরুতে পর্যাপ্ত পানি পাওয়ায় এবারে পাটের আশের মান ভালো হবে বলে প্রত্যাশা করছেন কৃষকেরা।
4: আমরা তো পাট কাটা শুরু করেছি, কিন্তু পাট কেটে জাগ দিয়া সমস্যা নেই, পানি পাওয়া যাচ্ছে, সবই ঠিক আছে।
5: পাট খুব ভালো হয়েছে, কাটটু ভালো আছে, দামও ভালো আছে, জনের দামও ভালো।
6: এবার বৃষ্টির পানি পাট মোটাতে যাইছে, খুব ফলন হবে না।
3: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি মৌসুমে জেলায় প্রায় 34,553 হেক্টর জমিতে পাটের চাষ করা হয়েছে। জেলায় 88,110 মেট্রিক টন পাট উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের পরামর্শে অধিকাংশ ক্ষেতেই ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম।
7: কৃষক ভাইরা পাটের দাম ভালো পাচ্ছেন, অর্থাৎ মন প্রতি তারা 4,000 থেকে 4,500 টাকা দাম ইতিমধ্যে পাচ্ছেন। এবছর প্রচুর বৃষ্টিপাত হওয়াতে পাট জাগ দিতে কৃষকদের কোনো সমস্যা হচ্ছে না এবং পাটের আশের মান ভালো হচ্ছে। আমরা আশা করছি কৃষক ভাই লাভবান হবেন।
3: মাগুরা সদর, শ্রীপুর, শালিকা ও মোহাম্মদপুর উপজেলার বিভিন্ন এলাকায় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করছেন কৃষকেরা। কৃষকদের প্রত্যাশা, পাটের ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি জাগ দেওয়ার উপযোগী জলাশয় সংরক্ষণ ও প্রয়োজনীয় সরকারি সহায়তা বাড়ানো হলে পাট চাষ আরও লাভজনক হবে। ফলে বাংলাদেশের অর্থকরী ফসল হিসেবে পরিচিত পাটকে ঘিরে মাগুরা গ্রামীণ অর্থনীতিতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। হেলাল হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
2: খেলার খবর ফুটবল। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গতকাল পদ্মপুকুর ফুটবল একাদশ 5-0 গোলে বুড়ি গোয়ালিনী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে কুষ্টিয়া সদর উপজেলা আবদালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে 16-দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গতকালের খেলায় মহেশকারী ফুটবল একাদশ 3-1 গোলে পাইকপাড়া ফুটবল একাদশকে পরাজিত করেছে। এছাড়া মাগুরার শালিখা উপজেলার আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আফতারউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় গোবরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় একাদশ টাই ব্রেকারে 3-2 গোলে সুরসোনা মাধ্যমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার, খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারের আয়োজনমালায় রয়েছে দেশের গান। প্রথম গানটি শোনাব গাজী মাজহারুল আনোয়ারের কথায় এবং শিল্পী শাহনাজ রহমাতুল্লার কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশের গান। এবারের গানটিতে কথা সাজিয়েছেন আহমেদ মনির এবং গানটির শিল্পী মোহাম্মদ খসরু।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারের গানটির শিল্পী শাহানা সুলতানা বিউটি। গানটিতে কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন দেশের গান।
1: সকাল 8:30 বাংলাদেশ বেতার খুলনা।

শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনায় কিশোর বাড়ৈ ও অপি মণ্ডল।

0: বিশ্বের সব দেশে নারীরা অধিকার আদায়ের আন্দোলন করছেন। সিডো সনদ সহ বিভিন্ন আন্তর্জাতিক নীতিমালাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী নারী আন্দোলন একসূত্রে গাঁথা হচ্ছে। নারী আন্দোলন ক্রমাগত শক্তি সঞ্চয় করে চলেছে। এসব আন্দোলনের মূল কথা, নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা। নারীরা সব বাধাকে তুচ্ছ করে প্রতিবাদ ও প্রতিরোধে সামিল হচ্ছেন। জাতীয় ও আন্তর্জাতিক নানা উদ্যোগের মধ্য দিয়ে নারীরা অগ্রগতির পথে অনেক দূর অগ্রসর হয়েছেন। নীতি নির্ধারণের ক্ষেত্রেও তারা ভূমিকা রাখছেন কৃষিতে, কলকারখানায় ও পোশাক শিল্পে।
1: সাহিত্য, বিজ্ঞান, ক্রীড়া, সাংবাদিকতা, জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহণ এবং পর্বতারোহণের মতো চ্যালেঞ্জিং উদ্যোগেও সফল হচ্ছেন তারা। নারীরা বুঝতে পেরেছেন, পুরুষের সমকক্ষ হওয়া মানে নারীত্ব বিসর্জন দেওয়া নয়, নারীর কল্যাণময়ী মূর্তির সঙ্গে আধুনিকতার কোনো বিরোধ নেই। সমাজ, পরিবার, রাষ্ট্র সব ক্ষেত্রে সমানভাবে ক্ষমতায়িত হলে নারীর প্রতি সহিংসতা হ্রাস পাবে।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড প্রকল্প চালু করেছে। সরকারের যুগান্তকারী উদ্যোগসমূহ নারীর অগ্রগতি ও জাতীয় উন্নয়নে অবিস্মরণীয় অবদান রাখুক, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। শুভ সকাল।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, দৃষ্টিপাতের আজকের আয়োজনমালায় যা যা থাকছে প্রথমেই সেগুলো জানিয়ে দিচ্ছি। থাকছে খুলনা মহানগরীর উল্লেখযোগ্য অনুষ্ঠান পরিচিতি নিয়ে আজকের ডায়েরি পর্ব, বাস ও ট্রেনের সময়সূচি, থাকছে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সিরিজ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ, আপনারা শুনবেন এছাড়াও একটি নজরুল সঙ্গীত এবং প্রাত্যহিক পরিবেশনা আজকের ডায়েরি ও এই দিনে তো থাকছেই। এই বিষয়গুলো নিয়ে আজকের দৃষ্টিপাত গ্রন্থনা করেছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আর উপস্থাপনায় রয়েছি আমি কিশোর বাড়ুই
1: এবং আমি অপি মণ্ডল। প্রিয় শ্রোতা, শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি খুলনা মহানগরীর উল্লেখযোগ্য অনুষ্ঠান পরিচিতি নিয়ে আজকের ডায়েরিতে। তথ্য সংগ্রহ ও সংকলনে শেখ শফিকুল হাসান, উচ্চারণে নূরজাহান আক্তার।
2: আজ সোমবার, 26শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 26শে সফর 1448 হিজরি, 10ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। খুলনায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:36 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:38। খুলনা আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে সকাল 6টায় খুলনা ও তার আশপাশের এলাকার তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 97%। এবারে ট্রেনের সময়সূচি। খুলনা রেল স্টেশন থেকে গোয়ালন্দগামী নকশিকাঁথা এক্সপ্রেস ছেড়ে যায় রাত 11টায়। সকাল 6:45 কপোতাক্ষ আন্তনগর এক্সপ্রেস রাজশাহীর দিকে এবং বেতনা এক্সপ্রেস সকাল 6:15 বেনাপোলের দিকে ছেড়ে যায়। সকাল 7:15 রূপসা এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে, সকাল 9টায় চিত্রা এক্সপ্রেস ঢাকার দিকে এবং সকাল 9:30 রকেট মেইল পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। সকাল 11টায় মহানন্দা মেইল চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে, এছাড়া সুন্দরবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 9:45। আজ খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাগরদাড়ি এক্সপ্রেস এবং চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সীমান্ত এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক বিরতি। এবারে বাসের সময়সূচি। প্রতিদিন ভোর থেকে রাত 12টা পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা, রয়্যাল মোড়, জিরো পয়েন্ট ও রূপসা বাস স্ট্যান্ড থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে বাস চলাচল করে। এছাড়াও বিআরটিসির অনেক বাস নগরীর নিউ মার্কেট, শিরোমণি ও রূপসা বাস স্ট্যান্ড থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।
0: জর্জ বার্নার্ড শ বলেছেন, জীবনটা কি অনেকগুলো বোকামির সমষ্টি ছাড়া আর কিছুই নয়, কিন্তু সমস্যা হলো সেগুলোকে বুঝে ওঠা। আর ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাজক হয়ে কিন্তু আসে না, তাকে ডেকে আনতে হয়, বলেছেন ইলা অলড্রিজ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 10ই আগস্ট, আজ যাদের জন্মদিন তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।
1: শুভ হোক আপনার জন্মদিন।

0: ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানীগুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা, অনেকে আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। প্রিয় শ্রোতা, ইতিহাসের পাতা থেকে নেওয়া আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে এবারে রয়েছে আজকের এই দিনে।
1: 1821 সালের আজকের এই দিনে মিসৌরি আমেরিকার 24তম রাজ্যে পরিণত হয়। 1913 সালের আজকের এই দিনে বলকান যুদ্ধ অবসানে বুখারেস্ট চুক্তি সম্পন্ন হয়। 1914 সালের আজকের এই দিনে অস্ট্রিয়া এবং হাঙ্গেরির বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে। 1920 সালের আজকের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত ওসিনীয় সাম্রাজ্যের সাথে মিত্রপক্ষের একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। 1945 সালের আজকের এই দিনে দ্বিতীয় মহাযুদ্ধের অন্তিম লগ্নে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করে। 1397 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন জার্মানির রাজা দ্বিতীয় আলবার্ট। 1810 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন ইতালিয়ান রাজনীতিবিদ ও প্রথম প্রধানমন্ত্রী কামিল বেন্স। 1923 সালের 10ই আগস্ট অর্থাৎ আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান। 1963 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ ফুলন দেবী। 1974 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন সৌদি আরবের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক হাইফা আল মনসুর। 1975 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন অস্ট্রেলীয় ক্রিকেটার বার্ট ওল্ডফিল্ড। 1980 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ইয়াহিয়া খান। 2008 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক, প্রযোজক ও অভিনেতা আইজ্যাক হায়েজ।

0: মানুষের জ্ঞান অর্জন এর জন্য অন্যতম একটি উপায় হল ভ্রমণ। ভ্রমণের মাধ্যমে মানুষ বিভিন্ন নতুন নতুন স্থানে গিয়ে সেখানকার মানুষ ও সাংস্কৃতিক যে কর্মকাণ্ড রয়েছে সে সম্পর্কে জানতে পারেন। জানার জন্য এবং শিক্ষার জন্য ভ্রমণ করা উচিত। এখন শুনবেন মোহাম্মদ মামুনুর রশিদের কণ্ঠে চলনা ঘুরে আসি পর্বে, হারবাড়িয়া ইকোট্যুরিজম কেন্দ্র সুন্দরবন সম্পর্কে।
1: নদীর বুকে রোদের ঝিলিক, গাঙে দোলে নাও, গহীন পথে হারিয়ে একটু ঘুরে যাও। প্রিয় শ্রোতা, সুন্দরবনের প্রবেশদ্বার করঞ্জল, কিন্তু সুন্দরবনের আসল বুনো রূপ, খাটি নির্জনতা আর গা ছমছমে রোমাঞ্চ অনুভব করতে চাইলে আপনাকে যেতে হবে আরও কিছুটা গভীরে। তাই আপনাদের নিয়ে চলেছি সুন্দরবনের অন্যতম রহস্যময় ও নয়নাভিরাম স্পট হারবাড়িয়া ইকোট্যুরিজম কেন্দ্রে।

মোংলা বন্দর থেকে নদীপথে কিছুটা দক্ষিণে গেলেই পশুর নদীর কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এই হাড়বাড়িয়া। নদীর জল ছুঁয়ে যখন আপনি হাড়বাড়িয়ার ঝুলন্ত কাঠের পন্টুনে নামবেন, তখনই এক অন্যরকম নীরবতা আপনাকে ঘিরে ধরবে। এখানে নেমেই চোখে পড়বে সুন্দরবনের অন্যতম প্রধান আকর্ষণ, একটি বিশাল পদ্মপুকুর বা পদ্মদীঘি। পুকুরের চারপাশ ঘিরে রয়েছে কাঠের তৈরি দৃষ্টিনন্দন ট্রেল বা হাঁটার পথ। পুকুরের বুকে ফুটে থাকা অজস্র পদ্ম আর তার উপর কাঠের ব্রিজে হাঁটার প্রতিটি মুহূর্ত এক স্বর্গীয় অনুভূতি সৃষ্টি করে। পুকুরের ওপারেই গোলপাতার ছাউনি দেওয়া সুন্দর গোলঘর, যেখানে বসে একান্তে প্রাকৃতিক রূপ উপভোগ করা যায়। হাড়বাড়িয়ার প্রধান বৈশিষ্ট্য হল এর বুনো প্রাকৃতিক পরিবেশ। বনের মাঝখান দিয়ে চলে যাওয়া কাঠের হাঁটার পথ ধরে আপনি যতই এগোবেন, চারপাশে সুন্দরী গেওয়া আর গোলপাতার বন আপনাকে মায়ায় বাঁধবে। আর হ্যাঁ, এই হাড়বাড়িয়া কিন্তু আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের অবাধ বিচরণ ক্ষেত্র হিসেবে পরিচিত। কাঠের ট্রেলে হাঁটার সময় একটু খেয়াল করলেই হয়তো কাদার উপর দেখতে পাবেন বাঘের তাজা পায়ের ছাপ। ভাগ্য সুপ্রসন্ন হলে কিংবা খুব ভোরে গেলে ওয়াচ টাওয়ার থেকে কাদার চরে হরিণের পাল, বানরের দল বা সুন্দরবনের হিংস্র অথচ সুন্দর প্রাণীদের দেখা পেয়ে যেতে পারেন। এখানকার উঁচু ওয়াচ টাওয়ার থেকে পুরো বনের অপার সৌন্দর্য আর পশুর নদীর মনোরম দৃশ্য আপনাকে বাকরুদ্ধ করে দেবে।

হারবাড়িয়া যেতে হলে খুলনা বা মোংলা থেকে জলপথেই একমাত্র ভরসা। মোংলা থেকে ট্রলার, ইঞ্জিন চালিত নৌকা কিংবা রেস্কিউ বোট বা লঞ্চে করে সুন্দরবনের ভেতরে হারবাড়িয়ায় যাওয়া যায়। মোংলা থেকে জলপথে সময় লাগে প্রায় দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা। নদীর দুপাশের ম্যানগ্রোভ বনের দৃশ্য দেখতে দেখতে এই পথটুকুর সফর আপনার খুবই দারুণ কাটবে।

হারবাড়িয়াও ডে ট্যুর বা দিনের বেলা ভ্রমণের জন্যই উপযুক্ত। রাতে নিরাপত্তা ও পরিবেশ রক্ষার স্বার্থে বনে থাকার সুযোগ নেই। তবে মোংলা শহর এবং পশুর নদীর কাছাকাছি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চমৎকার মোটেল, জেলা পরিষদ ও বন বিভাগের রেস্ট হাউস রয়েছে। সেখানে অবস্থান করে অনায়াসে হারবাড়িয়া ঘুরে আসা সম্ভব। গা ছমছমে বুনো পরিবেশ, নদীর হাওয়া আর প্রকৃতির নির্জনতায় নিজের ভেতরের ক্লান্তি দূর করতে ঘুরে আসুন হারবাড়িয়া ইকোট্যুরিজম কেন্দ্র থেকে। ভ্রমণের সময় প্লাস্টিক বা ময়লা বনে না ফেলে বনের সার্বিক পরিচ্ছন্নতা ও বন্যপ্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। আজ তবে বিদায় নেওয়ার সময় হল। আগামী পর্বে বাংলাদেশের নতুন কোন সুন্দর জায়গা নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন আর পরিবেশকে ভালোবেসে ঘুরে বেড়ান প্রকৃতির কোলে।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে।

0: বছরের একটি সময়ে এসে আমরা ডেঙ্গু নিয়ে অনেক বেশি সচেতন এবং সতর্ক হয়ে পড়ি, কিন্তু যদি সবসময় সচেতন এবং সতর্ক থাকি তাহলে নির্দিষ্ট একটি সময় এসে এই সচেতনতা বেশি বৃদ্ধি করা প্রয়োজন হয় না। শ্রোতা বন্ধুরা, আসুন ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আমাদের এবারের পরিবেশনার স্বাস্থ্য কথায় বিস্তারিত তথ্য জেনে নিই, যা সংকলনে রয়েছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
1: ডেঙ্গু একটি মশাবাহিত রোগ হলেও এর কার্যকর কোনো টিকা এখনও আবিষ্কৃত হয়নি, তাই রোগটি প্রতিরোধ করতে হলে যে কোনোভাবেই হোক নিজেকে মশার কামড় থেকে বাঁচাতে হবে। এডিস মশা মূলত দিনের বেলা সকাল ও সন্ধ্যায় কামড়ায়, তবে রাত্রে উজ্জ্বল আলোতেও এডিস মশা কামড়াতে পারে। মশার কামড় থেকে বাঁচতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে, সম্ভব হলে ঘরের দরজা ও জানালায় নেট লাগানো যেতে পারে। প্রয়োজনে মশা প্রতিরোধক স্প্রে, লোশন, ক্রিম, কয়েল, ম্যাট ব্যবহার করতে পারেন। শিশুদের হাফ প্যান্টের বদলে ফুল প্যান্ট বা পাজামা পরাতে হবে। এডিস মশা জমা হওয়া স্বচ্ছ পানিতে ডিম পারে, তাই ঘরে সাজানো ফুলদানি, অব্যবহৃত কৌটা, যে কোনো পাত্র বা জায়গায় জমে থাকা পানি 3-5 দিন পরপর ফেলে দিতে হবে। এতে এডিস মশার লার্ভা মারা যায়। পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিতে হবে। ঘরের বাথরুমে কোথাও জমানো পানি 5 দিনের বেশি যেন না থাকে সেটি নিশ্চিত করতে হবে। বাড়ির ছাদে অনেকেই বাগান করে থাকেন, সেখানে টবে বা পাত্রে যেন কোনো ধরনের পানি 5 দিনের বেশি না জমে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বাড়ির আশপাশে ঝোপঝাড়, জঙ্গল, জলাশয় ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘরের বাইরে মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার ফলে পানি জমতে পারে, যেমন ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, টিনের কৌটা, ডাবের পরিত্যক্ত খোসা, কন্টেইনার, মটকা, ব্যাটারির শেল, পলিথিন, চিপসের প্যাকেট ইত্যাদি, এসব জায়গায় জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। এছাড়া আরও কতগুলো দিকে খেয়াল রাখা জরুরি, যেমন এডিস মশা সাধারণত সূর্যোদয়ের আধা ঘণ্টার মধ্যে ও সূর্যাস্তের আধা ঘণ্টা আগে কামড়াতে পছন্দ করে, তাই এই দুই সময়ে মশার কামড় থেকে সাবধান থাকুন। ঘুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহার করুন, এটা ডেঙ্গু প্রতিরোধের সর্বোত্তম পন্থা। এডিস মশা দিনের বেলাতেও কামড়ায়, তাই দিনের বেলা ঘুমালেও মশারি ব্যবহার করুন। মশা তাড়াতে অনেকে তেলও ব্যবহার করে থাকে। বাসাবাড়ি, হাসপাতাল, অফিস আদালতের আনাচে কানাচে মশার স্প্রে বা ওষুধ ছিটান, তাহলে এসব জায়গায় মশা বাড়বে না। বাসার আশেপাশে ময়লা পানি যাতে জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন। জানালার পাশে তুলসী গাছ লাগাতে পারেন। এই গাছ এমন কতগুলো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা মশা তাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

0: প্রিয় শ্রোতা, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে এবারে রয়েছে সিরিজ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ।
1: দেশের প্রান্তিক চাষীদের ভাগ্য উন্নয়নে এক বৈপ্লবিক পদক্ষেপ নিচ্ছে সরকার। ফ্যামিলি কার্ডের আদলে সারা দেশে চালু হচ্ছে কৃষক কার্ড। আনুমানিক 12 লাখ কৃষককে উপকৃত করতে সুদসহ সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি কি সুবিধা পাবেন কৃষকরা? হ্যাঁ, এই কার্ডের মাধ্যমে একজন কৃষক কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের সরকারি সেবা ও প্রণোদনা সরাসরি পাবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, কার্ডটি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে সরকারি ব্যাংকিং সুবিধা পাওয়া যায়। কৃষি ভর্তুকি ও সার বীজ সরাসরি কৃষকের হাতে পৌঁছায়, কোনো মধ্যস্বত্ব ভোগী বা লিকেজ যেন সুযোগ না পায়। রাষ্ট্রের সঙ্গে কৃষকের সরাসরি যোগাযোগ তৈরি হয়। হ্যাঁ, এবার জানিয়ে দিই কিভাবে কার্ডটি কাজ করবে। পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কার্ডটিতে জমির আয়তন, ফসলের ধরন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সহ একটি ডিজিটাল প্রোফাইল অন্তর্ভুক্ত থাকবে। কৃষি স্মার্ট কার্ডের নিবন্ধন ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে অথবা চালুর পর নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে সম্পন্ন করা হবে। নিবন্ধন করতে কি কি তথ্য লাগবে? হ্যাঁ, স্মার্ট কৃষি কার্ড পেতে কৃষকদের বেশ কয়েকটি তথ্য প্রয়োজন হবে, যেমন এনআইডি কার্ডের একটি কপি, পাসপোর্ট সাইজের ছবি, রেজিস্ট্রেশন মোবাইল নম্বর, জমির দলিল কিংবা ভাগে জমির যে চাহিদা প্রমাণপত্র সেটি, এবং ব্যাংক বা মোবাইল যে ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট নম্বর সেটি। কৃষক কার্ড পাওয়ার ধাপসমূহ কি কি? সরকার প্রধানত স্থানীয় কৃষি অফিসের মাধ্যমে এই কার্ডটি পৌঁছে দেবেন কৃষকের হাতে। আপনার যা করতে হবে, উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে, নিবন্ধন বা রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে হবে এবং আপনার দেওয়া তথ্য কৃষি অফিস থেকে সরেজমিনে যাচাই করা হবে। এরপর একটি ডিজিটাল প্রোফাইল তৈরি হবে আপনার নামে, এবং এরপরের ধাপে যাচাই শেষে উপজেলা কৃষি অফিস থেকে আপনাকে এই স্মার্ট কার্ড কৃষক কার্ড হিসেবে প্রদান করা হবে। কৃষি স্মার্ট কার্ড নিয়ে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে সরকার। কর্তৃপক্ষ বলছে যে কার্ডটি বিনামূল্যে পাওয়া যাবে। কার্ডের জন্য কারোর সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন একদমই করবেন না। শ্রোতা বন্ধুরা, কথা দিয়েছিলাম একটি নজরুল সঙ্গীত শোনাব। হ্যাঁ, শবনম মুস্তারির কণ্ঠে শুনবেন নজরুল সঙ্গীত।

শ্রোতা বন্ধুরা, আসুন ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ এবং যেসব স্থানে পানি জমে থাকতে পারে সেসব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর এ আহ্বান রেখেই শেষ করছি আজকের মতো ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

0: ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনা ছিলেন কিশোর বাড়ই ও অপি মণ্ডল, প্রকৌশল সহযোগিতায় ছিলেন শেখ আমির হোসেন, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ ফরিদুদ্দিন, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বাংলায় সংবাদ, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল নয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তুহিনুর সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। তিনি গতরাতে চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে কথা বলেন। দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর আগে প্রধানমন্ত্রী বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে গৃহ হস্তান্তর অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। এতে প্রধান অতিথির বক্তৃতায় দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকারের সঙ্গে একযোগে কাজ করতে ইসলামী চিন্তাবিদ ও আলেম ওলামাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। কওমি মাদ্রাসার বিভিন্ন দাবি দাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার পর্যায়ক্রমে তা সমাধানের চেষ্টা করবে। এর আগে তারেক রহমান হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে প্রধানমন্ত্রী গতকাল কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন মেগা উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজ খবর নেন এবং কাজের গতি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হবে। শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল প্রকাশ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ সময় একযোগে দেশের সকল শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে। তিনি গতকাল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। সরকারি কর্মকর্তাদের অনুপস্থিতি ও চিকিৎসা সেবা সরঞ্জাম অযথা নষ্ট হওয়ার বিষয়টিকে গভীর উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সরঞ্জাম অযথা ফেলে রেখে নষ্ট করা হয়েছে। তিনি জানান, দেশে জন্মহার কমানোর লক্ষ্যে আগামী মাসের শেষের দিকে ব্যাপকভাবে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন গণমাধ্যমকে সমাজের দর্পণ আখ্যায়িত করে বলেছেন, সমাজ কিভাবে পরিচালিত হয় তার সঠিক প্রতিফলন গণমাধ্যমে থাকা আবশ্যক। তিনি গতকাল বরিশালে দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন। রাজনৈতিক সংস্কারের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে সব রাজনৈতিক দলের প্রতিশ্রুতিবদ্ধ থাকা নিশ্চিত করতে গণমাধ্যমকে পর্যবেক্ষকের ভূমিকা পালন করতে হবে। সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ জন বাংলাদেশী কর্মী মারা গেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ দূতাবাস রিয়াদের কাউন্সেলর জানান, গতকাল দুপুরে রিয়াদের শেফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৬ জন মারা যান। এই ঘটনায় রিয়াদে বাংলাদেশ দূতাবাস মৃত ব্যক্তিদের নাম পরিচয় শনাক্তকরণে স্থানীয় সৌদি পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। এদিকে সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশী কর্মীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতরাতে এক শোক বার্তায় তিনি বলেন, নিহত বাংলাদেশীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ২টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ১-০তে এগিয়ে রয়েছে। সবশেষ আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। স্টুডিও ঘরটি মুহূর্তের সময় ঠিক সকাল 9:05 হয়ে 5 সেকেন্ড। বাংলাদেশ বেতার খুলনা।

0: পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক তখন আমরা প্রেমে পড়ব, মনে থাকবে? বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসব দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখে জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দুচোখ ভরে থাকব ছে, মনে থাকবে? অন্য কিছু মনে থাকুক বা না থাকুক, এখন যে ঠিক নটা বেজে পাঁচ এটা নিশ্চয়ই আপনার মনে রয়েছে, এবং তাই তো আপনি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আপনাদেরই পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান নিয়ে সাজানো অনুষ্ঠান
1: রূপালী।
0: হ্যাঁ, রূপালীতে রূপালী আয়োজন আজকেও ঠিক যথারীতি আপনাদেরই পছন্দ করা গান দিয়ে এগিয়ে চলবে। আপনাদের সাথে কথা বলবো অবশ্যই, যে নম্বরটিতে সে নম্বরটি জানিয়ে দেবো, এবং আপনি চাইলে চিঠি লিখতে পারেন। আজকে আমাদের হাতে বিভিন্ন কালিতে লেখা একটি চিঠি হাতে রয়েছে, নিশ্চয়ই পড়ব, কিন্তু প্রথমেই চিঠি লেখার ঠিকানাটি আমরা জানিয়ে দিতে চাই বন্ধুদেরকে। চিঠি লিখবেন এই ঠিকানায়, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, রূপালী, খুলনা 9000। হ্যাঁ, এই ঠিকানায় চিঠি লিখবেন অবশ্যই, আর চিঠি আমরা পড়ে ফেলবো অবশ্যই। সেই সাথে সাথে আপনি আমাদেরকে ফোন করতে পারেন, যে নম্বরটিতে ফোন করবেন।
1: পুরনো বন্ধুরা কিন্তু আমাদের ফোন নাম্বারটি অবশ্যই জানে, কিন্তু নতুন বন্ধুটির জন্য আমাদের ফোন নাম্বারটি আবারও জানিয়ে দিতে চাই, 01974121970। বন্ধুরা আপনাদের সাথে কথা হবে, আড্ডা হবে, গান হবে।
0: তো হাতে যে চিঠিটি রয়েছে সেটা কি পড়ে নিব? চমৎকার, মানে 7-8টি আমি গুনছিলাম যে আসলে কতগুলো কালি ব্যবহার করা হয়েছে, 8-9টির মতো কালি ব্যবহার করা হয়েছে,
1: একদম রঙিন চিঠি।
0: একদম তাই, লিখেছেন সুমিষ্ট ভাইয়া ও নয়নমণি আপু, সালাম নেবেন। আমি আরাধনা ছায়াছবি থেকে গান শুনতে চাই, গানটি কি শোনানো যাবে? অবশ্যই শোনানো যাবে, তবে আপনি সাথে সাথে যে কথাগুলো লিখেছেন যে পান খাওয়ার দাওয়াত দিয়েছেন, সাথে সাথে আপনার এলাকা ঘোরার জন্য দাওয়াত দিয়েছেন, আমরা সকল দাওয়াত গ্রহণ করলাম, এবং নিশ্চয়ই আপনিও আমাদের সাথে রয়েছেন এবং শুনছেন আমাদেরকে। এবং এত চমৎকার করে আমাদেরকে যে চিঠিটি লিখেছেন তিনি হলেন শেখ আমিনুর রহমান, সভাপতি ভালোবাসি বেতার শ্রোতা সংঘ ভান্ডারখোলা মোল্লাহাট বাগেরহাট থেকে। আপনার সাথে আরও রয়েছে শেখ আরমান, রয়েছেন সুনীল কুমার বিশ্বাস এবং ফারজানা ইয়াসমিন লিমা। আপনারা সকলে মিলে শুনতে চেয়েছেন আরাধনা বাণীচিত্রের গান।
1: বন্ধুরা শুনতে থাকুন শাম্মী আক্তার শিল্পীর কণ্ঠে আরাধনা ছায়াছবি থেকে গান।
0: আরাধনা বাণীচিত্রের গান শুনবেন শাম্মী আক্তারের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রূপালীর আয়োজনে শুনছেন আপনাদের পছন্দ করার জনপ্রিয় সব ছায়াছবিজ্ঞান। ওই যে বলছিলাম, যদি চিঠি লিখতে চান, ঠিকানা জানিয়ে দিয়েছি, আবার একবার বলে দিই ঠিকানাটি। প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। এই ঠিকানায় অবশ্যই রূপালীর ভুবনে আপনি চিঠি লিখবেন। আপনার চিঠির জন্য কিন্তু আমরা অপেক্ষায় থাকব, ঠিক যেমনটা আপনি আপনার গানের জন্য অপেক্ষায় থাকেন। তো অপি, আমরা পরবর্তী কোন গান শোনাবো বন্ধুদেরকে?
1: পরবর্তীতে শোনাবো বর্তমান ছায়াছবি থেকে শিল্পী খালিদ হাসান মিলুর কণ্ঠে গান। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন রায়ের মহল খুলনার বন্ধু নিত্যানন্দ।

হ্যাঁ, ভাবছেন যে কখন কথা হবে? হ্যাঁ, কথা নিশ্চয়ই হবে, তবে এই মুহূর্তে নয়, আরো দুই একটি গান শুনিয়ে আসি। আপনারা প্রস্তুতি নিতে থাকুন 01974121970 নম্বরে কথা বলার জন্য। তবে এই মুহূর্তে আর পছন্দ করা গান শোনাতে অপেক্ষা করাবো না। এবারে সেলিম রেজা, আপনি শৈলকুপা ঝিনাইদহ থেকে অনুরোধ করেছিলেন লাঠি বাণী চিত্রের গান শুনতে, চেয়ে শোনাচ্ছি এন্ড্রু কিশোর এবং রোনা লায়লার কণ্ঠে।

0: আপনি ভাবছেন যে আসলে কখন কথা হবে, এত কেন অপেক্ষা করাচ্ছে? না, আর একদমই অপেক্ষা করাবো না, এবারে আপনার সাথে সরাসরি কথা বলে নেব। প্রথমে কোন বন্ধু যুক্ত হচ্ছেন কথা বলবেন, ঝটপট নাম ঠিকানা বলে আপনার অনুরোধটি জানিয়ে দেবেন। আর সাথে সাথে আপনাকে বলে রাখি, একটা নির্ধারিত সময় থাকে, তো যত সংক্ষেপে বলা যায় ততই ভালো। নতুন বন্ধু যুক্ত হওয়ার সুযোগ পাবে। কে রয়েছেন? শুভ সকাল।
1: দাদা কথা বলছি দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
0: জি বলুন।
1: সুন্দর মিষ্টি সকাল আপনাদের দুজন উপস্থাপনা, খুব ভালো লাগতেছে দাদা।
0: অনেক ধন্যবাদ।
1: আর সাথে আছে আমাকে গান শোনাবেন আশার প্রতীক ছায়াছবি থেকে।
0: আচ্ছা,
1: সুখদেব কনকসভার করতে সাত ঠাকুর বাড়ি দিয়ে আজ বৈশিষ্ট্য গান শোনাবেন।
0: আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ দীপঙ্কর। সাথে থাকবেন, আপনার পছন্দ করা গান অবশ্যই শোনানোর চেষ্টা থাকবে আমাদের। কে রয়েছেন এবারে?
2: দাদা নমস্কার।
3: নমস্কার। জি বলুন, কোন গানটি শুনতে চান?
0: আচ্ছা, এই যে আজকে সংক্ষেপে বন্ধুরা তাদের বিস্তারিত কথা জানিয়ে দিচ্ছেন, এটা নতুন বন্ধুদের যুক্ত হওয়ার জন্য অনেক বেশি সুযোগ বাড়িয়ে দেয়। অনেক ধন্যবাদ আপনাদেরকে। কে রয়েছেন এবারে?
3: ওয়ালাইকুম আসসালাম। কে রয়েছেন, কোথা থেকে? হ্যালো
0: ভাই, আপনাকে শুনতে পারিনি, আরেকবার বলবেন। দুঃখিত বলতে হচ্ছে আপনার সংযোগটিকে আমরা হারিয়েছি, আবার চেষ্টা করুন, হাতে যথেষ্ট সময় রয়েছে, শুনতে হবে এবং সাথে থাকতে হবে পুরো আয়োজনের।
3: হ্যালো,
1: শুভ সকাল। দিদি ভালো আছেন তো?
3: শুভ সকাল, আমরা দিদি দাদা দুজনেই ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন। কোথা থেকে?
1: আর প্রকাশ বিশ্বাস, অনেকদিন পরে যুক্ত হলাম, তাই কনেকশন খুব ভালো লাগছে। ছবির নাম থেকে উশিলা, শিল্পী সুবীর নন্দী, এই উশিলা ছবির থেকে
0: উশিলা। হ্যাঁ, উছিলা থেকে গান শোনাবো। আপনি প্রকাশ বিশ্বাস, ট্যাঙ্গাখালী মাগুরা। অনেক ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রকাশ বিশ্বাস, ট্যাঙ্গাখালী বাজার মাগুরা থেকে। ফোন করার জন্য অনেক ধন্যবাদ। নাম ঠিকানা আগেই বলে নেবেন ভাই। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, নাম ঠিকানাটি বলে। পাংশা থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন।
1: জি।

0: এত শোক, এত সুখী নয় তো কারো জীবন। ঠিক আছে খোকন চন্দ্র, আপনি পাংশা থেকে অনুরোধ করলেন, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।
1: সাথে অনেকেই রয়েছেন, সকল বন্ধুকে ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকবেন।
0: এবার কে রয়েছে?
1: হ্যালো,
2: আসসালামু
1: আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে?
2: নাম রবিউল খান, ঠিকানা ডুমুরিয়া গজেন্দ্রপুর।
0: হ্যাঁ বলুন রবিউল ভাই।
2: গান শুনতে চাই সবিন নওয়াজের স্বামী কেন আসামি বুঝলেন, আর শিল্পী আসছে রুনা লাইলা, যাবার আগে দোয়া লাগে একবার ফিরে চাও, আবার তুমি আসবা কবে আমার কথা দাও,
0: আমার কথা দাও। ঠিক আছে রবিউল ভাই, আমরা কথা দিচ্ছি যে আগামী আয়োজনে আপনার পছন্দ করা গান আমরা শোনানোর চেষ্টা করব, সাথে থাকবেন নিশ্চয়ই। কে যুক্ত হলেন?
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
3: ভাইয়া ভালো আছেন?
0: জি ভালো আছি, আপনি কেমন আছেন? ঠিক আছে মেহেদি ভাই, সাথে থাকবেন, অবশ্যই পছন্দ করা গান শোনাবো। বাবা কেন চাকর বাণীচিত্রের গান শুনতে চেয়েছেন আপনি।
1: হ্যালো,
4: ওয়ালাইকুম
1: আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে?
0: অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমরা রয়েছি রূপালীর আয়োজনে, আপনারা কথা বলছেন 01974121970 নম্বরটিতে। কে রয়েছেন? ছায়াছবির গানের অনুরোধ করবেন রূপালীর। হ্যাঁ হ্যাঁ রূপালীর অনুষ্ঠান তো,
5: আমরা
1: দুজনেই খুব ভালো আছি, কোন গানটি শুনতে চান?
5: আমি বুলবুল আহমেদ। ছায়াছবির নাম কুলি, কুলি ছায়াছবি থেকে রিজা ফারজানো এন্ড উসের কণ্ঠে আকাশে তো লক্ষ্য তারা সাত কিন্তু একটাই, অবশ্যই শোনাবেন।
0: আচ্ছা কুলি বাণীচিত্র এই গান, ঠিক আছে সাথে থাকবেন, অবশ্যই আপনার পছন্দ করা গান শোনানোর সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের। কে রয়েছেন? কাশেম সর্দার ডুমুরিয়া থেকে, বলুন।
6: সপ্তাহ ধরে প্রতিদিনই গানের রিকোয়েস্ট করি, গানগো সংগ্রহ আছে, তারপর আমার গান বাজে না, যাই হোক গান শুনতে চাই।
0: হ্যাঁ
6: ছায়াছবির নাম বাবা কেন
0: গান শুনতে পাবেন, আপনার গান শোনানোই হয় মাঝে মাঝে, অবশ্যই অন্য বন্ধুদেরও তো সুযোগ দিতে হবে তাই না? তো ঠিক আছে অবশ্যই আবার আপনার পছন্দ করা গান শোনানোর চেষ্টা থাকবে সর্বোচ্চ।
1: হ্যালো, হ্যালো শুভ সকাল, কে রয়েছেন? হ্যাঁ আমরা দুজনেই খুব ভালো আছি।
0: আচ্ছা কুলি ছবি থেকে গান শুনতে চান, ঠিক আছে, কিন্তু আপনার নামটি জানতে পারিনি এখনো। আচ্ছা আচ্ছা ডুমুরিয়া থেকে তপন বালা আপনি ফোন করেছিলেন, কুলি বাণীচিত্রের গান শুনতে চান, লিখে আপনি জানালেন, অনেক ধন্যবাদ।
1: গান
0: পছন্দ থাকছে অনেকের,
1: নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানে শোনা হবে, সঙ্গে থাকবেন। কিন্তু
0: আরেকটি ফোন কল নিয়ে আবার গানে ফিরবো, কারণ বন্ধুদের পছন্দ করা অনেক গান রয়েছে। কে রয়েছেন? হ্যাঁ শুভ সকাল। আচ্ছা নিখিল দা বলুন। অবশ্যই আপনিও ভালো থাকবেন, এবং আবারও আপনাদের সাথে যাদের যখন কথা হয়নি যাদের সাথে, তাদের কিছুটা মন খারাপ হওয়ার কথা, কিন্তু মন খারাপ করবেন, আমরা আর একবার চেষ্টা করবো আপনার সাথে যুক্ত হওয়ার জন্য। তবে এই মুহূর্তে আর নতুন কোনো কথা নয়, চলুন আপনাদের পছন্দ করা গান শোনাই। মহেশপুর ঝিনাইদহের বন্ধু জ্ঞানেন্দ্র পাল, আপনি অনুরোধ করেছিলেন এক মুঠো ভাত বাণীচিত্রের গান শুনতে চেয়ে, শোনাচ্ছি শাহনাজ রহমাতুল্লার কণ্ঠে।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর গানের অনুষ্ঠান ছায়াছবির গান।
2: হ্যাঁ, রূপালীর আয়োজনে রয়েছেন আপনি, ছায়াছবি গান শুনছেন, আপনাকে অবশ্যই আবারও গানে নিয়ে যাবো। তবে জানিয়ে রাখি আরেকবার কিন্তু আপনার সাথে কথা বলবো 01974121970 নম্বরটিতে। তো হ্যাঁ, অবশ্যই এই মুহূর্তে যে গানটি রয়েছে, এই গানটিও আমাদের অনেক দূরের বন্ধু সবসময় ফোন করেই অনুরোধ করেন। কিয়াসুদ্দিন, আপনি পূর্ব চাম্পল চট্টগ্রামের বাঁশখালী থেকে সাথে রয়েছেন, শুনতে চেয়েছিলেন কাজের মেয়ে বাণীচিত্র থেকে গান
1: কনক চাপা ও ইন্দ্রকিশোরের কণ্ঠে।

0: হ্যাঁ, আমরা জানি যে আপনারও ঠিক এই মুহূর্তে মন খারাপ হচ্ছে, অর্থাৎ তাদের মন খারাপ হচ্ছে যারা কথা বলতে পারেননি। আমরা এই মুহূর্তে তাদেরকে আর মন খারাপের ভিতরে রাখতে চাই না, কথা জেনে নিতে চাই, শুনে নিতে চাই। আপনার অনুরোধটি 01974121970 নম্বরে নিশ্চয়ই বুঝতে পারছেন। কথা বলার জন্য আবারও আপনাকে ডাকছি। কে রয়েছেন?
1: নমস্কার দাদা।
2: নমস্কার।
0: নমস্কার,
1: খুলনা থেকে সুবল বিশ্বাস বলছিলাম।
0: দাদা বলুন। আচ্ছা ঠিক আছে সুফল, অনেক ভালো থাকবেন, ফোন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবারে ফোনে কোন বন্ধু যুক্ত হচ্ছেন তার সাথে কথা বলে নেব।
2: হ্যালো,
1: নমস্কার।
2: নমস্কার,
1: কথা বলছি পলাশ কুমার সরকার দিদি।
2: জি,
0: আমরা সবাই ভালো আছি, আপনিও ভালো আছেন নিশ্চয়ই পলাশ।
1: আপনাদের আশীর্বাদে এবং কৃষিকর্তা অশেষ কৃপায় আমি আমি অনেক অনেক ভালো আছি।
0: আচ্ছা আচ্ছা বলুন
1: দাদা, আমাকে ধন্যবাদ অনন্ত ভালোবাসা ছবি থেকে।
0: অনন্ত ভালোবাসা বাণীচিত্রের গান, অনেক ধন্যবাদ পলাশ, সাথে থাকবেন। আমরা আপনার পছন্দ করা গান শোনানোর সর্বোচ্চ চেষ্টা করব।
2: হ্যালো
1: দাদা, নমস্কার।
0: নমস্কার দাদা, ভালো আছি, আপনি ভালো আছেন?
1: আমি আছি ভালো আছি দাদা। আমি জ্ঞানানন্দ পাল বলছি, অতপুর থেকে মহেশপুর
0: ঝিনাইদহ। হ্যাঁ
1: দিদি, আপনি ভালো আছেন তো?
2: হ্যাঁ আমিও ভালো আছি,
1: ভালো থাকুন, আশীর্বাদ করি। আমার গান শোনার জন্য কিছু দাদা, ধন্যবাদ আপনাকে সবাইকে।
0: আচ্ছা আপনাকেও ধন্যবাদ, সাথে ছিলেন।
1: আচ্ছা যাই হোক, ছায়াছবির নাম হইলো সত্যর মৃত্যু নেই। এই সত্যর মৃত্যু নেই ওই ছবি থেকে একটি গান শোনাবেন, আর আপনার ভালো থাকুন দাদা।
0: আচ্ছা ঠিক আছে জ্ঞানেন্দ্র দা, অনেক ভালো থাকবেন, আপনিও সবসময় বেতারের সাথে থাকেন, এটা আমাদের সত্যি ভালো লাগার একটি বিষয়, আমাদের জন্য অনেক বড় পাওয়া। আরেকটি ফোন নিয়ে আমরা ফিরবো আবারও গানের দিকে। কে রয়েছেন?
2: হ্যালো,
3: আসসালামু
2: আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে?
3: আমি সৈয়দ বলছি, আমি সরকারি বরিশাল থেকে।
0: তৈয়ব ভাই?
3: তৈয়ব, তৈয়ব,
0: তৈয়ব। হ্যাঁ
3: আমি সম্পর্কে ছিলাম
0: সারেন্ডার ছবির গান। ঠিক আছে, অনেক ধন্যবাদ তৈয়ব ভাই আপনার ফোন কলটির মধ্য দিয়ে। আজকের মতো ফোন ইন থেকে বিদায় নিচ্ছি, রূপালীর আয়োজন থেকে। রূপালীর আয়োজনে আজকের এই ফোন ইন থেকে যাদের সাথে কথা হলো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যাদের সাথে কথা হয়নি চেষ্টা করেছেন মন খারাপ করবেন না, আগামী আয়োজনে নিশ্চয়ই আপনার সাথে কথা হয়ে যাবে। সেই প্রত্যাশা নিয়ে আপনাদের সকলের জন্য এবারের যে গান থাকছে কাশেম মালার প্রেম বাণীচিত্র থেকে রুনা লালা এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে, আর গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা হলেন
2: হাবিবুর রহমান, বন্দর টিলা চট্টগ্রামের বন্ধু।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পার রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই ভাই।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব।
2: শ্রোতা বন্ধুরা, আপনার রূপালীর আয়োজনে শুনছেন আপনাদের পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান। এবারে শুনবেন
3: রূপালীর আয়োজনের সর্বশেষ গান চাঁদের আলো ছায়াছবি থেকে ইন্দ্রকিশোর ও রিজিয়া পারভিনের কণ্ঠে, এবং গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন বড় খোলা পাংশার বন্ধু রুৎফল জোয়ারদান।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, এই গানটির মধ্য দিয়ে শেষ হলো আজকের রূপালীর আয়োজন। এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে ছিলাম আমি অপি মণ্ডল,
1: আমি কিশোর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল। বাংলাদেশ বেতার খুলনা এপালার অনুষ্ঠান ঘোষণায় আজ ছিলাম অপি মণ্ডল এবং কিশোর বাড়ুই। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন শেখ আমির হোসেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:06। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল,
0: শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা এপালার অনুষ্ঠান ঘোষণায় আজ ছিলাম অপিমণ্ডল এবং কিশোর বাড়ুই। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন শেখ আমির হোসেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:06। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা এপালার অনুষ্ঠান ঘোষণায় আজ ছিলাম অপিমণ্ডল এবং কিশোর বাড়ুই। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন শেখ আমির হোসেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:06। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

0: বিসমিল্লাহি রহমানি রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:09। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় আছি আমি অপি মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন প্রদীপ কুমার মৃধা। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ GED ও প্রধানমন্ত্রী কার্যালয়ের GIU এর যৌথ উদ্যোগে আজ 10 আগস্ট থেকে আগামী 12 আগস্ট 2026 তারিখ পর্যন্ত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার BCFCC এর মিলনায়তনে ন্যাশনাল কনফারেন্স অন নেভিগেটিং 5 ইয়ার্স স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং SDGs পলিসি পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিস শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ উদ্বোধনী দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা কেন্দ্রে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন দেশাত্মবোধক গান।

0: ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ GED ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের GIU এর যৌথ উদ্যোগে 10-12 আগস্ট 2026 তারিখে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার BCFCCA ন্যাশনাল কনফারেন্স অন নেভিগেটিং 5 ইয়ার্স স্ট্র্যাটেজি ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং SDGs পলিসি পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিস শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সময়। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার ঢাকায় ন্যাশনাল কনফারেন্স অন নেভিগেশন 5 ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং SDGs পলিসি পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিস শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠান বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি ফাতিমা আফরোজ সোহেলি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি এই জাতীয় সম্মেলন আজ কিছুক্ষণের মধ্যেই শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী MP। বিশেষ অতিথি হিসেবে যারা আছেন তাদের পরিচয় জানিয়ে দিচ্ছি বারে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর MP, অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর রাশিদ আল মাহমুদ তিতুমির, পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, পরিকল্পনা বিভাগের মাননীয় সচিব জনাব SM শাকিল আক্তার, সাধারণ অর্থনীতি বিভাগের মাননীয় সদস্য সচিব ডক্টর মঞ্জুর হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের SDG বিষয়ক মাননীয় মুখ্য সমন্বয়ক অধ্যাপক ডক্টর SM আব্দুল আওয়াল। সুপ্রিয় শ্রোতা বন্ধু, SDG অর্জনে পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা পরিচালনা সংক্রান্ত এই জাতীয় সম্মেলন নীতি, অংশীদারিত্ব ও অগ্রাধিকার যার মূল ভিত্তি। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আগামী 5 বছরের কৌশলগত পরিকল্পনা বা রূপরেখা নির্ধারণই এই জাতীয় সম্মেলনের মূল উদ্দেশ্য। SDGs এর পূর্ণ রূপ হচ্ছে, আমরা জানি সবাই, যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যা 2030 সালের মধ্যে জাতিসংঘের 17টি নির্দিষ্ট উন্নয়ন লক্ষ্য অর্জন করাই এর লক্ষ্য। যে অর্জনগুলো রয়েছে, যে নির্দিষ্ট উন্নয়ন লক্ষ্যগুলো রয়েছে, তার মধ্যে আছে দারিদ্র বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ রক্ষা, পরিবেশ বান্ধব যে কর্মসূচিগুলো এর অন্তর্ভুক্ত রয়েছে। শ্রোতা বন্ধু, আমাদের মতো একটি উন্নয়নমুখী রাষ্ট্রের জন্য যে লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ খুবই জরুরি। এটি সরকারের কর্মসংস্থানের সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব বৃদ্ধি, সবুজ অর্থায়ন এবং ICT ও শিল্প খাতের অগ্রগতি নিশ্চিত করতে পথপ্রদর্শক হিসেবে কাজ করবে বলে আমরা মনে করছি। জাতিসংঘের 2030 সালের এজেন্ডা ও বৈশ্বিক 17টি টেকসই উন্নয়নেই এবারের এই জাতীয় যে কর্মশালা, যে সম্মেলন, সেটি আমাদেরকে আরও অনেকখানি এগিয়ে দিবে। এছাড়াও বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, বৃদ্ধি এবং তৈরি পোশাক, বাইরে রপ্তানি, বাইরের ওষুধ, চামড়া, তৈরি পণ্য ও ব্লু ইকোনমি অর্থাৎ সমুদ্র অর্থনীতির ক্ষেত্রেও এই জাতীয় সম্মেলন ভূমিকা রাখবে বলে আমরা মনে করছি। সুপ্রিয় শ্রোতা বন্ধু, কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন, হলেই আমরা মূল অনুষ্ঠানে আপনাদের সরাসরি সংযুক্ত করব। চলুন ততক্ষণ শোনা যাক দেশের গান।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি ইতিমধ্যে মিলনায়তনে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আমরা মূল অনুষ্ঠানে আপনাদের সরাসরি সংযুক্ত করছি।

0: শ্রুতিবৃন্দ, এখন জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ করছি।
1: Ladies and gentlemen, national anthem. May I request everyone to kindly rise and pay due respect to the national anthem.

0: অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমতি প্রার্থনা করছি।
1: May I respectfully seek kind permission of the honorable prime minister to commence today's program.
0: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
1: Thank you very much indeed honorable prime minister.
0: সম্মানিত সুধি, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের যৌথ উদ্যোগে আয়োজিত ন্যাশনাল কনফারেন্স অন নেভিগেটিং স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং এসডিজিস পলিসি পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিস শীর্ষক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা।
1: এক্সেলেন্সিস, ডিস্টিংগুইশড লেডিস এন্ড জেন্টলম্যান, On behalf of General Economics Division of Bangladesh Planning Commission and Governance Innovation Unit of Prime Minister's Office, it is indeed my great honor to warmly welcome you all to the inaugural session of National Conference on Navigating Strategic Framework for Achieving SDGs, Policy, Partnership and Priorities.
0: অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি।
1: Ladies and gentlemen, it is indeed an honor to introduce the distinguished dignitaries present in today's inaugural session. Honorable Prime Minister, Government of the People's Republic of Bangladesh, Mr. Tariq Rahman MP is gracing the occasion as chief guest. The program is being presided over by Honorable Minister, Ministry of Finance and Planning, Mr. Amir Khosrow Mahmood Chaudhry MP. We are also honored by the gracious presence of a distinguished special guest. Honorable Minister, Ministry of Local Government, Rural Development and Cooperatives, Mr. Mirza Fakhrul Islam Alamgir MP. Honorable Advisor with the State of Sub-Minister, Ministry of Finance and Ministry of Planning, Dr. Rashid Al Mahmood Titumir. Honorable State Minister, Minister of Planning, Mr. Junaid Abdul Rahim Saki.
2: আরও উপস্থিত আছেন পরিকল্পনা বিভাগের মাননীয় সচিব জনাব এস এম শাকিল আখতার, সাধারণ অর্থনীতি বিভাগের মাননীয় সদস্য ডক্টর মঞ্জুর হোসেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মাননীয় মুখ্য সমন্বয়ক অধ্যাপক ডক্টর এস এম আব্দুল আওয়াল, ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর মিস ক্যারল ফ্লোর স্মেরেসনিয়াক।
3: Also gracing the occasion are Honorable Secretary, Planning Division, Mr. S. M. Shakil Akhtar, Honorable Member, General Economics Division, Dr. Manzoor Hussain, Honorable Principal Coordinator for SDG Affairs, Prime Minister's Office, Professor Dr. S. M. Abdul Awwal, UN Resident Coordinator, Ms. Carol Flores Mersniak.
2: এছাড়া অনুষ্ঠান স্থলে উপস্থিত রয়েছেন আরও বিশিষ্ট অতিথিবৃন্দ, মাননীয় মন্ত্রীবৃন্দ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, মাননীয় প্রতিমন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় সচিববৃন্দ, কূটনৈতিক প্রতিনিধি, সামরিক এবং বেসামরিক কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সম্মানিত অতিথিবৃন্দ।
3: We are privileged to have amongst us honorable ministers, honorable advisors, honorable state ministers, honorable members of parliament, honorable secretaries, diplomatic representatives, military and civil officials, media personalities and other distinguished guests.
0: এবারে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ জহিরুল ইসলাম।
1: Ladies and gentlemen, now recitation from the holy scriptures. We begin with recitation from the holy Quran, Qari Muhammad Zahirul Islam.

0: سورة الأحزاب آيات 33 ارشاد হচ্ছে হে মুমিনগণ তোমাদের মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি ও শেষ দিনের সাফল্যের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
1: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন তরুণ কুমার মুখোপাধ্যায়
2: Now recitation from Holy Gita by Tarun Kumar Mukhopadhyaya
3: Om Namo Bhagavate Vasudevaya Srimad Bhagavad Gita Tritiya Adhyaya Karma Yog Sri Bhagavan Uvacha Na Karmana Manarambhat Duskarmam Purusha Ushnoti ন চ সংনাশনাৎ এব সিদ্ধিং সমধি গচ্ছতি ন হি কশ্চিত কর্মোপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত কার্যতে হি অবশ কর্মসর্ব প্রকৃতির জড়ি গুণই কেউ কখনো ক্ষণকালও কর্ম না করে থাকতে পারে না কেননা প্রকৃতির গুণে সকলেই কর্ম করতে বাধ্য হয় একটু লক্ষ্য করলেই কর্মের স্বরূপ উপলব্ধি করা যায় বাতাস কর্ম বলে সর্বদা সঞ্চারিত হচ্ছে সূর্য কর্ম বলে অবিরত পরিভ্রমণ করছে আগুন কর্ম বলে উত্তাপ প্রদান করছে পৃথিবী কর্ম বলে নিতান্ত দুর্বহ ভার অনায়াসে বহন করে চলেছে যে সকল মহাপুরুষ নির্বাণ লাভ করেছেন তাঁরা কর্মের দ্বারা খরজগতের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত থেকেছেন সাধুর গীতাম ভোষী স্নানং সংসার মলনাশনম শ্রদ্ধাহীনস্য তৎকার্যং হস্তি স্নানং বৃথৈবতৎ ওং শান্তি জগতের সবার উপর শান্তি বর্ষিত হোক
4: এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন অসীম কুমার বাড়ুই
5: Ladies and gentlemen, now a recitation from the Holy Bible, Oshim Kumar Barui.

সকলকে আন্তরিক মঙ্গলবাদ জানিয়ে পবিত্র বাইবেল থেকে পাঠ করছি। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায় তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে? তাহা আর কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিবার যোগ্য হয়। তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া ঢাকনার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরে রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। পঠিত পবিত্র শাস্ত্র অংশটি যিশুর পর্বতে দত্ত উপদেশ, যা মথিলিখিত সুসমাচারের 5:13-16 পদের মধ্যে বর্ণিত হয়েছে। প্রভু যীশু খ্রিস্ট চেয়েছেন যেন সমাজের সকলে আমরা লবণ স্বরূপ হই, লবণের গুণ বিশিষ্ট হয়ে যেন সমাজের সকল কার্যক্রমে আমরা ইতিবাচক ভূমিকা রাখতে পারি। এবং সেজন্য তিনি চেয়েছেন যেন আমরা আমাদের নিজ নিজ স্থানে থেকে আমাদের ঐশ্বরিক আলো সমাজে ছড়িয়ে দেই, যেন সমাজ সুন্দর হয়,

0: শান্তিপূর্ণ সহাবস্থানে আমরা সকলে বাস করতে পারি। আজকের এই শুভ দিনের শুভক্ষণে ঈশ্বরের এই পবিত্র বাক্য আমাদের সকলকে সুন্দর জীবন গঠনে, সুন্দর সমাজ গঠনে এবং রাষ্ট্র গঠনে সাহায্য দান করুক। সকলকে ইম্মানুয়েল।
1: এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন ভিক্ষু সুনন্দ প্রিয় মহাথেরো।
2: Now Holy Tripitaka will be recited by Venerable Sunandapriya Mahathero.
3: সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ আরম্ভ করছি। নমো তস্স ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্স সেই ভগবান অরহত সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা করছি। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি অবিত্তরেত কল্যাণে পাপচিত্তং নিবারয়ে দণ্ডং হি করুতো পুণ্যং পাপাস্মিং রমতে মনু। বাংলা হচ্ছে, তোমরা কল্যাণ কর্মে তৎপর হও, চিত্তকে পাপ থেকে নিবৃত করো, পুণ্য কাজ করতে আলস্য করলে মন পাপ কাজে আসক্ত হবে। মানুষের চিত্তভূমি একটা রণক্ষেত্র, সেখানে শুভ অশুভের পাপ পুণ্যের কল্যাণ অকল্যাণের দ্বন্দ্ব চলছে বিরামহীন। পুণ্যকর্মে শুভ চিন্তায় যদি চিত্তকে ব্যাপৃত না রাখা যায়, তবে পাপকে অকল্যাণকে জয় করতে হলে, তাকে দূরে রাখতে হলে মানুষকে সদা তৎপর হয়ে দৃঢ়ভাবে পুণ্যকে কল্যাণকে অবলম্বন করতে হবে। সৎকর্মের অনুষ্ঠানে মুহূর্তে বিলম্বে বহু মানুষের জীবনে বিপর্যয় ঘটেছে, চিরকালের মতো তারা পাপের কাছে আত্মসমর্পণ করেছে। আজকে এই পবিত্র ত্রিপিটক পাঠ এখানে শেষ করছি। সব্বিহি সত্তা সুখী তাহন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।
2: সম্মানিত সুধী, এবারে উদ্বোধনী বক্তব্য প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ডক্টর এস এম আব্দুল আউয়াল মহোদয়কে সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি।
4: লেডিস এন্ড জেন্টলম্যান, মে আই হ্যাভ দি অনার টু ইনভাইট প্রফেসর ডক্টর এস এম আব্দুল আউয়াল, প্রিন্সিপাল কোঅর্ডিনেটর ফর এসডিজি অ্যাফেয়ার্স, প্রাইম মিনিস্টার্স অফিস, টু প্লিজ ডেলিভার ওপেনিং রিমার্কস।
5: বিসমিল্লাহির রহমানির রহিম।

0: ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, অনুষ্ঠানের সভাপতি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়গণ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারীগণ, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর ক্যারল এবং ফরেন ডেলিগেটসবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, সিভিল সোসাইটি থেকে আগত প্রতিনিধিবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা জানেন, ঐতিহাসিকভাবে বিএনপি সরকার এসডিজি এবং এমডিজির যে গোলগুলো রয়েছে, সেই গোলগুলোর সাথে বিএনপি সরকারের যে পলিসি, সেই পলিসিটা কমপ্লিটলি অ্যালাইন করে। আপনারা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফাকে কনসিডার করেন, সেই 19 দফার প্রায় প্রত্যেকটি দফা আজকের যে এসডিজির 17টি গোল রয়েছে, সেই গোলের সাথে সরাসরি সম্পৃক্ত। সম্মানিত সুধী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে একটি পরিচয় দিয়েছিলেন যে আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশের জাতীয়তাবাদের কনসেপ্টের কথা 19 দফার দ্বিতীয় দফায় তিনি তুলে ধরেছিলেন। আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী, যখন সংরক্ষিত মহিলা আসনে এমপি নির্বাচন করা হয়, তখন বিভিন্ন ধর্ম, গোত্র, বর্ণ থেকে আমাদের মহিলাদের নির্বাচিত করেছেন এমপি হিসাবে, যাতে সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভয়েসকে সংসদে তুলে ধরতে পারে এবং প্রবলেম আইডেন্টিফাই করতে পারি আমরা এবং সলিউশনের দিকে যেতে পারি, যেটি জাতিসংঘের LNOB লিভ নো ওয়ান বিহাইন্ড, কেউ যাতে পিছিয়ে না পড়ে, সেই মূল মন্ত্রের সাথে সরাসরি সম্পৃক্ত। সম্মানিত সুধী, আমরা আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শিক্ষা সংস্কারের কথা বলি। উনি 90-এর দশকে প্রাথমিক শিক্ষার যে সংস্কার করেছিলেন, আমাদের মহিলা শিক্ষার্থীদের জন্য যে বৃত্তির ব্যবস্থা করেছিলেন, সম্পূর্ণরূপে প্রাথমিক শিক্ষা এবং সেকেন্ডারি শিক্ষাকে অবৈতনিক করেছিলেন, যার ফলাফল আজকে আমাদের এই সোসাইটিতে ভোগ করছি, যেটা এসডিজির গোল 4-এর সাথে সম্পৃক্ত। সম্মানিত সুধী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রজেক্টগুলো রয়েছে, যে সিগনেচার প্রজেক্টগুলো রয়েছে, ফ্যামিলি কার্ড, খাল খনন থেকে শুরু করে বৃক্ষরোপণ, ইমাম মুয়াজ্জিনদের ভাতা এবং উদ্যোক্তা সৃষ্টি, ডিজিটাল ইকোনমিতে প্রায়োরিটি দেওয়া, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এসডিজির গোলের সাথে অ্যালাইন করা আছে। এবং আমরা যে ম্যাপিং করেছি, লিঙ্কেজ ম্যাপিং করেছি, সেখানে আমরা দেখেছি আমাদের নির্বাচনী অঙ্গীকারের সাথে আমাদের এসডিজির যে অ্যালাইনমেন্ট, তার 73% সরাসরি সম্পৃক্ত এবং বাকি 27% ইনডিরেক্টলি সম্পৃক্ত। সম্মানিত সুধী, এই সম্মেলনের একটি দিক হল জাতিসংঘে ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট তথা এজেন্ডা 2030 বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতি, এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে ইতিমধ্যে গৃহীত কার্যক্রম ও এসডিজি বিভিন্ন সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান সম্পর্কে জানা। আমরা শুরু থেকে জানতে চেয়েছি সঠিক তথ্য উপাত্ত, তথ্য উপাত্তের সঠিকতা এবং হালনাগাদ তথ্য তুলে ধরতে পারে একটা রাষ্ট্রের প্রকৃত অবস্থান। এসডিজি অর্জনে বাংলাদেশের প্রকৃত অবস্থান জানার লক্ষ্যে খুব দ্রুততার সাথে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে আমাদের সরকারের ইস্তেহার, ফ্লাগশিপ প্রোগ্রামসমূহ এবং 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক এর থিমগুলোর সাথে সামঞ্জস্য রেখে এসডিজির 17টি লক্ষ্য এবং 169টি লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান পর্যালোচনা করা হবে। সম্মেলনটির বিশেষ একটি দিক রয়েছে, যেটা হলো প্রকৃত তথ্য উপাত্ত যাতে উঠে আসে, সেজন্য আলাদা একটি সেশনের আমরা ব্যবস্থা করেছি। এছাড়াও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ কর্তৃক আয়োজিত এসডিজি অর্জনের যে চিত্র উপস্থাপন করা হবে, সেগুলোকে সরাসরি চ্যালেঞ্জ করার জন্য সুযোগ রয়েছে প্রতিটি সেশনে, কারণ আমাদের সিভিল সোসাইটির প্রতিনিধিগণ প্যানালিস্ট হিসেবে কাজ করবেন এবং সরকারি বেসরকারি মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা অধিকতর বাস্তব চিত্র তুলে আনতে পারব বলে বিশ্বাস করি। লিভ নো ওয়ান বিহাইন্ড মূল মন্ত্রকে ধারণ করে বিশেষ আরেকটি সেশন থাকবে আমাদের এই কনফারেন্সে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সানুগ্রহ নির্দেশনায় মুখ্য সমন্বয়ক হিসাবে এখানে জয়েন করার দায়িত্ব নেবার পরে 5 মে 2026 সালে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগের সচিব, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ ও বেসরকারি প্রতিনিধিগণের সমন্বয়ে গঠিত এসডিজি বাস্তবায়ন ও পর্যালোচনা কমিটির সভা করি। সভা করার সময় বাংলাদেশের অবস্থান ছিল এসডিজি র্যাঙ্কিংয়ে 167 দেশের মধ্যে। সে সভায় আমরা প্রাথমিকভাবে বাংলাদেশের অবস্থান 100 মধ্যে নিয়ে আসার জন্য লক্ষ্য নির্ধারণ করি। এসডিজিতে আমাদের অবস্থান পেছনে থাকার একটি প্রধান কারণ হল উপাত্তের অপ্রতুলতা। ফলে যেসব এসডিজি সূচকের বেজলাইন উপাত্ত কিংবা হালনাগাদ উপাত্ত নেই, সেসব নিয়ে দ্রুততার সাথে কাজ করার জন্য বিভিন্ন মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। এ সময়ে বাকি থাকা বেজলাইনের উপাত্ত সংখ্যা 20টি থেকে কমে 10টিতে হয়েছে এবং হালনাগাদ উপাত্তের সংখ্যা 145 থেকে বেড়ে 163 হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে বাংলাদেশের অবস্থান এসডিজি র্যাঙ্কিংয়ে 169 দেশের মধ্যে 110। এভাবে অগ্রসর হতে থাকলে কাঙ্ক্ষিত অর্জন খুব বেশি দূরে নয় বলে আমরা আশা ব্যক্ত করছি। ডিয়ার ফরেন ডেলিগেটস, বিদেশি বন্ধুগণ, আমাদের এই দায়িত্বশীল কার্যক্রমের বিপরীতে আমরা আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আপনাদের প্রতিশ্রুতি রক্ষার প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এছাড়া ক্লাইমেট সংক্রান্ত ফান্ডসমূহ থেকে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে আপনাদের কারিগরি সহায়তা চাইব। সম্মানিত সুধী, এসডিজি অর্জনের ক্ষেত্রে আমরা হোল অব দি সোসাইটি অ্যাপ্রোচ গ্রহণ করেছি। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ পাশাপাশি এসডিজি অর্জনের এই যাত্রায় এনজিও, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, যুব সমাজ, একাডেমিয়া, ব্যবসায়িকগণ সকলেই আমাদের সহযাত্রী। এসডিজি অর্জনের এই দায়িত্ব পালনে আমাকে সর্বক্ষণ সহযোগিতা করায় জিইডি এবং ডিআইইউ এবং তথ্য উপাত্ত দিয়ে আপডেটেড রাখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। এছাড়া এসডিজি বাস্তবায়ন ও পর্যালোচনা কমিটি, জাতীয় উপাত্ত সমন্বয় কমিটি এবং এসডিজি ওয়ার্কিং কমিটি এসডিজি বাস্তবায়ন এবং মনিটরিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে আছে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে এসডিজি বাস্তবায়ন ও পর্যালোচনা কমিটি। এই সম্মেলনকে সফল করার জন্য জিইডি, জিআইইউ, সম্মেলন সংক্রান্ত বিভিন্ন কমিটির সদস্যগণ আরও অনেকেই দিন রাত অনেক পরিশ্রম করেছেন। সর্বোপরি সরকারি, বেসরকারি, দেশি, বিদেশি বিভিন্ন পর্যায়ে সম্মানিত অতিথিবৃন্দের উপস্থিতি ছাড়া এই আয়োজন সম্ভব হতো না। বাংলাদেশে এসডিজি অর্জনের এই যাত্রায় সকল সহযাত্রী এবং উপস্থিত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মহোদয়কে। এবার পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো এবং এসডিজি অর্জন বিষয়ে মূল উপস্থাপনা প্রদান করবেন সাধারণ অর্থনীতি বিভাগের মাননীয় সদস্য ডক্টর মঞ্জুর হোসেন। তাকে সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি।
2: Ladies and gentlemen, now keynote presentation on the 5-year strategic framework and the roadmap for achieving the sustainable development goals. I would like to invite Dr. Manzoor Hussain, member, General Economics Division, to kindly deliver the presentation.
3: Bismillahir Rahmanir Rahim. Aajker 3 din byapi SDG conference er udbodhoni adhibeshoner mananiyo pradhanmantri, ganabodhitantri Bangladesh sarkarer mananiyo pradhanmantri Janab Tarek Rahman, সম্মানিত সভাপতি, মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত অংশগ্রহণকারীগণ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের যৌথ উদ্যোগে আয়োজিত টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি বিষয়ক এই 3-দিনব্যাপী সম্মেলনে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই এবং আপনাদের মূল্যবান উপস্থিতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। 2030 সালে এসডিজি অর্জনের নির্ধারিত সময়সীমা পূরণ হতে 5 বছরও সময় নেই আমাদের হাতে। সেই বিবেচনায় 2026 সাল আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যখন অগ্রগতি, ঘাটতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ অগ্রাধিকার সমূহ পর্যালোচনা করা অপরিহার্য। এর প্রেক্ষিতে তিনটি উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই সম্মেলনের আয়োজন করেছি। এক, দেশের এসডিজি বাস্তবায়নের সার্বিক অগ্রগতি মূল্যায়ন করা, অর্জন সমূহ পর্যালোচনা করা, বিদ্যমান সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করা এবং 2030 সালের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য একটি কার্যকর কৌশল নির্ধারণ করা। দুই, সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র 4 মাসের মধ্যেই আমরা 5 বছর মেয়াদী উন্নয়ন কৌশল কাঠামো প্রণয়ন করতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নীতিগত অনুমোদন দিয়েছেন, এই 5-ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক এখন সম্পন্ন হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ উন্মোচনের অপেক্ষায় আছে। যা নির্বাচনী ইশতেহারের 5টি মূল স্তম্ভের উপর ভিত্তি করে গঠিত এবং এসডিজির সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। আগামী 5 বছরে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার জন্য নির্ধারিত কৌশলগত অগ্রাধিকার সমূহ এসডিজির গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে। এই কাঠামোতে এসডিজি অর্জন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, ফলে এটি এসডিজি বাস্তবায়নের একটি কার্যকর নীতিগত হাতিয়ার হিসেবে কাজ করবে বলে আমি আশা করি। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ এসডিজি স্থানীয়করণ, যেটাকে আমরা লোকালাইজেশন বলি, তার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং দেশের 39+1 জাতীয় অগ্রাধিকার সূচক বাস্তবায়নের মাধ্যমে আরও অন্তর্বর্তীমূলক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তবে স্থানীয় পর্যায়ে তথ্যের ঘাটতি এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দের অভাব বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। জলবায়ু ঝুঁকি, পরিবেশগত অবক্ষয় এবং দীর্ঘস্থায়ী দারিদ্র্য মোকাবেলা একটি সমন্বিত ব্যাপক কৌশল গ্রহণ করা প্রয়োজন। স্থানীয় সরকার, বেসরকারি সংস্থা, নাগরিক সমাজ এবং বেসরকারি খাতকে সম্পৃক্ত করে ক্ষুদ্র পরিসরে এসডিজি কার্যক্রমের পরীক্ষামূলক বাস্তবায়নের মাধ্যমে একটি কার্যকর কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে। এই প্রেক্ষাপটে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ দেশের ঝুঁকিপূর্ণ 3টি এলাকা 3টি গ্রামকে এসডিজি পাইলট গ্রাম হিসেবে ঘোষণা করার উদ্যোগ নিয়েছে। এর লক্ষ্য হল এমন একটি প্রাতিষ্ঠানিক ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা যা স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নে সহায়ক হবে। 2 বছরব্যাপী এই উদ্যোগ সফল হলে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। আজ এসডিজি গ্রাম পাইলট কর্মসূচি উদ্বোধনের সদয় সম্মতি দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এই উদ্যোগ সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ এবং 1 গ্রাম 1 পণ্যের মতো গ্রামীণ উন্নয়নের কর্মসূচিগুলোর বাস্তবায়নে একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে কাজ করবে এবং এসডিজি স্থানীয়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। উপস্থিত সুধীবৃন্দ, এই 3 দিনের কনফারেন্সকে আমরা 2টি প্ল্যানারি সেশন এবং 5টি প্যারালাল সেশনে সাজিয়েছি। আজকে এই উদ্বোধনী অধিবেশনের পরে আমাদের একটা প্ল্যানারি সেশন আছে, যেটা হচ্ছে রিফ্লেকশন অন এসডিজি লোকালাইজেশন অ্যান্ড এসডিজি পাইলট ভিলেজ। আরেকটি প্ল্যানারি সেশন হবে 3য় দিন সকালে, লিভিং নো ওয়ান বিহাইন্ড, যেখানে মার্জিনালাইজড পিপলদেরকে নিয়ে একটা সেশন হবে, সেখানে সবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আগামীকাল আমাদের 5টি প্যারালাল সেশন আছে, সেখানে 4টি সেশনে আমরা বিভিন্ন এসডিজি গোলের উপর বিভিন্ন মন্ত্রণালয়গুলো তাদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন দিবেন। এই আরেকটি সেশন হবে আমাদের ডেভেলপমেন্ট পার্টনারগণ, গ্লোবাল পার্টনারশিপ এবং কীভাবে এসডিজি বাস্তবায়নে আমাদের 5-ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ভূমিকা রাখতে পারে সে বিষয়ে একটি সেশন অনুষ্ঠিত হবে। সবগুলো সেশনেই আমরা চেষ্টা করেছি বিশেষজ্ঞদেরকে এখানে ইনভলভ করতে এবং সাথে সাথে যত প্রাইভেট সেক্টর, এনজিও, জিও সবাইকে ইনভলভ করে একটা হোল অফ সোসাইটি অ্যাপ্রোচের মাধ্যমে যাতে দেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করা যায় সেই বিষয়ে একটি দিক নির্দেশন এবং কৌশল যাতে পাওয়া যায় সেই বিষয়ে একটা আলোচনার আয়োজন করা হয়েছে। আগামী 5 বছর আমাদের জন্য জরুরি পদক্ষেপ, কার্যকর সহযোগিতা, উদ্ভাবন ও সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করার সময়। সমন্বিত নীতি, টেকসই অর্থায়ন, অন্তর্ভুক্তিমূলক সুশাসন, উচ্চমানের তথ্য ব্যবস্থা এবং দেশীয় আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ বর্তমান চ্যালেঞ্জগুলোকে সম্ভাবনায় রূপান্তর করতে সক্ষম হবে এবং 2030 সালের মধ্যে একটি বাস্তব, ন্যায়সঙ্গত টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারবে। সরকারের 2026 থেকে 2031 সালের যে আমরা 5-ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট প্রণয়ন করেছি, তাতে এসডিজি অর্জন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পথ নির্দেশক নীতিমালা হিসেবে কাজ করবে। আমরা আশা করি এই সম্মেলন থেকে প্রাপ্ত সুপারিশসমূহ কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। অংশজনদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করবে এবং বাংলাদেশের এসডিজি বাস্তবায়নের যাত্রায় নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং এই কনফারেন্সে স্বাগত জানাই, বিভিন্ন সেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাই। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
4: ধন্যবাদ মাননীয় সদস্য, সাধারণ অর্থনীতি বিভাগ আপনার বক্তব্যের জন্য।
5: থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড ডক্টর মনজুর হোসেন, মেম্বার জেনারেল ইকোনমিক্স ডিভিশন।
4: সম্মানিত সুধী, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট এজেন্ডা 2030 বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ, কাউকে পেছনে ফেলে নয়, এই মূল মন্ত্রকে ধারণ করে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এরই আলোকে এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশে এসডিজি বাস্তবায়নের সার্বিক চিত্র ও এসডিজি গ্রাম পাইলট কর্মসূচি শীর্ষক দুটো প্রামাণ্য চিত্র।
5: Excellencies and distinguished ladies and gentlemen, Bangladesh is firmly committed to implementing United Nations Sustainable Development Goals, SDGs, under 2030 agenda. Embracing the principle of leaving no one behind, the government has been working tirelessly to ensure inclusive and sustainable development for all. Ladies and gentlemen, in this context, we'll now present two documentaries, an overview of SDG implementation in Bangladesh, to be followed by SDG Village Pilot Program.
6: একটি প্রশ্ন, একটি জাতির স্বপ্ন কিভাবে রূপ নেয় একটি বৈশ্বিক অঙ্গীকারে, কিভাবে একটি রাজনৈতিক দর্শন হয়ে ওঠে জাতিসংঘের 17টি অভিষ্টের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই তথ্যচিত্রে আমরা জানব টেকসই উন্নয়নের পথে প্রতিশ্রুত সেই বাংলাদেশের অভিযাত্রার ইতিবৃত্ত। 2000 সালে জাতিসংঘ ঘোষণা করে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল MDG, দারিদ্র বিমোচন, প্রাথমিক শিক্ষা, শিশু ও মাতৃস্বাস্থ্য, নারী উন্নয়ন সহ মোট 8টি লক্ষ্য নিয়ে শুরু হয় বিশ্বব্যাপী এক উন্নয়ন অভিযাত্রা। বাংলাদেশ সেই যাত্রায় হয়ে ওঠে এক দৃষ্টান্ত। শিশু মৃত্যু হ্রাস, প্রাথমিক শিক্ষায় ছেলেমেয়ের সমতা, দারিদ্র হ্রাসে ধারাবাহিক প্রচেষ্টায় বাংলাদেশ পরিচিতি পায় MDG অর্জনের রোল মডেল হিসেবে। MDG অর্জন পরবর্তী বিশ্বব্যাপী 2015 সালে জাতিসংঘ ঘোষণা করে নতুন এবং আরও অন্তর্ভুক্তিমূলক এক রূপরেখা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল SDG। 2030 সালের মধ্যে 17টি অভিষ্টের আওতায় 169টি লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিশ্রুতি। দারিদ্র বিমোচন, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য, গুণগত শিক্ষা, জেন্ডার সমতা, নিরাপদ পানি, প্রতিটি অভিষ্ট একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। কিন্তু বাংলাদেশে এই দর্শনের বীজ বোনা হয়েছিল MDG SDG ঘোষণার আরো অনেক আগেই। 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেন তার 19 দফা কর্মসূচি, একটি স্বনির্ভর উৎপাদনমুখী বাংলাদেশ গড়ার রূপরেখা। গৃহহীন মানুষের জন্য আবাসনের প্রতিশ্রুতি, যা SDG 1, দারিদ্র বিমোচন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের অঙ্গীকার, যা SDG 2, ক্ষুধা মুক্তি। সর্বজনীন ন্যূনতম চিকিৎসা সেবা SDG 3, সুস্বাস্থ্য। নিরক্ষরতা দূরীকরণের কর্মসূচি SDG 4, গুণগত শিক্ষা। সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা ও যুব সমাজকে জাতি গঠনে সম্পৃক্ত করা SDG 5, জেন্ডার সমতা, ও 8, শোভন কর্মসংস্থান। প্রশাসনের বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার শক্তিশালীকরণ SDG 11 ও 16, টেকসই জনপদ ও কার্যকর প্রতিষ্ঠান। আর দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার, যা SDG 16 এর কেন্দ্রীয় বার্তা। এই দূরদৃষ্টি প্রমাণ করে উন্নয়নের যে বৈশ্বিক ভাষা আজ আমরা SDG নামে জানি, তার অনেক লক্ষ্যই বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনৈতিক প্রজ্ঞায় অন্তর্নিহিত ছিল আরো অনেক আগে থেকেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই দর্শন এগিয়ে নিয়ে যান অপসীম নেত্রী বেগম খালেদা জিয়া। তার ভিশন 2030 এর মাধ্যমে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য ও নারী ক্ষমতায়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি রূপরেখা। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শাসনামলে বাংলাদেশে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা MDG বাস্তবায়নের যাত্রা শুরু হয়। তাঁরই উদ্যোগে চালু হয় মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি, এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি মেয়ে শিশুদের স্কুলে ধরে রাখা ও ঝরে পড়া রোধে বড় ভূমিকা রাখে। এই কর্মসূচি SDG 4 ও 5 অর্জনে সরাসরি সহায়ক হয়। এর ধারাবাহিকতায় 2023 সালে জনাব তারেক রহমান ঘোষণা করেন 31 দফা। এই দফার আওতায় রয়েছে অর্থনৈতিক সংস্কার কমিশনের প্রস্তাব, ধনী দরিদ্র বৈষম্য হ্রাসের অঙ্গীকার যা অভিষ্ট 10, স্বাধীন নির্বাচন কমিশন, আইনের শাসনের প্রতিষ্ঠা, ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত কর, যা গোল 16, শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠা। এভাবে 31 দফা রূপরেখাতে আমরা দেখতে পাই SDG-র প্রতিফলন। কিন্তু গত ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় যথার্থ উন্নয়ন ভাবনা ও সুশাসনের অভাব, তথ্য কারসাজি ও ব্যাপক দুর্নীতির কারণে SDG অর্জনে কাঙ্ক্ষিত অগ্রগতি সাধিত হয়নি। সময়, দেশ ও জনগণের প্রয়োজনে 2026 সালের 6 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, যার প্রতিটি ধারায় রয়েছে SDG-র প্রতিচ্ছবি। দরিদ্র ও প্রান্তিক পরিবারের জন্য মাসিক আর্থিক সহায়তা ও নারীর ক্ষমতায়ন SDG 1, দারিদ্র বিমোচন, কৃষক কার্ড, কৃষকদের জন্য সহজ ঋণ ও কৃষি উপকরণ সহায়তা, SDG 2, ক্ষুধা মুক্তি, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ধারাবাহিকভাবে স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগের ঘোষণা, SDG 3, সুস্বাস্থ্য ও কল্যাণ, 1 টিচার 1 ট্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম, সকল শিক্ষার্থীর জন্য প্রযুক্তি নির্ভর শিক্ষা, নতুন গুরির মতো উদ্যোগকে আরো জোরালো করা, SDG 4, গুণগত শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ, SDG 7, সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, SDG 8, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, রুগ্ন শিল্প পুনরুদ্ধারে বিশেষ প্যাকেজ ঘোষণা, সুনীল অর্থনীতিতে গুরুত্বারোপ, সেমিকন্ডাক্টর শিল্পে উন্নতি ও মনোরেল প্রকল্প, SDG 9, শিল্প উদ্ভাবন ও অবকাঠামো, বয়সভিত্তিক সমতা, সামাজিক সুরক্ষা, লঞ্জিভিটি ডিভিডেন্ড ও তরুণ নেতৃত্ব প্রদানে সংসদে তরুণদের প্রাধান্য, SDG 10, অসমতা হ্রাস, 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ও বনভূমি সম্প্রসারণ, ও স্থলজ পরিবেশ সুরক্ষায় SDG 13, জলবায়ু কার্যক্রম, খাল খনন কর্মসূচি, তিস্তা ব্যারেজ প্রকল্প, অভিষ্ট 14, জলজ জীবন, নাগরিক সেবা সহজ করত, 1 সিটিজেন 1 কার্ড 1 ওয়ালেট কার্যক্রম ও সর্বস্তরে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, SDG 16, শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান। এভাবে 17টি বৈশ্বিক অভিষ্টের প্রতিটি এই ইশতেহারের সাথে সরাসরি সম্পর্কিত। প্রতিশ্রুত ইশতেহার শুধু কাগজে সীমাবদ্ধ থাকেনি, সরকার গঠনের 1 মাসের মধ্যেই 2026 সালের 10 মার্চ দেশের 14টি উপজেলায় প্রাথমিকভাবে চালু হয় ফ্যামিলি কার্ড কর্মসূচি।
7: সরকার গঠন করার 1 মাসেরও কম সময়ের মধ্যে আমরা আমাদের এই প্রতিশ্রুতি, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ আমরা শুরু করেছি। সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ।
6: এছাড়াও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নতুন ভাসমান LNG টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে, যা জাতীয় গ্রিডে যুক্ত করবে অতিরিক্ত জ্বালানি, শিল্প উৎপাদন, কর্মসংস্থান ও রপ্তানি বৃদ্ধির মাধ্যমে এগিয়ে নেবে বাংলাদেশের অর্থনীতি। সরকার মন্ত্রণালয় ভিত্তিক 180 দিনের কর্মসূচি এবং 3R স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। সরকারের প্রতিটি মন্ত্রণালয় তাদের নিজ নিজ কার্যক্রমকে SDG অভিষ্টের সাথে সমন্বয় করে বাস্তবায়ন করছে। যাতে 2030 সালের মধ্যে বাংলাদেশ তার জাতীয় ও বৈশ্বিক অঙ্গীকার পূরণ করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন,
8: We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব।
6: আর সেই প্রত্যয় নিয়েই তিনি অবিরাম পরিশ্রম করে চলেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এর ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমানের যোগ্য নেতৃত্বে 2030 সালের মধ্যেই বাংলাদেশে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জিত হবে। বাংলাদেশ এগিয়ে চলেছে একটি টেকসই, ন্যায্য ও সমৃদ্ধ আগামীর দিকে।

উন্নয়ন, এসডিজি 17টি অভিষ্ট ও সরকারের অগ্রাধিকার কর্মসূচিগুলোকে একটি নির্দিষ্ট জনপদে বাস্তবায়নের মাধ্যমে কয়েকটি মডেল গ্রামের ইতিবাচক রূপান্তর পরবর্তী সার্বিক সম্প্রসারণে ভূমিকা রাখবে। এই পাইলটিংয়ের জন্য ভিন্ন বৈশিষ্ট্য বিবেচনায় তিনটি অঞ্চলের তিনটি গ্রামকে নির্বাচন করা হয়েছে। দারিদ্র প্রবণতা বিবেচনায় দিনাজপুর জেলার গোচাগঞ্জ উপজেলার নাফানগর, জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি বিবেচনায় খুলনা জেলার ডাকুপ উপজেলার পানখালী এবং পাহাড়ি জনপদ বিবেচনায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি। অনবরত জলবায়ুর ঝুঁকি মোকাবেলা করে সুন্দরবনের কোলঘেঁষা পানখালী গ্রামের মানুষের বসবাস, যাদের এক তৃতীয়াংশ সনাতন ধর্মাবলম্বী। সুপেয় পানির তীব্র সংকট, অতি লবণাক্ততা, নদী ভাঙন ও ঝড় জলোচ্ছ্বাসে বারবার বিপর্যস্ত হয় এই জনপদ। তবে বৃক্ষরোপণ ভূমিকা রাখবে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় অভিষ্ট 13, আর ফ্যামিলি কার্ড এগিয়ে নেবে দারিদ্র বিমোচন তথা অভিষ্ট 1 অর্জনে। স্বাস্থ্য কার্ড নিশ্চিত করবে অভিষ্ট 3 সুস্বাস্থ্য ও কল্যাণ। কৃষক কার্ড ও খাল খননের মাধ্যমে লবণ সহনশীল আধুনিক কৃষি ও নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত হবে অভিষ্ট 2 ও 6। শিক্ষিত বেকারত্ব দূরীকরণে এসএমই লোন খুলে দেবে নতুন পথ, পূরণ হবে অভিষ্ট 8। এক গ্রাম এক পণ্য হিসেবে পানখালী গ্রামকে নতুন পরিচিতি দিতে পারে অভিনব কাঁকড়া চাষ। উত্তরের সীমান্ত সংলগ্ন নদী অববাহিকার নাফানগরে মুসলিম ও সাঁওতাল জনগোষ্ঠী মিলেমিশে লড়ছে দরিদ্রতা, ভূমিহীনতা আর বেকারত্বের বিরুদ্ধে। স্থানীয় চিনিকলটি বন্ধ হওয়ার পর যা আরো তীব্র, তবে এখানকার কৃষি মাটিতেই লুকিয়ে আছে সম্ভাবনা। আম, ভুট্টা, আলু আর কলা চাষের এই জনপদে কৃষক কার্ডের সহায়তায় কৃষক পাবেন সার বীজে সময় মতো সহযোগিতা, ফলন বাড়বে প্রতি মৌসুমে। ওয়ান টিচার ওয়ান ট্যাব আর আনন্দ স্কুলের হাত ধরে শ্রেণীকক্ষে ফিরবে ঝরে পড়া শিক্ষার্থীরা। আর মোবাইল ফোনে ছড়িয়ে পড়া অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও পরিবারের সম্মিলিত সচেতনতা তরুণদের ফিরিয়ে আনবে খেলার মাঠে, প্রশিক্ষণ কেন্দ্রে, উৎপাদনশীল কাজে। পাহাড়ে লড়াইটাও দূরত্ব আর বিচ্ছিন্নতার বিরুদ্ধে। মিতিঙ্গাছড়ি পাড়ায় মাধবী মার্মা নিজ ঘরের সামনে আপন মনে ঝুড়ি বুনছেন। কয়েক বছর আগেও এই ঝুড়ি ছিল শুধু নিজের প্রয়োজনে বোনা, আজ এটি তার বাড়তি আয়ের একটি ছোট্ট উৎস। স্বপ্ন একটাই, একদিন সন্তানদের শহরে পাঠিয়ে পড়ানো। মিতিঙ্গাছড়িতে পাহাড়ি নারীদের বেতশিল্প প্রশিক্ষণ দেবে স্থানীয় উদ্যোগ, তাঁতি পরিবারের হাতে তৈরি পণ্য পৌঁছাবে স্থানীয় হাতে। নিজের জমি, নিজের শ্রম, নতুন আয়ের স্বপ্ন। কমিউনিটি ক্লিনিকের সেবায় দূর হবে ম্যালেরিয়ার ভয়। সিদ্ধান্ত গ্রহণ কমিটিতে বাড়বে নারীর অংশগ্রহণ। সরকারের নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচির আলোয় আলোকিত হবে ঘর, বনায়ন কর্মসূচিতে সবুজ হবে পাহাড়ের ঢল, আর কাপ্তাই হ্রদ ঘিরে গড়ে উঠবে স্থানীয় ট্যুরিজম, খুলবে নতুন কর্মসংস্থানের দুয়ার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূর প্রসারী পরিকল্পনা অনুযায়ী সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, এসএমই ঋণ, নবায়নযোগ্য জ্বালানি, এই তিনটি গ্রামে প্রয়োগের মাধ্যমে রূপ নেবে একটি দৃশ্যমান এসডিজি ভিলেজ মডেলে, যা ধীরে ধীরে সম্প্রসারিত হবে বাংলাদেশের পিছিয়ে পড়া প্রতিটি গ্রামে। পানখালি, নাফানগর, মিতিঙ্গাছড়ি, তিনটি ভিন্ন অঞ্চল, তিনটি ভিন্ন চ্যালেঞ্জ, কিন্তু লক্ষ্য একটাই, কাউকে পেছনে ফেলে না রাখা। পরিবর্তনের ছোট ছোট গল্পগুলো দিয়ে একদিন লেখা হবে একটি জাতির টেকসই ভবিষ্যতের গল্প।

0: প্রামাণ্যচিত্র উপভোগের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
1: থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড।
0: সম্মানিত সুধী, এবারে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত পর্ব এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের শুভ উদ্বোধন পর্ব।
1: Ladies and gentlemen, now formal inauguration of SDG Village Pilot Program.
0: SDG স্থানীয় করণের একটি উদ্ভাবনী উদ্যোগ হিসেবে বাংলাদেশ সরকার প্রথমবারের মতো SDG Village Pilot Program বাস্তবায়ন করছে।
1: Ladies and gentlemen, as an innovative initiative for localization of sustainable development goals, the government of Bangladesh has launched the SDG Village Pilot Program for the first time in the history of Bangladesh.
0: এই কর্মসূচির শুভ উদ্বোধনের লক্ষ্যে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের তিনটি নির্বাচিত এসডিজি গ্রাম খুলনার দাকুপ উপজেলার পানখালী, রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম তিনটির সঙ্গে ভার্চুয়ালি সংযোগ স্থাপন করা হচ্ছে।
1: Ladies and gentlemen, as part of this auspicious inauguration, we are delighted to connect virtually via video conferencing with three selected SDG villages from different parts of the country: Pankhali in Dakup Upazila of Khulna, Mitingachuri in Kaptai Upazila of Rangamati, and Nafanagar in Bochaganj Upazila of Dinajpur.
0: সংযোগকারী গ্রামগুলোর যারা কথা বলবেন তাদেরকে সংক্ষিপ্ত সময় নেওয়ার জন্য অনুরোধ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের শুভ উদ্বোধন করার জন্য সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি।
1: Ladies and gentlemen, may I now respectfully invite our chief guest, Honorable Prime Minister, to officially inaugurate SDG Village Pilot Program. Honorable Prime Minister may have a brief exchange with the representatives connected to the three villages.
2: ধন্যবাদ। এসডিজি ভিলেজ কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমরা এখানে সকল উপস্থিত বৃন্দ আসসালামু আলাইকুম। আমরা এখানে দেখলাম যে তিনটা ভিলেজ আমাদের সাথে অনলাইনে কানেক্টেড রয়েছে। এই ভিলেজ তিনটি এসডিজি ভিলেজ, অর্থাৎ এসডিজি যেসব পরিকল্পনা আছে সবগুলো এখানে আমরা বাস্তবায়ন করব, তিনটে পাইলট প্রজেক্ট। একটি হচ্ছে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, একটি হচ্ছে খুলনার দাকুপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর। আমি আনুষ্ঠানিকভাবে এখন এই তিনটি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ।

0: শুভ উদ্বোধন হল এসডিজি ভিলেজ প্রোগ্রামের। আজকে আমাদের জন্য একটি অসীম দিন, চমৎকার একটি পরিবেশ। আমি অনুরোধ করব যারা গ্রামগুলোর সঙ্গে সংযুক্ত আছেন তারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রয়োজনে কথা বলতে পারেন। প্রথমে আমি অনুরোধ করব খুলনার দাকোপ উপজেলার পানখালীতে যারা আছেন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ববর্গ, তাদেরকে অনুরোধ করব আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত কথা বলতে পারেন, একটু সুযোগ পাচ্ছেন আপনারা।
1: Ladies and gentlemen, from Pankhali in Dakop Upazila of Khulna.

0: লোভ সার এই গ্রামটি আর চ্যালেঞ্জ থাকলেও তার সম্ভাবনার জন্য সে তার বিশ্বমুখী খুব সম্ভাবনা রয়েছে। সেই উন্নয়ন শুধু অবকাঠামোতেই নয়, এখানকার মানুষের উন্নয়ন, পরিবেশের উন্নয়ন এবং তাদের ভবিষ্যতের নিরাপদ এবং টেকসই করা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে এবং দিক নির্দেশনায় এই জেলায় আমরা যারা রয়েছি, সাধারণ এবং সরকারি কর্মকর্তা এবং কর্মচারীগণ, আমরা টেকসই বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে নির্লজভাবে কাজ করে যাব। এখানে থাকবে আমাদের পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং আমাদের সমন্বয়। আপনার আপনার এই গ্রামটিকে নির্বাচন করার জন্য আবারও অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আমাদের সাথে স্যার উপস্থিত রয়েছেন কেডিএম চেয়ারম্যান, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, কৃষক, গৃহিণী এবং শিক্ষক। আপনি যার সাথে কথা বলতে চান আমরা তার কাছে স্যার কেডিএম চেয়ারম্যান মহোদয় কথা বলতে।
1: আসসালামু আলাইকুম। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে ডাকুমের ডাকুম একটি অবহেলিত অঞ্চল, এই অঞ্চলের পানখালি আরো অবহেলিত, এই গ্রামকে নির্বাচিত করেছেন এই দিনের জন্য, এর জন্য আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এই গ্রামের মূল সমস্যা যেগুলি তার মধ্যে একটি হল যে এখানে নদী ভাঙন জায়গায় নদী ভাঙন ব্যাপকভাবে
2: চলে যাব রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার মিটিঙ্গাছড়ি গ্রাম।
3: লেডিস এন্ড জেন্টলম্যান, নাও মিটিঙ্গাছড়ি ইন কাপ্তাই উপজেলা রাঙ্গামাটি।
4: মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আরো আন্তরিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার মিটিঙ্গাছড়ি গ্রামকে রাঙ্গামাটি পার্বত্য জেলার এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের গ্রাম হিসেবে শনাক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আজকে আমরা মিটিঙ্গাছড়ি গ্রামবাসী সহ এখানে উপস্থিত আছি পার্বত্য রাঙ্গামাটি জেলার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ এবং সাংবাদিকবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী, মিটিঙ্গাছড়ি গ্রামটি পার্বত্য রাঙ্গামাটি জেলার ভূপ্রকৃতিক পার্বত্য অঞ্চল এবং নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। গ্রামটিতে মুসলিম, হিন্দু এবং মারমা পরিবার 163টি পরিবারের বাস। এখানে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই, হাই স্কুলও নেই, তারা পার্শ্ববর্তী গ্রামের স্কুলে পড়াশোনা করে। এখানে কমিউনিটি ক্লিনিক নেই, তবে তাদের স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য উপজেলা হেলথ কমপ্লেক্সে যাওয়ার প্রয়োজন হয়। গ্রামটির মূলত লোকজন কৃষিকাজ এবং দিন মজুরির মাধ্যমে তাদের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করে। এছাড়া এখানে প্রায় 2.5 কিলোমিটারের গ্রামীণ সড়ক রয়েছে এবং বিদ্যুৎ যোগাযোগ আছে। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্পের কৃষিভিত্তিক এ সকল উদ্যোগের মাধ্যমে গ্রামটির জীবনযাত্রার মানের উন্নয়ন সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমাদের সাথে মিটিঙ্গাছড়ি গ্রাম থেকে একজন ভদ্রমহিলা আমাদের সাথে যুক্ত আছেন, আমি তাকে মাইক্রোফোনটি দিতে চাই। ধন্যবাদ।
5: নমস্কার, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম স্বপ্না মারমা, আমি মিটিংগাছড়ি বাসিন্দার, পাড়া কেন্দ্রের মিটিংগাছড়ির গ্রামে প্রাক শিক্ষা দিয়ে থাকি আমি শিশুদেরকে। আমাদের এলাকার মিটিংগাছড়ি প্রাথমিক বিদ্যালয় নেই বলে চলে, কারণ আর স্কুলের ছাত্রছাত্রীদের পাঠাগার বিজ্ঞান ক্লাব গঠন দরকার। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মিটিংগাছড়ি এলাকার পানি, নিরাপদ পানি, স্যানিটেশন, রাস্তার ঘাট খুব প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের মিটিংগাছড়ি এলাকার এসে আপনাকে আমন্ত্রণ জানায়।
4: মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনুমতি দিলে আমরা আরেকজনের কথা শুনতে পারি।
6: মাননীয় প্রধানমন্ত্রী, রেকো ভাইয়া নমস্কার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে এসডিজি মিটিংগাছড়ি গ্রামে পক্ষ থেকে অসংকৃত শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি শুলাপ্রু মারমা অত্র গ্রামে কৃষক একজন। তো কৃষক, আমি কৃষকদের মাধ্যমে কৃষক তারপরে মৌসুমকালে আমাদের কৃষক তো হয়, তবে মৌসুমকালে আমাদের যে বিশেষ করে শীতকালে পানি শুকিয়ে যায়, এই পানি শুকিয়ে যায় কারণে আমাদের চাষাবাদি বন্ধ হয় স্যার, এবং এই কারণে আমি চাই সোলার পাওয়ার ডিপ টিউবওয়েল থাকলে আমাদের জন্য সুবিধা হবে বলে এই আশা করছি স্যার। স্যার ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমাদের মিটিংগাছড়ি কাপ্তাই উপজেলা মিটিংগাছড়ি একবার এসে আপনাকে নিমন্ত্রণ দিলাম স্যার, আসবেন স্যার।
2: এবারে দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার নাফানগর এসডিজি ভিলেজে যারা সংযুক্ত আছেন তাদের কথা শুনবো আমরা।
3: লেডিস এন্ড জেন্টলম্যান, নাও নাফানগর ইন বোচাগঞ্জ উপজেলা অফ দিনাজপুর।
7: বিসমিল্লাহির রহমান রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। চাল লিচুতে ভরপুর ঐতিহ্যের দিনাজপুর থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক স্যার, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি স্যার। আপনার অত্যন্ত স্মৃতি বিজড়িত দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম থেকে এই জেলার 36 লক্ষ অধিবাসীর পক্ষে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্যার। স্যার আমরা অত্যন্ত আনন্দিত, দেশের 87,191 গ্রামের মধ্যে দিনাজপুর জেলার নাফানগর গ্রামকে আপনি প্রথম পর্যায়ে এসডিজি ভিলেজ হিসেবে বেছে নেওয়ার জন্য স্যার আমরা অত্যন্ত আনন্দিত, আপনাকে স্যার মোবারকবাদ। স্যার আমরা অত্যন্ত আনন্দিত, আপনি দিনাজপুর জেলা থেকে আপনার অত্যন্ত পছন্দের প্রকল্প, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অত্যন্ত পছন্দের প্রকল্প খাল খনন কর্মসূচি দিনাজপুর জেলার মাটি থেকে আপনি নিজ হাতে শুরু করেছিলেন। আমরা স্যার সেই প্রকল্পের কাজ অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করেছি এবং স্যার আমাদের কাজ অব্যাহত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার মেধার ফসল এবং আপনার নিজস্ব চিন্তা চেতনায় গৃহীত প্রকল্প ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের কাজ আমাদের জেলায় অন্যান্য জায়গার মতো সুন্দর মসৃণ গতিতে এগিয়ে চলছে। স্যার আপনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এই কাজগুলো অত্যন্ত মসৃণভাবে সম্পন্ন করতে চাই ইনশাল্লাহ। স্যার আমি মাঠে প্রান্তরে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানতে পারি আপনার এই চমৎকার প্রকল্পের কারণে মানুষজন অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করছে এবং যৌক্তিক সময়ের মধ্যে স্বল্প সময়ের মধ্যে যদি আমরা এই প্রকল্প বাস্তবায়ন করতে পারি তাহলে স্যার দেশের আপামর জনতা সাধারণ মানুষজন অত্যন্ত আনন্দিত হবে। স্যার স্যার আমি আপনাকে আপনার গৃহীত 25 কোটি বৃক্ষরোপণ যে কর্মসূচি দিনাজপুর জেলায় অত্যন্ত সুন্দরভাবে আমরা তা বাস্তবায়ন করছি। স্যার আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। জেলার আইন শৃঙ্খলা অবস্থা সহ সার্বিক অবস্থা অত্যন্ত ভালোভাবে আমরা পরিচালনা করছি। স্যার আমাদের এখানে আপনার সবাই গ্যাথারটি জানাতে চাই এসডিজি ভিলেজ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা নাফানগর গ্রামে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ কর্মসংস্থান খেলাধুলো নিয়ে প্রথম পর্যায়ে ব্যাপকভাবে সারা জাগাতে চাই। স্যার এখানে প্রায় 2-2.5 হাজার মানুষ আপনার বার্তা আপনার নির্দেশনা আপনার মুখের বাণী শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। এখানে স্যার সম্মানিত পুলিশ সুপার মহোদয় সহ জেলার সকল কর্মকর্তা উপস্থিত আছেন। জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল মহোদয় সহ সর্বপর্যায়ের জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ স্যার উপস্থিত আছেন। এখানে শিক্ষক ইমাম পুরোহিত খ্রিস্টান ধর্মের অনুসারী সহ ছাত্র জনতা বীর মুক্তিযোদ্ধা জুলাই যোদ্ধা সহ নানান পেশাজীবীর মানুষ স্যার এখানে উপস্থিত আছে। আমি স্যার আপনার সানুগ্রহ অনুমতি পেলে এখান থেকে আমাদের একটি ছোট্ট মেয়ে, সে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের একটি মেয়ে, সে এই গ্রামের ঝরে পড়া মেয়েদের প্রতিদিন 2 ঘন্টা করে বিকালে নিজের ইচ্ছায় তাদের শিক্ষা প্রদান করে। আপনি স্যার সানুগ্রহ অনুমতি দিলে আমি তাকে একটু আপনার কথা শোনাতে পারি। স্যার স্যার আপনাকে ধন্যবাদ।
8: জোহার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আন্তরিক শুভেচ্ছা। আমি আরতি মুর্মু, নাফানগর গ্রামের একজন সাঁওতাল সম্প্রদায়ের একজন শিক্ষার্থী। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা শিক্ষা নিয়ে দক্ষ হয়ে দেশ উন্নতির কাজ করতে চাই। এসডিজি ভিলেজ উদ্যোগ আমরা কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার নতুন সুযোগ এনে দিয়েছে। আমাদের গ্রামকে এসডিজি ভিলেজ নির্ধারণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। জহর।
7: মাননীয় প্রধানমন্ত্রী, স্যার আপনার সানুগ্রহ অনুমতি পেলে জেলা পরিষদের সম্মানিত প্রশাসক মহোদয় দুটি কথা বলতে চান। স্যার আপনার সানুগ্রহ অনুমতি।
9: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এবং সমাগত ভাই বোনদের নমস্কার। মাননীয় প্রধানমন্ত্রী, আমি মোফাজ্জল হোসেন দুলাল। দীর্ঘদিন যাবত আন্দোলনের সংগ্রামে আপনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন তার একজন অত্যন্ত ক্ষুদ্র কর্মী হিসেবে আমি কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, নাফানগরে আজকে যে কর্মসূচিটা উদ্বোধন হল এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ঐকান্তিক ইচ্ছাগুলো ছিল, মাটি এবং মানুষের রাজনীতি করার যে প্রবল অনুভূতি আজকে আমরা তার বাস্তবায়ন দেখছি। ইতিমধ্যে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, আমাদের প্রাণ প্রিয় নেত্রী, দিনাজপুরের আমাদের গর্ব, আমাদের অহংকার, তিনি নারীদের শিক্ষার উন্নয়নে যথেষ্ট কাজ করেছেন। মাঝপথে আমরা বাধাগ্রস্ত হয়েছি স্বৈরাচারী সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের কারণে অনেক আমরা পিছিয়ে পড়েছি। আমি যে কারণে আপনাকে সম্বোধন করেছি, আমি কথা বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আমরা জানি যে আপনি রুগ্ন শিল্পগুলোকে বা পরিত্যক্ত শিল্পগুলোকে আপনি আবার রিভাইভ করতে চান, আবার আপনি সেগুলোকে চালু করতে চান। তারই অংশ হিসেবে এই যে বচাগঞ্জ, এই যে শেতাবগঞ্জ, এই এলাকার শেতাবগঞ্জ চিনি মিলটি, দীর্ঘ চিনির কলটি দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। এইখানে এই চিনি কলটার প্রচুর প্রচুর জমি আছে, যে জমি আসলে লিজ দেওয়া হয়েছে বিভিন্ন ইয়ের জন্য, সেখানে আখ উৎপাদন হবে এবং খুব সহজেই আমরা এই চিনিকলটাকে আপনার বদান্যতায় আমরা চালু করতে পারি। এই চিনিকল যদি চালু হয় তাহলে এই নাফানগর থেকে যেন বেশ কিছু কর্মী, মহিলা কর্মী, পুরুষ কর্মী যাতে নিয়োগ করা হয়। এবং আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব এই চিনিকলটির ব্যাপারে সারা বাংলাদেশের চিনিকল সহ যে মৃত প্রায় ইন্ডাস্ট্রিগুলো আছে সেটা আপনি নিশ্চয়ই আপনি কাজ করবেন। নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, নির্বাচনের আগে আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন বিরামপুরে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় আসলে কি করতে পারি। আমি আপনাকে বলেছিলাম যে লিচি এবং টমেটো খুব সংক্ষিপ্ত সময়ে এটি পেকে যায় এবং সংরক্ষণ করা যায় না। এখানে যদি একটা প্রসেসিং সেন্টার আমরা করতে পারতাম এবং বিদেশে রপ্তানি করার মতন যদি একটা পরিবেশ তৈরি করতে পারতাম তাহলে অতি সহজে আমাদের কৃষকরা এই দিনাজপুরের লিচু এবং আম তো আছেই, লিচু আম এবং টমেটোর আমরা প্রসেসিং সেন্টার করতে পারি। আমি এই বেশি বলবো না, আমরা আপনার সঙ্গে আছি, আমার দলের সঙ্গে আছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সঙ্গে আছি। আপনি 10,000 টাকা সুদ সহ কৃষি ঋণ আপনি কি মাফ করেছেন এবং প্রথম দিনেই ক্যাবিনেট মিটিং এটা আপনি করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমার দিনাজপুর বাসীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রাণ প্রিয় নেতা 18 কোটি মানুষের প্রাণ স্পন্দন জনাব তারেক রহমান, জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
7: ধন্যবাদ। এই উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী বিচার এবং এই নাফানগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে 15 দিন আগে থেকে স্যার টানা কাজ শুরু করেছেন।
2: মাননীয় জেলা প্রশাসককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সংযুক্ত ছিলেন তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, দেশকে এগিয়ে নেবার প্রত্যয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ প্রোগ্রাম নিয়েছে বর্তমান সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর এই দূরদর্শী এবং যুগান্তকারী উদ্যোগকে অসীম শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে অনুধাবন করছি। আসুন আমরা কায় মনোবাক্যে উচ্চারণ করি মাননীয় প্রধানমন্ত্রীর সেই অমর বাণী, সবার আগে বাংলাদেশ। এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের শুভ উদ্বোধন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ এবং অপরিসীম কৃতজ্ঞতা।
3: Thank you very much indeed, Honorable Prime Minister.

0: Bangladesh's contribution extends well beyond its borders through UN peacekeeping, principled climate leadership, and advocacy for developing countries. As Bangladesh prepares to assume the presidency of the 81st session of the United Nations General Assembly, this leadership enters an important new chapter. It is both an honor and a responsibility, as well as an opportunity to shape the global development agenda while sharing Bangladesh's own experience on development solutions. Importantly, the 81st session of the General Assembly will set the political momentum towards the 2027 SDG Summit, which is the international community's final collective push towards the SDGs. In this light, today's conference is both timely and strategic. Honorable Prime Minister, congratulations on inaugurating the SDG Village Pilot Program. Your leadership in convening this conference reflects a clear understanding that global leadership begins with strong national implementation, and Bangladesh's voice internationally will be strongest when it is backed by results at home. Ultimately, the SDGs are about people, a child that is educated, a mother accessing healthcare, a farmer adapting to climate change, an entrepreneur creating jobs, a person with disabilities fully included. Each SDG target is a human aspiration. Every achievement changes a life. Let this conference send a clear message that Bangladesh is ready to accelerate, that partnerships will be stronger, and that sustainable development is achievable through visionary national leadership and collective outcomes. The United Nations look forward to this journey together with Bangladesh. Thank you.
1: Thank you, Madam Smirsniak.
2: এবারে বক্তব্য রাখবেন জনাব এস এম শাকিল আখতার, সচিব পরিকল্পনা বিভাগ। স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
1: Ladies and gentlemen, may I now invite Mr. S. M. Shakil Akhtar, Secretary, Planning Division, to deliver his remarks.
3: Bismillahir Rahmanir Rahim. National Conference on Navigating 5-Year Strategic Framework for Achieving SDGs Policy, Partnership and Priorities, শীর্ষক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সভাপতি, মাননীয় মন্ত্রী, অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়, উপস্থিত অন্যান্য মাননীয় মন্ত্রীগণ, উপদেষ্টাগণ, প্রতিমন্ত্রীগণ, বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও সংস্থার সিনিয়র সচিব, সচিব ও প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত এবং গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় সম্মেলনে কিছু বলার সুযোগ দেওয়ায় আমি গর্ববোধ করছি। একই সাথে একটি কথা আমাকে বলতেই হচ্ছে, এসডিজি বাস্তবায়ন ও পর্যালোচনা প্ল্যাটফর্মকে পুনর্গঠিত করে আয়োজিত এই পাঠশালা কৌশলগত কাঠামোর আওতায় টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন, নীতি, অংশীদারিত্ব ও অগ্রাধিকার শীর্ষক জাতীয় সম্মেলনটি আমাদের জাতীয় উন্নয়ন অগ্রযাত্রায় একটি অনন্য ও যুগান্তকারী মাইলফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের জন্য আমাদের হাতে আর মাত্র 4 বছর সময় বাকি রয়েছে। এ কারণে আমাদের বার্তা খুবই স্পষ্ট, নীতিগত সিদ্ধান্তকে আমাদের দ্রুত ও পরিমাপযোগ্য করতে সরকার সকলকে এগিয়ে আসতে হবে। সাম্যভিত্তিক আর্থসামাজিক প্রবৃদ্ধির জন্য সরকার কর্তৃক 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক নির্বাচনী ইস্তাহারকে 5টি মূল স্তম্ভের অধীনে সময়বদ্ধ ও নির্দিষ্ট কর্মসূচিতে রূপান্তর করা হয়েছে। যেখানে রাষ্ট্র সংস্কার, সাম্যভিত্তিক আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ভঙ্গুর অর্থনীতির পুনরুত্থান, আঞ্চলিক সুষম উন্নয়ন এবং ধর্ম, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক সংহতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের উদ্দেশ্য হল সরকার ঘোষিত নির্বাচনী ইশতেহার ও ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কে জাতীয় অগ্রাধিকারকে লক্ষ্যমাত্রার সাথে সংযোগ সৃষ্টি করা। সরকারের ফ্ল্যাগশিপ সামাজিক সুরক্ষা কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড এবং এক গ্রাম ও এক পণ্য, এই কার্যক্রম সমূহ সরাসরি দারিদ্র বিমোচনে এসডিজি ১, ক্ষুধামুক্তি এসডিজি ২, সুস্বাস্থ্য এসডিজি ৩ এবং শ্রবণ, কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি এসডিজি ৮ অর্জনে ভূমিকা রাখছে। একই সাথে সাধারণ অর্থনীতি বিভাগ কর্তৃক তিনটি গ্রামে পাইলট আকারে শুরু হওয়া এসডিজি ভিলেজ মডেলটি স্থানীয় পর্যায়ে এসডিজি স্থানীয়করণের একটি সফল ও অনুকরণীয় রূপরেখা তৈরি করেছে, যা পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে। সম্মানিত সুধী, বাংলাদেশ এসডিজি অগ্রগতি প্রতিবেদন ২০২৫ অনুযায়ী সামাজিক ও ভৌত অবকাঠামো খাতে কিছুটা সাফল্য অর্জন করলেও অন্যান্য খাতে অর্জন আশানুরূপ নয়। তবে এসডিজি ৩, ৫, ৮, ১০, ১১ এবং ১৬ অর্জনের ক্ষেত্রে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। আঞ্চলিক বৈষম্য, সমগ্র যুব সমাজকে কর্মসংস্থানের আওতায় আনতে না পারা, জিডিপির তুলনায় ১০% নিচে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ, জলবায়ু ঝুঁকি এবং স্থানীয় পর্যায়ে সুনির্দিষ্ট উপাত্তের ঘাটতি আমাদের অগ্রগতিকে কিছুটা হলেও ম্লান করেছে। বাস্তবায়নে সুদৃঢ় শৃঙ্খলা ছাড়া কোনো নীতি সফল হতে পারে না। আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি হল এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের প্রধান আর্থিক চালিকা শক্তি। পরিকল্পনা বিভাগ এবং সাধারণ অর্থনীতি বিভাগ যৌথভাবে এডিবি বরাদ্দ, জাতীয় অগ্রাধিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনার মধ্যে সমন্বয় বাড়ানোর চেষ্টা করছে। শুধু এডিবির আর্থিক ব্যয় ও অর্থ অবমুক্তির ওপর নির্ভর না করে গুণগত ও টেকসই ফলাফল অর্জনের দিকে আমাদেরকে নজর দিতে হবে। এডিবিতে অনুমোদিত প্রতিটি প্রকল্প যেন বৈষম্য দূর করতে, জলবায়ু সহনশীলতা বাড়াতে, স্থানীয় পর্যায়ের সক্ষমতা বৃদ্ধিতে সরাসরি অবদান রাখে তা নিশ্চিত করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আগামী তিন দিনের প্লেনারি এবং বিষয়ভিত্তিক প্যারালাল সেশনগুলোতে অংশ নিতে আমি সকল সমন্বয়কারী, মন্ত্রণালয়, নিট এজেন্সি এবং অংশীদারদের তিনটি সুনির্দিষ্ট বিষয়ে জোর দিতে অনুরোধ জানাচ্ছি। প্রথমটি কাজের প্রাতিষ্ঠানিকীকরণ, দ্বিতীয়টি উপাত্ত ব্যবস্থার আধুনিকীকরণ, তৃতীয়টি অংশীদারিত্ব সম্পর্ক জোরদারকরণ। সবশেষে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের আসন্ন সভাপতিত্ব করার সুযোগ অর্জন যেমন বিশ্বমঞ্চে আমাদের এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে, একইভাবে আমরা সবাই মিলে ২০৩০ সালের মধ্যে একটি অন্তর্ভুক্তমূলক, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
4: সচিব মহোদয়কে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
5: Thank you very much indeed, Mr. S.M. Shakil Akhtar, Respected Secretary, Planning Division.
4: সম্মানিত সুধি, এবারে বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য। বক্তব্য রাখবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি।
5: Ladies and gentlemen, may I have the pleasure to invite Honorable State Minister for Planning, Mr. Junaid Abdurrahim Saki, to please say a few words.
6: Shabaike salam, shubhechha, assalamu alaikum. Mananiyo Pradhan Mantri, aajker manche uporishto, shammanito Mananiyo Pradhan Mantri Janab Tarek Rahman, shammanito Shabhapati, Mananiyo Ortho Porikalpana Mantri, Mananiyo Bishesh Otithigon, Mananiyo Mantri Borgo, ebong Bishesh Otithibargo, Distinguished Delegates, আজকে সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষেপে একটি কথা বলি। ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থান, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় অসংখ্য নির্যাতন মোকাবেলা করে হাজারো শহীদের রক্তে, হাজার হাজার তরুণের এবং বিভিন্ন স্তরের মানুষের আহত হওয়ার বিনিময়ে আমরা বাংলাদেশকে একটা নতুন সম্ভাবনার জায়গায় দাঁড় করাতে পেরেছি। এই রক্তের ঋণে আমরা আবদ্ধ এবং সেই আবদ্ধ হয়েই 2026 সালে 12 ফেব্রুয়ারি জনগণ যে ম্যান্ডেট দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এই রাষ্ট্র পরিচালনার জন্য, এটা কেবল একটি সাধারণ সরকার গঠনের ম্যান্ডেট নয়, এই ম্যান্ডেট হচ্ছে একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার যেই পরিকল্পনা তিনি দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে সেই ঘোষণা করেছেন। সেই পরিকল্পনার ধারাবাহিকতায় যে ইস্তেহার প্রণয়ন করেছেন তার ভিত্তিতেই জনগণ এই ম্যান্ডেট দিয়েছে। দায়িত্ব নেয়া রাষ্ট্র পরিচালনার শুরুতেই সে কারণে ওই পরিকল্পনা এবং ইস্তেহারের আলোকে আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় পঞ্চবার্ষিক অর্থনৈতিক কৌশলগত কাঠামো পত্র তৈরি করেছে। এই কৌশলগত কাঠামো পত্র আলোকেই আমরা বাংলাদেশের বাকি সময়ে যে উন্নয়ন পরিকল্পনা সেটা গ্রহণ করতে চাই এবং তার জন্য পুনরুদ্ধার, উত্তরণ এবং পুনর্গঠনের যে কৌশল নির্ধারণ করা হয়েছে সেই কৌশলে আমরা যাতে একটা ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধ জায়গায় যেতে পারি সেই কৌশল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত আমাদের সত্য স্বীকার করা দরকার এবং সেটা সাহস থাকা দরকার এবং সেইটা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন। কোন রকম তথ্যের কারসাজি, ডেটার কারসাজি এটা এই সরকার করবে না এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন যে পরিসংখ্যান এবং তথ্য বিভাগ আছে তারা এই বিষয়ে প্রয়োজনীয় সংস্কার কাজ করছেন। ফরেন্সিক রিভিউ থেকে শুরু করে প্রয়োজনীয় কাজগুলো করা হচ্ছে, প্রত্যেকটি ডেটা যাতে বাস্তবতার সাথে সংশ্লিষ্ট থাকে এবং আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি তার অ্যাসেসমেন্ট করতে পারি এবং আমরা আমাদের প্রয়োজনীয় কোর্স কারেকশন করতে পারি। এবং এই যে বাস্তবতা সেই জায়গায় আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা, মন্ত্রীবর্গর সহ এখানে অন্যান্য কর্মকর্তারা আছেন, এটা খেয়াল রাখা দরকার। 2025 সালে বাংলাদেশে 167 দেশের মধ্যে 114 অবস্থানে এসছে। এটা ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে কর্মসূচি এসডিজির সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে ছিল সেগুলো অর্জন সত্ত্বেও এই গত অনেক ফুলঝুরি আমরা শুনেছি কিন্তু বাস্তবত বাংলাদেশে এসডিজি অর্জনের অবস্থান কিন্তু এই জায়গায় এবং এটা এখন 110 জায়গা আছে, যা মোটেই আমাদের কাঙ্ক্ষিত জায়গার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। $421 বিলিয়ন আমাদের এসডিজি ফাইন্যান্স গ্যাপ আছে। এই এই গ্যাপ, এই দীর্ঘ অর্থায়ন গ্যাপ আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং এই সব চ্যালেঞ্জ সামনে রেখেই আমাদেরকে এসডিজি অর্জনের লক্ষ্য পূরণ করতে হবে। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এই সরকার যে সমস্ত কর্মসূচি গ্রহণ করেছে এবং তার যে অর্থনৈতিক পরিকল্পনা সেটা এই এসডিজি অর্জনের সাথে একেবারে অঙ্গাঙ্গীভাবে যুক্ত প্রত্যেকটি বিষয়। প্রথমত যদি আমরা হিসেব করি যে আমাদের সামাজিক সুরক্ষা কার্ড, সেটা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, নদী খনন, এখানে বৃক্ষরোপণ, এখানে ই হেলথ, এখানে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, কিংবা ওয়ান টিচার ওয়ান ট্যাব, কিংবা ওয়ান সিটিজেন ওয়ান নাম্বার ওয়ান ওয়ালেট, কিংবা নারীদের জন্য যে স্নাতক পর্যন্ত শিক্ষার বিস্তার, কিংবা ক্রিয়েটিভ ইকোনমি, সার্বিকভাবে আমরা প্রত্যেকটি জিনিসের দিকে তাকালে ক্রীড়াবিদদের জন্য যে ভাতা দেওয়া হয়েছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন, পুরোহিতদের জন্য যে ভাতা দেওয়া হয়েছে, প্রত্যেকটি বিষয়ে খেয়াল করলে এটা স্পষ্ট হয়ে যায় যে এই পুরো কর্মসূচিগুলো এসডিজি অর্জনের সাথে অতপ্রতভাবে জড়িত। এবং এইটাও খেয়াল করা দরকার যে এটা কেবলমাত্র একটা আন্তর্জাতিক বাধ্যবাধকতার জন্য করা হয়নি, এটা বাংলাদেশে যে সামগ্রিক উন্নয়নের যে লক্ষ্য ঠিক করা হয়েছে, জনগণের উন্নয়ন, সবার আগে বাংলাদেশ, তাকে সবার জন্য বাংলাদেশ করা, সেই জায়গা থেকে এই উন্নয়ন পরিকল্পনা করা হয়েছে এবং তার জন্য সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থানের মতো মৌলিক জায়গায় বিনিয়োগ এবং সার্বিকভাবে বিনিয়োগ নির্ভর, কর্মসংস্থানমুখী, উৎপাদনমুখী একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, তার জন্য তরুণদেরকে
7: প্রশিক্ষণ দেওয়া, সেটা প্রযুক্তিগত দিক থেকে এবং উদ্যোক্তা হওয়ার জায়গা থেকে, এবং বাংলাদেশ যাতে ব্যাপকভাবে অর্থনৈতিক সম্প্রসারণের মধ্য দিয়ে আমাদের সকল মানুষের উন্নতি সাধন করতে পারে, সেই জায়গা থেকে আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা পরিকল্পনা করব। আমরা ইতিমধ্যেই প্রত্যেকটি মন্ত্রণালয়ের সাথে বৈঠক করার চেষ্টা করছি এবং সেখানে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্রত্যেকটি পরিকল্পনা প্রকল্প, এইগুলোকে আমাদেরকে অবশ্যই এই নির্বাচনী ইশতেহার এবং অর্থনৈতিক যে কৌশলপত্র 5 বছর ব্যাপী তার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। এবং দ্বিতীয়ত একটা প্রোগ্রামেটিক অ্যাপ্রোচ, মানে আমরা বিচ্ছিন্নভাবে প্রকল্প গ্রহণ করি কিন্তু আসলে একটা প্রোগ্রাম কিংবা একটা কর্মসূচির অধীনে যদি আমরা একগুচ্ছ প্রকল্পকে চিন্তা করি তাহলে আমরা অপটিমাম ফলাফল পাবো। কোনো একটি নির্দিষ্ট প্রকল্প সর্বোচ্চ লক্ষ্য অর্জন করতে পারে না, কিন্তু একটা কর্মসূচি তার জন্য প্রয়োজনীয় যা কিছু প্রকল্প দরকার সেইগুলোকে যদি আমরা পরিকল্পনায় সাজাতে পারি তাহলে প্রত্যেকটি বিষয়ে আমরা লক্ষ্য যেমন অর্জন করব, তেমনি 5 বছর মেয়াদে গিয়ে আমরা কি অর্জন করলাম সেটাও জাতির সামনে যে অঙ্গীকার আছে সেই অঙ্গীকারটা তুলে ধরতে পারবো। আশা করি প্রত্যেকটি মন্ত্রণালয় সেই বিষয়ে গুরুত্ব দিবেন, এবং গুরুত্ব এই কারণে নয় যে আমরা আবারও আন্তর্জাতিক কোনো বাধ্যবাধকতা অথবা দিন শেষে একটি প্রতিবেদন আমরা তৈরি করে দিব যে আমরা বেশ এগিয়েছি, এটা বাংলাদেশের মানুষের উন্নতির জন্য যে রাজনৈতিক অঙ্গীকার নিয়ে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে সরকার দাঁড়িয়েছে সেই সরকারের সত্যিকার কার্যক্রম, এবং সেই কার্যক্রমের যে যাত্রাপথ সেই যাত্রাপথে আপনারা অংশ নেবেন, এবং আজকে 3টি গ্রামের যে ভিলেজ পাইলট প্রজেক্ট এইটা যাতে সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে পারি এই পাইলট প্রজেক্ট শেষে, সেই কাজে সকলে মিলে আমরা একসাথে হব সেই আশাবাদ রেখে, এবং এই অনুষ্ঠান আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
2: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রীকে।
1: Thank you, State Minister for Planning, Mr. Junaid Saki.
2: এবারে বক্তব্য রাখবেন বিশেষ অতিথি অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর।
1: Now I would like to invite the honorable advisor Dr. Rashid Al Mahmud Titumi to kindly deliver his speech.
8: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আজকের সভার সভাপতি অর্থ পরিকল্পনা মন্ত্রী, আজকের সভার বিশেষ অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী, মঞ্চে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, সম্মানিত মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, বিশেষ সহকারীবৃন্দ, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মেম্বার্স অব দি ডিপ্লোম্যাটিক কোর, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ এবং সমবেত অভ্যাগতবৃন্দ, আজকের যে সভা এই সভা কোনো আনুষ্ঠানিকতা নয়, এই সভা জবাবদিহিতার একটা উদাহরণ। আমরা জানি বাংলাদেশের অর্থনীতি কি পর্যায়ে আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছি। আমরা যদি খেয়াল করি বিশেষ করে SDG লক্ষ্যমাত্রাগুলোর অর্জনের যে ইতিহাস 2024, যদিও তার অধিকাংশই বানানো তথ্যে ছিল, তারপরেও সে তথ্যগুলো যদি খেয়াল করি তাহলে দেখব যে 1/5 SDG মাত্র অন ট্র্যাক আছে, 35% খারাপের দিকে গেছে এবং 44% সীমাবদ্ধ অগ্রগতি সাধিত হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই রকম পরিস্থিতির থেকে উত্তরণ কিভাবে সম্ভব, এবং সেটা সম্ভব কিভাবে সেটি নিয়েই আমি 3টি কথা উল্লেখ করতে চাই। একটি হচ্ছে পরিকল্পনা, দ্বিতীয় হচ্ছে বাস্তবায়ন, এবং তৃতীয় হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে আমরা কিভাবে দক্ষিণ দক্ষিণ উত্তর দক্ষিণ এবং সর্বপ্রকার সহযোগিতার মাধ্যমে এক বিশ্ব গড়ে তুলতে চাই, যে বিশ্ব বাসযোগ্য বিশ্ব, যে বিশ্ব ভবিষ্যতের প্রজন্মের বিশ্ব, যে বিশ্ব দায়বদ্ধতার বিশ্ব। আপনারা লক্ষ্য করেছেন যে এটি করতে হলে দরকার হচ্ছে দার্শনিক ভিত্তি, এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন উল্লেখ করেন সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ, আর আপনারা যখন শোনেন এসডিজির মূল মন্ত্র নো ওয়ান লিভিং বিহাইন্ড, তাহলে আমাদের দেশে আমরা একটা দার্শনিক ভিত্তি, অর্থাৎ সবাইকে নিয়ে যে বাংলাদেশ, তার সাথে নো ওয়ান লিভিং বিহাইন্ডের এক যোগসূত্র আছে। কিন্তু যেই যোগসূত্র ঐতিহাসিকভাবেই হয়েছে, আমরা যদি খেয়াল করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা, সেখানে পরিষ্কার করে তিনটি বাক্য উল্লেখ করা আছে। একটি হচ্ছে যে আমাদেরকে সমৃদ্ধির পথে যেতে হবে, তাহলে দরকার উৎপাদন এবং আমাদের দরকার স্বনির্ভরতা। এবং তার সাথে যদি উল্লেখ করেন মরহুমা বেগম খালেদা জিয়ার ভিশন 2030, তাহলে এটাকে যদি আমরা 2030 সালের সাথে মেলাই, এবং পঞ্চম যে আমাদের অর্থনৈতিক কৌশল, তার মানে একটা সম্মিলন ঘটছে, যে সম্মিলন হচ্ছে সবার আগে বাংলাদেশ গঠনের। এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে যে 17টি যে লক্ষ্যমাত্রা আছে, যখন মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে তার ভিশন হচ্ছে গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র, 17টি লক্ষ্যমাত্রার এক বাক্যে এভাবেই বলা যায়। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে 17টি লক্ষ্যমাত্রা এবং 169টি যে আমাদের যে টার্গেট আছে, সেগুলোকেও যদি আপনারা ভাঙেন তাহলে পরিষ্কারভাবে, আমি সময় নিতে চাই না কারণ আমরা ইতিমধ্যেই সময়ের বাইরে গেছি, দুটো তিনটি উদাহরণ দিতে চাই যার মাধ্যমে বোঝা যাবে যে একটা প্যারাডাইম শিফট হচ্ছে সারা পৃথিবীতে। হতে হচ্ছে যে উপর থেকে একটা লক্ষ্যমাত্রা ভিশন দেওয়া হতো, আর আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে দেশোপযোগী, দেশ থেকে উপরের দিকে যাত্রা, এটা একটা প্যারাডাইম শিফট। আপনারা যদি খেয়াল করেন এসডিজি 1 অর্থাৎ নো পভার্টি, তাহলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, সবচেয়ে কনজারভেটিভ যদি হিসাব করেন তাহলে 5 বছরে আমাদের যদি ফ্যামিলি কার্ড 41 লাখ দেওয়া যায় তাহলে দারিদ্র 5% হ্রাস পাবে। সবচেয়ে সংরক্ষণশীল হিসেবে আমরা জানি যে পতিত সরকারের কারণে দারিদ্র সবচেয়ে, যদি আপনারা সংরক্ষিত হিসাব করেন তাহলে দেখবেন 1 কোটি লোক দারিদ্র সীমার নিচে নেমে গেছে। অন্যদিকে মরহুমা বেগম খালেদা জিয়ার সময় আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের ইতিহাসে 2 কোটি মানুষ দারিদ্রের জাঁতাকল থেকে মুক্ত হয়েছে। আমরা যদি খেয়াল করি জিরো হাঙ্গার এসডিজি 2, তাহলে দেখবেন হচ্ছে যে আমাদের যে নিরাপদ খাদ্য, ফুড অ্যাডাল্ট্রেশন, ফুড সেলফ সাফিসিয়েন্সি, এগুলো ম্যানিফেস্টোর দ্বিতীয় অধ্যায়ে উল্লেখ করা হয়েছে, এবং যেটি আমাদের 5 বছর মেয়াদী অর্থনৈতিক কৌশলের 13 নম্বর বা 12 নম্বর চ্যাপ্টারে উল্লেখ করা হয়েছে। তাহলে দেখছেন যে কিভাবে নিজের থেকে, নিচের থেকে দার্শনিক ভিত্তি, ভিশন এবং লক্ষ্যের মাধ্যমে এটাকে দেশোপযোগী করা হয়েছে। আমরা যদি খেয়াল করি যেটা সবচেয়ে ক্রিটিক্যাল, সেটি হচ্ছে এসডিজি 5, জেন্ডার ইকুয়ালিটি। আমরা এমন একটা সমাজ পেয়েছি কারণ পতিত সরকার এমন একটা স্বৈরতান্ত্রিক ভয়ভিত্তিক সমাজ গড়ে তুলেছে যার ফলে নারীর প্রতি সহিংসতা যে কোনো সময়ের থেকে বেড়ে গেছে। কারণ রাষ্ট্র যদি সহিংসতায় জড়িয়ে পড়ে তখন পরিবারেও সহিংসতা বজায় থাকে। জেন্ডার ইকুইটির ক্ষেত্রে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে নারীর ক্ষমতায়নে কতগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যদি খেয়াল করি এসডিজি 6 অর্থাৎ হচ্ছে যে নিরাপদ পানি, তাহলে দেখব যে হচ্ছে যে আমাদের স্থানীয় সরকার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে যার মাধ্যমে নিরাপদ পানি ব্যবস্থা নেওয়া হবে। এবং এসডিজি 7 অর্থাৎ হচ্ছে যে ক্লিন এনার্জি, জাস্ট এনার্জি ট্রানজিশন, তাহলে দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন সবচেয়ে ভেঙে পড়া আমরা যেটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি সেটি হচ্ছে জ্বালানি নিরাপত্তাহীনতা। এবং আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী 20% যাতে করে নবায়নযোগ্য জ্বালানির দিকে আমরা যেতে পারি, যেটা এসডিজি 7 পূরণ হবে। এসডিজি 8-এর ক্ষেত্রে আমরা জানেন মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী আপনাদেরকে উল্লেখ করবেন $1 trillion অর্থনীতি, অর্থাৎ হচ্ছে যে ডিসেন্ট ওয়ার্ক এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি। আমরা যদি খেয়াল করি দেখব হচ্ছে যে এসডিজি 9, আপনারা দেখেন যে কিভাবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বন্ধ কল কারখানা এবং নেক্সট ফ্রন্টিয়ার ইকোনমি গঠন করার জন্য, অর্থাৎ এসডিজি 9 ইন্ডাস্ট্রি ইনোভেশন এবং ইনফ্রাস্ট্রাকচার। আমরা লক্ষ্য করেছি যে আপনার এসডিজি 10 অর্থাৎ হচ্ছে কিভাবে সমতাভিত্তিক, আমরা যদি খেয়াল করি ম্যানিফেস্টোর দ্বিতীয় অধ্যায়ের মূল লক্ষ্যই হচ্ছে বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ নির্মাণ। আমরা যদি খেয়াল করি এসডিজি 11 আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, অর্থাৎ সাস্টেনেবল সিটি, এই লক্ষ্যে কিভাবে সেকেন্ডারি সিটি করা যায় এবং ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা, সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আলোকপাত করেছেন, নির্দেশনা দিয়েছেন। ক্লাইমেট অ্যাকশনের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের এর কর্মসূচি নিয়েছি, বৃক্ষরোপণ সবুজায়ন থেকে শুরু করে, আর লাইফ বিলো ওয়াটারের ক্ষেত্রেও আমরা যেটা বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে বাংলাদেশের অন্তস্থ থেকে যে দার্শনিক ভিত্তি এবং লক্ষ্যমাত্রা এবং ভিশনের মাধ্যমে কিন্তু আমরা এটা করছি, এবং সব দিকেই তার আসলে সারা বিশ্বব্যাপী সেই আমরা তার প্রতিফলনও দেখছি। আমরা ইতিমধ্যেই দ্বিতীয় বিষয় যেটি আলোকপাত করতে চাই সেটি হচ্ছে বাস্তবায়ন, বাস্তবায়ন এবং বাস্তবায়ন। এবং ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন 180 দিনের কর্মসূচি, যেটা 16ই আগস্ট আমাদের শেষ হবে, তার মাধ্যমে দেখা যাবে। এক বছরের কর্মসূচিতে আপনারা সবাই অংশগ্রহণ করেছেন এবং এটা আমরা বাস্তবায়নের ক্ষেত্রে বড় রকমের প্যারাডাইমেটিক শিফট হচ্ছে যে কিভাবে স্ট্র্যাটেজিগুলো বাস্তবায়িত হবে। এবং তৃতীয় যে বিষয়গুলো, ইতিমধ্যেই আমরা আসলে আন্তর্জাতিক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচিগুলো ইতিমধ্যেই আলোচিত হচ্ছে। যেমন উদাহরণ দেয়া যেতে পারে যে হাই লেভেল পলিটিক্যাল ফোরাম, যেখানে এলডিসির এর বাংলাদেশ নেতা ছিল, সেখানে আমার স্টেটমেন্ট পড়ার সৌভাগ্য হয়েছে, এবং বাংলাদেশের পক্ষ থেকে, এলডিসির পক্ষ থেকে আমরা লক্ষ্য করেছি যে স্থানীয় ভিত্তিতে এসডিজির যে ক্ষেত্রে বাংলাদেশের যে অর্জনহীনতা এবং সাম্প্রতিককালের উদ্যোগের ফলে অর্জনযোগ্য এবং সেখানে ফিসক্যাল স্ট্রেস, কারণ মিডল ইস্টের ক্রাইসিস হয়েছে, তারপরেও এই ধরনের উদ্যোগ বহুল আকারে প্রশংসিত হয়েছে এবং তার প্রতিফলন আমরা আশা করছি যে এসডিজি সামিট হবে 2027 সালে, বাংলাদেশ শুধুমাত্র এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেরই নেতৃত্ব দেবে না, এটা এলডিসি এবং অন্যান্য জায়গার নেতৃত্বের ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। অর্থাৎ হচ্ছে যে হোল অফ সোসাইটি বা আপনারা হোল অফ গভর্নমেন্ট বলেন, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে আমরা লক্ষ্য করছি দি গভর্নমেন্ট দ্যাট ওয়ার্কস। আমরা এখন উই আর ইন এ গভর্নমেন্ট দ্যাট ওয়ার্কস, দ্যাট ওয়ার্কস ফর দি পিপল, দ্যাট ওয়ার্কস ফর দি নেশন, দ্যাট ওয়ার্কস ফর ইন্টারন্যাশনাল কমিউনিটি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের সম্মিলিত প্রয়াসে সামিল আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
4: ধন্যবাদ মাননীয় অর্থ পরিকল্পনা উপদেষ্টা আপনার বক্তব্যের জন্য।
5: Thank you very much indeed, Honorable Advisor Dr. Rashid Al Mahmood Titumir.
4: সম্মানিত সুধী, এবারে বক্তব্য রাখবেন বিশেষ অতিথি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর MP।
5: Ladies and gentlemen, may I now invite our special guest, Honorable Minister, Minister of Local Government, Rural Development and Cooperatives, Mr. Mirza Fakhrul Islam Alamgir MP, to please deliver his remarks.
9: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত আছেন মাননীয় মন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সুধীবৃন্দ, সচিববৃন্দ এবং ডিপ্লোম্যাটিক মেম্বার্স অফ দ্য ডিপ্লোম্যাটিক কো, আসসালামু আলাইকুম। আজকের এই কনফারেন্সে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত, এবং এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সুধীবৃন্দ, স্বাধীনতার ঘোষক শহীদ প্রসেনজিয়া রহমান একটা ধ্বংসপ্রাপ্ত এবং একটা দুঃশাসনের পরে দুর্ভিক্ষ পীড়িত একটি বাংলাদেশ পেয়েছিলেন। সেই বাংলাদেশকে তিনি নতুন করে গড়ে তোলার কাজ শুরু করেছিলেন এবং সেই কাজের মধ্যে দিয়েই তিনি তার স্বনির্ভর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ বা একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে চেয়েছিলেন। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য লড়াই এবং 2024 সালের জুলাই মাসে ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের মানুষ যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল, 2026 সালের নির্বাচনে জনগণ বিএনপিকে যে বিপুল ম্যান্ডেট দিয়েছে তা সেই স্বপ্নেরই বাস্তব প্রতিফলন। মাননীয় প্রধানমন্ত্রী যেন তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ার যে অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে, সবার আগে বাংলাদেশ, এই দর্শনই তার মূল চালিকা শক্তি। বাংলাদেশ জাতীয়তা দলের নির্বাচনী ইশতেহার 2026-এর প্রতিশ্রুতিতে বাস্তবে রূপ দিতেই প্রণীত হয়েছে। 5 বছর মেয়াদি কৌশলগত অর্থনৈতিক কাঠামো যার মূল উদ্দেশ্য রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন, এই 3 পর্বে ভঙ্গুর অর্থনীতিকে একটি সমৃদ্ধ অর্থনীতি রূপান্তর করা। আমার বিশ্বাস 2034 সালের মধ্যে এই $1 trillion অর্থনীতি করার যে স্বপ্ন আমরা দেখছি তার ভিত রচিত হবে গ্রাম থেকে ইউনিয়ন পরিষদ, উপজেলা ও পল্লী অঞ্চলের প্রতিটি মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে। সম্মানিত শ্রোতৃবৃন্দ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভে মন্ত্রণের দায়িত্ব থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রকৃত উন্নয়ন তখনই টেকসই হয় যখন তা তৃণমূল থেকে শুরু হয়। আমাদের দেশের যে স্থানীয় সরকারের স্তর তা গ্রামীণ জনগণের সবচেয়ে কাছাকাছি, অথচ বাস্তবতা হল 2009 সালের স্থানীয় সরকার আইন অনুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠান সময়ে যে পরিমাণ আর্থিক সম্পদ হস্তান্তরের কথা বলা হয়েছিল তা এখনো বাস্তবায়িত হয়নি। আমি স্পষ্ট করে বলতে চাই এই ঘাটতি পূরণ করাই আমাদের মন্ত্রণালয়ের অগ্রাধিকার। সেই লক্ষ্যেই ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে রুরাল ডিজিটাল সেন্টারে রূপান্তর করা হবে, যেখানে নাগরিক সেবা থেকে শুরু করে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও আর্থিক অন্তর্ভুক্তি সব সেবাই এক ছাদের নিচে পাওয়া যাবে। আমরা দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জেলাসমূহকে পর্যাপ্ত বরাদ্দ প্রদানের সিদ্ধান্ত নিয়েছি যাতে আঞ্চলিক বৈষম্য না বাড়ে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রামীণ অবকাঠামো ও সমবায় খাতে দুর্নীতি রোধে স্বাধীন জবাবদিহিমূলক তদারকি ব্যবস্থা প্রবর্তন করা হবে। আমরা এমন এক স্থানীয় সরকার ব্যবস্থা করতে চাই যেখানে ক্ষমতা থাকবে জনপ্রতিনিধিদের হাতে, জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। শ্রোতৃবৃন্দ, আমাদের গ্রামীণ অর্থনীতি আজ এক গভীর রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। কৃষি নির্ভরতা কমছে, অকৃষি আয়ের অংশ বহু পরিবারে 60% ছাড়িয়ে গেছে, নারীরা ক্রমেই কৃষি ব্যবস্থাপনায় নেতৃত্ব দিচ্ছেন। এই লক্ষ্যে আমরা এক গ্রাম এক পণ্য, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট কর্মসূচি চালু করেছি, যেখানে প্রতিটি গ্রাম তার নিজস্ব সম্পদ, দক্ষতা ও ঐতিহ্য অনুযায়ী একটি পণ্য বেছে নিয়ে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত সম্পূর্ণ মূল্য শৃঙ্খল গড়ে তুলবে। কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে আমরা ভর্তুকি নির্ভর যন্ত্র বিতরণ থেকে সরে এসে সেবাভিত্তিক মডেলে যাচ্ছি যাতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকরাও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ পান। গ্রামীণ অকৃষি খাত যা ইতিমধ্যে গ্রামীণ পারিবারিক আয়ের প্রায় 40-45% যোগান দেয় তাকে সুনির্দিষ্ট কর্মসূচির আওতায় কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুধুবৃন্দ, সমবায় আন্দোলন এদেশের গ্রামীণ অর্থনীতির একটা প্রাণ শক্তি ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই সমবায় আন্দোলন আমাদের সেইভাবে গড়ে ওঠেনি। আমরা নতুন করে একে সচল করতে চাই। সমবায় নিবন্ধন অর্থায়ন প্রক্রিয়া সহজ করে গ্রামীণ উদ্যোক্তাদের জন্য বাধা দূর করা হবে, তার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে একটি জাতীয় ডিজিটাল সমবায় নিবন্ধন গড়ে ব্যবস্থা গড়ে তোলা হবে, যা কিনা নির্বাচনী ইশতেহারে আমাদের দেওয়া গ্রামীণ সমবায় পুনরুজ্জীবনের অঙ্গীকারী বাস্তবায়ন। জাতিসংঘের 2030 এজেন্ডা বাস্তবায়নের প্রতি আমাদের সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ, কিন্তু আমি বিশ্বাস করি এসডিজি অর্জনের প্রকৃত পরীক্ষা হয় জাতীয় নীতিতে নয়, গ্রামের মাটিতে। জাতীয় পর্যায়ে নির্ধারিত 39+1 অগ্রাধিকার লক্ষ্যমাত্রাকে স্থানীয়করণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এসডিজি গ্রাম কর্মসূচি সেই স্থানীয়করণের একটি বাস্তব মডেল, যেখানে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, এক গ্রাম এক পণ্য সরকারের প্রতিটি ফ্ল্যাগশিপ কর্মসূচিকে একই ছাতার নিচে এনে আমরা দেখাতে চাই যে একটি গ্রামই কিভাবে সবকটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের একটি কার্যকর একক হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমাদের একটি পরিকল্পনা আছে, তাই আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যেখানে গ্রামের একজন কৃষক, একজন জেলে, একজন তাঁতি কিংবা একজন গৃহিণী প্রত্যেকেই রাষ্ট্রের উন্নয়নের অংশীদার হবেন। উপকারভোগী মাত্র নয়, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার, যেখানে প্রতিটি টাকার হিসাব থাকবে জনগণের কাছে। আমি আশা করি এই জাতীয় সম্মেলন থেকে যে চিন্তা ও দিক নির্দেশনা বেরিয়ে আসবে তা সরকার ঘোষিত কৌশলগত অর্থনৈতিক কাঠামো বাস্তবায়নে আমাদের আরও শক্তিশালী করবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এই যাত্রায় সব মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত, নাগরিক সমাজ ও সর্বোপরি তৃণমূলের জনপ্রতিনিধিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত। আসুন আমরা সবাই মিলে গ্রাম থেকে শুরু করে একটি সমৃদ্ধ, ন্যায্য ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
2: ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য।
10: থ্যাংক ইউ অনারেবল মিনিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
2: এবারে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় মন্ত্রী অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় জনাব আবির খসরু মাহমুদ চৌধুরী এমপি। তাকে বক্তব্যের জন্য বিনীত অনুরোধ করছি।
10: লেডিজ এন্ড জেন্টলম্যান, মে আই রেসপেক্টফুলি ইনভাইট দ্য অনারেবল মিনিস্টার ফর ফাইন্যান্স এন্ড প্ল্যানিং Mr. Amir Khosrow Mahmood Chaudhary MP to deliver his chair's address.
11: Bismillahir Rahmanir Rahim. Mananiya Pradhan Mantri, Mananiya Sthaniya Sarkar, Pulli Unnayan o Samabayi Mantri, Amar Shahkarmi Brindo, Atithi Brindo, Assalamu Alaikum. এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুধীমণ্ডলী, এই জাতীয় সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন 2030 সাল অতি সন্নিকটে এবং এসডিজি অর্জনে আমাদের সামনে সময় সীমিত। এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অর্জন এখনো মিশ্র, কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে তবে বেশ কিছু লক্ষ্যমাত্রায় আমরা পিছিয়ে আছি। এই বাস্তবতা থেকেই এই সরকার একটি সুস্পষ্ট, সময়াবদ্ধ, টাইম বাউন্ড পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। সরকারের এসডিজি অভিযাত্রা কোন বিচ্ছিন্ন উদ্যোগ নয়, এটি সরাসরি সরকারের নির্বাচন ইশতেহারের সাথে সংযুক্ত। ইশতেহারের প্রায় 73% অঙ্গীকার সরাসরি এসডিজি লক্ষ্যমাত্রার সাথে সংযুক্ত, আর বাকি 27% প্রাতিষ্ঠানিক সংস্কার ও সহায়ক নীতিমালার মাধ্যমে পরোক্ষভাবে এলজিডির সাথে সম্পর্কিত। অর্থাৎ এই ইশতেহার শুধুমাত্র একটি রাজনৈতিক দলিল নয়, এটি সচেতনভাবেই এসডিজি বাস্তবায়নের কৌশল হিসাবে প্রণীত হয়েছে। এই ইশতেহারের ভিত্তিতে প্রণীত হয়েছে ফাইভ ইয়ার্স স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, যার সুস্পষ্ট লক্ষ্য রাষ্ট্র ও অর্থনীতি সংস্কার, সমতাভিত্তিক আর্থসামাজিক উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, আঞ্চলিক সুষম উন্নয়ন এবং ধর্ম সংস্কৃতি সংহতি। এই পাঁচটি স্তম্ভের প্রতিটি 17টি এসডিজি লক্ষ্যমাত্রার সাথে সংযুক্ত। উপস্থিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের এক মাসের মধ্যেই যে ফ্ল্যাগশিপ উদ্যোগটি চালু হয়েছে তা হল ফ্যামিলি কার্ড কর্মসূচি। ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। এই দর্শনের উপর ভিত্তি করে প্রকৃত দরিদ্র পরিবার সমূহকে চিহ্নিত করে প্রতি মাসে 2,500 টাকা করে সরাসরি পরিবারের নারী সদস্যদের নামে G2P সরকার থেকে সরাসরি জনগণের কাছে পদ্ধতিতে প্রদান করা হচ্ছে, যা প্রচলিত সামাজিক নিরাপত্তা ভাতার তুলনায় প্রায় 3 গুণ বেশি। এ অর্থবছরে 41 লক্ষ পরিবারকে এই কার্ডের আওতায় আনতে বাজেটে 14,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং 2030 সালের মধ্যে এটিকে ইউনিভার্সাল সোশ্যাল আইডি কার্ড এ রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড, স্বাস্থ্য খাতে হেলথ কার্ড এবং তৃণমূল অর্থনীতিকে শক্তিশালী করতে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট কর্মসূচি চালু করা হয়েছে। ইতিমধ্যে পাইলটিং এর কাজ শুরু হয়ে গেছে। প্রতিটি সরাসরি দরিদ্র বিমোচন, ক্ষুধামুক্ত ও নারীর ক্ষমতায়নের এসডিজি লক্ষ্যমাত্রার সাথে সম্পর্কিত। ফ্যামিলি কার্ড কর্মসূচির পাশাপাশি বর্তমান সরকার চলমান প্রকল্প সমূহের উদ্দেশ্য এবং কার্যক্রমে সুনির্দিষ্ট পরিবর্তন এনে এসডিজি বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্য আনয়ন করছে। এছাড়া নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও এসডিজি বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, সরকার গঠনের পর দ্বিতীয় একনেক সভাতেই সিটি কর্পোরেশন প্রতিটি ওয়ার্ডে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে একটি কার্যকর নগর প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্র প্রতিষ্ঠা করার জন্য এক্সপ্যান্ডিং অ্যাক্সেস টু ইন্টিগ্রেটেড হেলথ কেয়ার ফর দি আরবান পপুলেশন প্রকল্প অনুমোদন করা হয়েছে, যা এসডিজি লক্ষ্যমাত্রা 3-এর সাথে সামঞ্জস্যপূর্ণ। গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ শীর্ষক চলমান একটি প্রকল্পের কার্যক্রমে পরিবর্তন এনে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাংলা স্ক্রিন রিডার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইশারা ভাষা সফটওয়্যার, নিগোষ্ঠী ভাষার ফ্রন্ট কিবোর্ড সফলভাবে উন্নয়ন করা হয়েছে ও যা এসডিজি লক্ষ্যমাত্রার 10-এর সাথে সামঞ্জস্যপূর্ণ। এসডিজি লক্ষ্যমাত্রার মূল মন্ত্র লিভ নো ওয়ান বাহাইন্ড, যা কাউকে পিছনে ফেলে নয়। এই বার্তাটিকে ধারণ করেই বর্তমান সরকার তার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। প্রিয় উপস্থিতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা রাষ্ট্র গঠনের দর্শন, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং 2023 সালের 31 দফা সংস্কার এজেন্ডা এই ধারাবাহিকতার উপর দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী, উই হ্যাভ এ প্ল্যান, অঙ্গীকার এবং জুলাই জাতীয় সংসদ, জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে। বিএনপির সামগ্রিক রাজনৈতিক দর্শন, গণতান্ত্রিক সুশাসন, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, অর্থনীতির গণতন্ত্রায়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, এসব কিছুই এসডিজির লিভ নো ওয়ান বিহাইন্ড নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা এসডিজি হচ্ছে আমাদের, ইট ইজ আমাদের অ্যাট দি হার্ট অব দি প্রেজেন্ট গভর্নমেন্ট পলিসি, এবং এটার এক্সিকিউশন হচ্ছে ইজ অ্যাট দ্য ফ্রন্ট অ্যান্ড সেন্টার অফ এক্সিকিউশন। এখানে সোশ্যাল ইনক্লুশন, এখানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এখানে পলিটিক্যাল ইনক্লুশন, সব কিছুকে বিবেচনায় লিভ নো ওয়ান বিহাইন্ড যে স্লোগানটি আছে সেটাকে ধারণ করা হয়েছে। একটি দীর্ঘদিনের রাজনৈতিক দর্শনকে এটা আমরা পরিমাণযোগ্য উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করেছি মাত্র। সরকারের এই উন্নয়ন দর্শন নতুন কিছু নয়, বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে বাস্তবায়িত নারী শিক্ষা দশম শ্রেণী পর্যন্ত অবৈতনিক করা, ফুড ফর ওয়ার্ক সহ ফুড ফর এডুকেশন, বিভিন্ন কর্মসংস্থান নির্ভর খাদ্য নিরাপত্তা কর্মসূচি, সেই সময়ে দরিদ্র ও দুর্যোগ প্রবণ জনগোষ্ঠীর জন্য একটি মানবিক ভিত্তি তৈরি করেছিল। আজকের সরকার সেই ভিত্তির উপর দাঁড়িয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোকে ফ্যামিলি কার্ডের সাথে সমন্বিত করে একটি আধুনিক ডিজিটাল জীবন চক্রভিত্তিক সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তুলছে। সুধীমণ্ডলী, গত ছয় মাসে অর্থাৎ ফেব্রুয়ারির নির্বাচনের পর সরকার গঠনের সময় থেকে আমরা কথাই নয় সেটা কাজে প্রমাণ করছি। সরকার গঠনের প্রথম 100 দিনের মধ্যেই হাম রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় প্রায় 100% শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। ফ্যামিলি কার্ডের প্রথম পাইলট পর্যায়ে 60,000-এর বেশি নারী ইতিমধ্যে ভাতা পাচ্ছে। আমরা জুলাই 26 হতে জুন 31 মেয়াদে 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। এই কাঠামো আমাদের জাতীয় উন্নয়ন পরিকল্পনাকে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি সঙ্গে সমন্বিত করেছে। দারিদ্র বিমোচন, সর্বজনীন সামাজিক সুরক্ষা, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যগত সেবা, জেন্ডার সমতা, জলবায়ু সহনশীলতা এবং সুশাসন এসডিজির এই মূল অগ্রাধিকারগুলোকেই আমাদের সংস্কার ও উন্নয়নের 5 স্তম্ভের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে। স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা এবং এসডিজি বাস্তবায়নে অর্জিত অগ্রগতি সুসংহত করতে আমরা পুনরুদ্ধার, পুনর্বাসন, পুনর্গঠন 3R কৌশল গ্রহণ করেছি, যার মাধ্যমে সাময়িক স্থিতিশীলতা থেকে শুরু করে দীর্ঘমেয়াদী কাঠামোগত রূপান্তর সবকিছু একটি সুসংহত পথ নকশায় বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। জাতীয় বাজেটে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা ও প্রতিবন্ধী ভাতা সহ প্রতিটি সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার হার উভয়ই বাড়ানো হয়েছে। আগামী অর্থ বছরে প্রতিবন্ধী ভাতা ভোগীর সংখ্যা 34,50,000 থেকে বাড়িয়ে 38,00,000 উন্নীত, মাসিক ভাতা 900 থেকে বাড়িয়ে 1,000 টাকার প্রস্তাব করা হয়েছে, ইতিমধ্যে যার কাজ শুরু হয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত সেবায়তদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কে আমরা স্বল্প আয়ের ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিএফ, বেসরকারি খাতে পেনশন সুবিধা সম্প্রসারণ, এতিমদের জন্য সহায়তা, ইনফরমাল সেক্টরের শ্রমিকদের জন্য সুরক্ষা কার্যক্রম, মিড ডে মিল কার্যক্রম সম্প্রসারিত প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে সর্বজনীন সামাজিক সুরক্ষা কভারেজ দিকে এগিয়ে যাওয়ার সুস্পষ্ট অঙ্গীকার করেছি, যা এসডিজি মূল মন্ত্র লিভ নো ওয়ান বিহাইন্ড বাস্তবায়ন আমাদের প্রতিশ্রুতির একটি বাস্তব প্রমাণ। এখানে লিভ নো ওয়ান বিহাইন্ডের আওতায় আমরা একটি নতুন ভাবনা এনেছি আমাদের অর্থনীতিতে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি, অর্থাৎ সোশ্যাল সেফটি নেটের মধ্যে যে লোকগুলো সেফটি নেটের বাইরে অনেকদিন থেকে গেছে, যাদেরকে আমরা অর্থনীতির মূলধারায় আনতে পারি নাই, যেমন আমাদের স্পোর্টস ইকোনমি, আমাদের সাংস্কৃতিক ইকোনমি, আমাদের আমাদের আর্টিজেন্স যারা আছে গ্রামেগঞ্জে যারা আছে, তারা সবাই অ্যাকচুয়ালি মূল অর্থনীতিকে আমরা তাদেরকে আনতে পারি নাই। ক্রিয়েটিভ ইকোনমির মাধ্যমে আমরা সবাইকে সবার জীবনযাত্রার মানের আগামী দিনে তাদের জন্য একটা প্রকল্প, বিশাল প্রকল্প গ্রহণ করেছি যার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এখানে লিভ নো ওয়ান বিহাইন্ড যে কথাটা আছে সেখানে কিন্তু আমরা কাউকে বাদ দিচ্ছি না, এমনকি সংস্কৃতি কর্মী, এমনকি থিয়েটারের মেকআপম্যানের কথা এখানে আমরা ভেবেছি, লাইটম্যানের কথা ভেবেছি, সংস্কৃতি থিয়েটারে যারা অ্যাক্টিং করে তাদের কথা ভেবেছি, আমাদের পল্লী, আমাদের গ্রামে যারা গীতিকার আছে গান গায়, আমাদের যে সংস্কৃতির এগুলোকে আমরা কোনোদিনই মনিটাইজ করতে পারিনি, এগুলোকে আমরা মনিটাইজ করে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে চাই। আমাদের যে ক্রিয়েটিভ ইকোনমির আমাদের যারা আর্টিজেন আছে গ্রামে গঞ্জে, তারা কিন্তু তাদের জায়গায় রয়ে গেছে, তারা কিন্তু কেউ গ্র্যাজুয়েট করতে পারেনি, আমরা কিন্তু তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিতে যাচ্ছি, তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট দিতে যাচ্ছি, আমরা তাদেরকে তাদের প্রোডাক্টগুলোকে ব্র্যান্ডিং করার চেষ্টা করছি, তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, তারা যাতে তাদের প্রোডাক্টগুলো ট্রেডেবল গুডস হিসাবে বিশ্বের সামনে আমরা তুলে ধরতে পারি, এবং তাদের প্রোডাক্ট যাতে অ্যামাজন ইবে এর মাধ্যমে গ্লোবালি তারা বিক্রি করতে পারে, এবং এই রোগগুলো সবাইকে আমরা ক্রিয়েটিভ ইকোনমির আওতায় নিয়ে আসছি ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যে শীতলপাটি গ্রাম, ইতিমধ্যে শতরঞ্জি গ্রাম, এবং আমাদের যারা অন্যান্য যারা তাঁতিরা আছে তাদেরকে যেইগুলো প্রোডাক্ট আছে আমরা সিলেক্ট করে সবাইকে ক্রিয়েটিভ ইকোনমির আওতায় ইনশাআল্লাহ নিয়ে আসছি। মাননীয় অতিথিবৃন্দ, এসডিজি অর্জনের বাকি সময় খুবই সংক্ষিপ্ত, কিন্তু আমাদের পরিকল্পনা সুস্পষ্ট এবং আমাদের অঙ্গীকার সুদৃঢ়। এই সম্মেলন সরকার, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত, নাগরিক সমাজকে একই প্ল্যাটফর্মে এনে একই লক্ষ্যে আমরা কাজ করার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করতে যাচ্ছি। এখানে আমি ক্রিয়েটিভ ইকোনমির কথা যখন বলছিলাম তখন কিন্তু সরকার এখানে একা কাজ করছে না, সরকারের সাথে ব্যক্তিখাত, সরকারের সাথে এনজিও, সবাই আমরা পার্টনারশিপের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করতে যাচ্ছি, যাতে দেশের সকলকে এটা ডেলিভারি খুবই কঠিন, সরকার সবসময় ডেলিভার করতে পারে না, এই জন্য ডেলিভারির জন্য আমরা সকলকে সম্পৃক্ত করছি এখানে। আমি আশা করি এই তিন দিনের আলোচনা থেকে আমরা একটি বাস্তব ভিত্তিক কার্যকর পথ নকশা পাব, যা আমাদের ইশতেহার, আমাদের যে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক আছে, এই এটাকে এসডিজি এবং এই সব কিছুকে অভিন্ন লক্ষ্যে সমন্বিত করবে বলে আমি বিশ্বাস করি। সবশেষে শত ব্যস্ততার মাঝেও মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ উপস্থিতির জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ সকল ও সম্মেলনের আয়োজক জিইডি, বাংলাদেশ পরিকল্পনা কমিশন, জিআইইউ, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সংশ্লিষ্ট সকল।

0: ধন্যবাদ মাননীয় সভাপতি, মাননীয় মন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়।
1: Thank you very much indeed, Chairperson of the inaugural ceremony, Honorable Minister, Minister of Finance and Planning, Mr. Amir Khusro Mahmud Chaudhry, MP.
2: Shudhiprindo, এবার আমরা আজকের উদ্বোধনী অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে উপনীত হয়েছি, সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে তার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি।
3: Distinguished ladies and gentlemen, it is my profound honor to invite the chief guest of this inaugural session, Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Mr. Tariq Rahman MP, to kindly deliver his address and share his valuable vision and guidance.
4: Bismillahir Rahmanir Rahim. Navigating 5-year strategic framework for achieving SDGs, policy, partnership and priorities. Shishok, Jatiyo Shammelon 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদ সদস্যবৃন্দ, মেম্বার্স অব দি ডিপ্লোম্যাটিক কোর, ডেভেলপমেন্ট পার্টনার্স, বেসরকারি খাতের প্রতিনিধি, এনজিও, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই অনুষ্ঠানের বক্তব্যের পালার আমি শেষ বক্তা। আমার আগে যারা বক্তব্য দিয়েছেন মোটামুটিভাবে সব কিছুই আলোচিত হয়েছে, তবে যেহেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য আমি খুব সংক্ষেপে আমার কিছু মতামত আপনাদের সামনে তুলে ধরতে চাই। উপস্থিত সুধীবৃন্দ, বাংলাদেশ যেভাবে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল MDG বাস্তবায়নের সাফল্যের পরিচয় দিয়েছিল, একইভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG বাস্তবায়নের ক্ষেত্রেও বাংলাদেশ যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করে চলেছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন SDGর প্রতিপাদ্য নো ওয়ান লিভ বিহাইন্ড, কিংবা কাউকে পিছনে ফেলে নয়। এই মূলনীতির সঙ্গে বর্তমানের সরকারের জননীতিরও মিল রয়েছে। সকল শ্রেণী, পেশা তথা জনগণের স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকারের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ। বিএনপির জননীতির দিকে লক্ষ্য করলেই একটা বিষয় স্পষ্ট হয়ে উঠবে সবার কাছে, সেটি কি? সেটি হচ্ছে সকল সময় বিএনপির সকল পরিকল্পনা ছিল এবং কর্মসূচি ছিল জনবান্ধব। যেমন দেশ এবং জনগণের উন্নয়নে আমরা যা এখানে উপস্থাপিত একটি ডকুমেন্টারিতেও দেখেছি, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং বর্তমান রাষ্ট্র সংস্কারের 31 দফা ঐতিহাসিকভাবেই প্রতিটি ভিশন এবং মিশনের সঙ্গে MDG কিংবা বর্তমানে SDGর খুব বেশি অমিল নেই। উপস্থিত সুধীবৃন্দ, MDGর লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্ম পরিকল্পনা নিয়ে এতক্ষণ আমরা সকলে এখানে আলোচনা করেছি। আপনারা সবাই জানেন দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে এই যে পুনর্গঠনের এই পালা, দেশ এবং পুনর্গঠনের এই যাত্রা পথে অবশ্যই SDGর গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকারযোগ্য। এবং এরই অংশ হিসেবে জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার 5 বছর মেয়াদী কৌশলগত অর্থনৈতিক কাঠামো বা 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছে। এই ফ্রেমওয়ার্ক দেশের জাতীয় উন্নয়ন পরিকল্পনাকে জাতিসংঘ ঘোষিত

0: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির সঙ্গে সমন্বিত করেছে। বর্তমান সরকারের গৃহীত সংস্কার ও উন্নয়নের 5 স্তম্ভের মাধ্যমে দারিদ্র বিমোচন, সার্বজনীন সামাজিক সুরক্ষা, মানসম্মত শিক্ষা এবং স্বাস্থ্যসেবা, জেন্ডার সমতা এবং জলবায়ু সহনশীলতা এবং সুশাসন এসডিজির এই মূল অগ্রাধিকারগুলোই প্রতিফলিত হয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ এবং এসডিজি বাস্তবায়নে অর্জিত অগ্রগতির সুসংহত করতে বর্তমান সরকার পুনরুদ্ধার, পুনর্বাসন, পুনর্গঠন বা রিকভারি, রিহ্যাবিলিটেশন এবং রিকনস্ট্রাকশন এই 3R কৌশল গ্রহণ করেছে, যার মাধ্যমে সাময়িক স্থিতিশীলতা থেকে শুরু করে দীর্ঘমেয়াদী কাঠামোগত রূপান্তর সবকিছুই একটি সুসংহত পথ নকশা বাস্তবায়িত হবে। জনগণের রায় বর্তমান সরকার গত 17 ফেব্রুয়ারি সরকার গঠনের পরদিন থেকেই নারীর সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড, কৃষকের স্বার্থ রক্ষায় কৃষক কার্ড, জনস্বাস্থ্য এবং চিকিৎসা সেবা সহজ করতে ই হেলথ কার্ডের মতন একাধিক সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। এর মাধ্যমে প্রান্তিক কৃষক, স্বল্প আয়ের পরিবার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সরাসরি ভর্তুকি, কৃষি উপকরণ, আর্থিক সহায়তা এবং স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি স্পোর্টস কার্ড, সারাদেশে ইমাম মুয়াজ্জেম এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদেরকেও সম্মানী ভাতার আয়তায় আনার পরিকল্পনা আছে এবং এর ভেতরে সেগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। অর্থাৎ কোনো না কোনো উপায়ে দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাছে সরকারের সহায়তা নেটওয়ার্ক বিস্তৃত হচ্ছে ধীরে ধীরে। এভাবে চলতি মেয়াদের মধ্যেই পর্যায়ক্রমে সম্ভাব্য প্রতিটি নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় এবং অর্থনৈতিক সহায়তা কাঠামোর আওতায় আনার পরিকল্পনা এবং বাস্তবায়নের সুচিন্তিত পথনকশা সরকারের রয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এসডিজি ভিলেজ কার্যক্রমের অংশ হিসাবে আমরা এখনও তাদের সাথে কানেক্টেড আছি। বাংলাদেশের 3টি জেলার 3টি উপজেলায়, যেমন রাঙামাটি কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার ডাকপ উপজেলার পানখালি এবং দিনাজপুরের বহচাগঞ্জ উপজেলার নাফনগর, এই 3টি গ্রামকে এসডিজি স্থায়ীকরণের একটি পাইলট মডেল হিসেবে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এই গ্রামগুলোতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ঋণ, স্কুল ড্রেস, মাদ্রাসা ভিত্তিক শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, গ্রাম পর্যটন, ব্লু এমপ্লয়মেন্ট, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, বৃক্ষরোপণ, খাল খনন এবং ইকোট্যুরিজম সহ বিভিন্ন কর্মসূচি একযোগে পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে এবং এর প্রভাব পর্যবেক্ষণও করা হবে। এই উদ্যোগের সাফল্যের ভিত্তিতে ভবিষ্যতে সারাদেশের অন্যান্য গ্রামেও এই মডেল সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। আমি আশা করি এসডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়। এর সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন সরকার, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজ, গণমাধ্যম এবং প্রতিটি নাগরিকের সম্মিলিত সহযোগিতা। আমি আশা করি 3 দিনের এই সম্মেলনে প্রতিটি সমন্বয়কারী মন্ত্রণালয় ও বিভাগ তাদের অভীষ্ট ভিত্তিক অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণে নিয়ে আলোচনার মাধ্যমে বাস্তবসম্মত এবং সময় উপযোগী কর্ম পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করবেন। আগামী দিনের কর্ম পরিকল্পনায় কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে থাকবে অবাধ নির্বাচন, আইনের শাসন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। একটি মানবিক রাষ্ট্র যেখানে স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক অধিকার হবে সার্বজনীন এবং একটি কল্যাণ রাষ্ট্র যেখানে প্রতিটি নাগরিকের অর্থনৈতিক সুযোগ ও আন্তঃপ্রজন্ম ন্যায্যতা নিশ্চিত থাকবে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সবশেষে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের SDG বিষয়ক মুখ্য সমন্বয়ক এবং গভর্নেন্স ইনোভেশন ইউনিট এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগকে এমন একটি জনগুরুত্বপূর্ণ সম্মেলন আয়োজনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনের লক্ষ্যে আসুন আমরা সবাই দৃঢ় সংকল্প নিয়ে কাজ করি। আমি জাতীয় সম্মেলনে সাফল্য কামনা করে SDG ভিলেজ কার্যক্রমের উদ্বোধন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
1: মাননীয় প্রধানমন্ত্রীকে তার দূরদর্শী দিক নির্দেশনামূলক বক্তব্য এবং SDG ভিলেজ পাইলট প্রোগ্রামের শুভ উদ্বোধন করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
2: Thank you very much indeed, Honorable Prime Minister. Your visionary guidance will undoubtedly serve as a source of inspiration and direction in formulating and implementing our future strategies towards achieving sustainable development goals. সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ নেভিগেটিং স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং SDGs পলিসি পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিস শীর্ষক জাতীয় সম্মেলনের শুভ উদ্বোধন করলেন এবং ভাষণ প্রদান করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানের সরাসরি ধারাবর্ণনায় এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফাতিমা আফরোজ তহিলি, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ শহীদুল্লাহ ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল আজম ও মোহাম্মদ আমিনুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয় ABM মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন ASM জাহিদ মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ থেকে আগামী 12 আগস্ট পর্যন্ত এই জাতীয় সম্মেলন সফল হবে এই প্রত্যাশা জানিয়ে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
3: এতক্ষণ বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ GED ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে GIU এর যৌথ উদ্যোগে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার BCFCC এ ন্যাশনাল কনফারেন্স অন নেভিগেটিং 5-ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং SDGs পলিসি পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিস শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা K693 kHz, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
4: এতক্ষণ বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ GED ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে GIU এর যৌথ উদ্যোগে 10-12 আগস্ট 2026 তারিখে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার BCFCC এ ন্যাশনাল কনফারেন্স অন নেভিগেটিং 5-ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং CDSDGs পলিসি পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিস শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হল। অনুষ্ঠানটি প্রচারিত হল মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা।

দুখানি লোকগীতি শুনলেন অরুণ রায়ের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 3টে বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বিদিতা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তিনটি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। তিনি আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বিশেষ পাইলট প্রকল্পের উদ্বোধন করেন। দেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ শীর্ষক প্রকল্পের অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচিত গ্রামগুলোর মধ্যে রয়েছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার মিথিঙ্গাছড়ি, খুলনার দাকব উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। গত জুনে বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনাম ও এসানুল হক মিলন এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। এবছর গড় পাশের হার 62.25, জিপিএ 5 পেয়েছে মোট 116,676 জন। পরিসংখ্যান অনুসারে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাশের হার 64.05, জিপিএ 5 পেয়েছে 106,009 জন। মাদ্রাসার শিক্ষা বোর্ডের পাশের হার 55.49, জিপিএ 5 পেয়েছে 6,716 জন। এদিকে কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 58.20 এবং এই বোর্ডে জিপিএ 5 পেয়েছে 3,951 জন। দেশের সকল শিক্ষা বোর্ড সমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাচ্ছে। সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছে। নিহতদের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার 13 জন, নাটোরের নরডাঙ্গা উপজেলার 2 জন এবং রাজশাহীর বাগমার উপজেলার 1 জন রয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর জানান, গতকাল দুপুরে শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই 16 জন মারা যান। এদিকে সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশী কর্মীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতরাতে এক শোক বার্তায় তিনি বলেন, নিহত বাংলাদেশীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে কৃষি, প্রযুক্তি, দুগ্ধশিল্প, সবুজ জ্বালানি, ফার্মাসিউটিক্যালস, চামড়া, পাট, টেকসই বস্ত্র এবং তথ্য প্রযুক্তি সহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নিউজিল্যান্ড ট্রেড অ্যান্ড এন্টারপ্রাইজ এনসিটিএ সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এসব খাতে যৌথ বিনিয়োগ, ব্যবসায়িক সংযোগ এবং রপ্তানি সম্প্রসারণের বিভিন্ন সুযোগ তুলে ধরা হয়। সভায় এনসিটিএর দক্ষিণ পূর্ব ও পূর্ব এশিয়া মার্কেট ম্যানেজার র্যাচেল ম্যাগ গাকিয়ানের সঙ্গে এসব বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আতাউর রহমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ইরানের সাথে সীমিত পরিসরে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তেহরানের উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধির জন্য অপেক্ষা করবে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস অরাকচি বলেছেন, দুই দেশের মধ্যে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না। তিনি আরও বলেন, নৌ অবরোধ প্রত্যাহার করা সহ যুক্তরাষ্ট্র ইরানের দাবিসমূহ মেনে না নেওয়া পর্যন্ত হোরমুজ প্রণালী বন্ধ থাকবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বিকেল 3টে বাংলা সংবাদের পর আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে, বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা, আজ প্রচার কেন্দ্রে এফএম 10 কিলোওয়াট ট্রান্সমিটারের যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ায় দুপুর 12:50 থেকে বেলা 1:58 এই 1 ঘন্টা 8 মিনিট এফএম 88.8 মেগাহার্জ এর অনুষ্ঠান আপনারা শুনতে পাননি, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্রিয়শ্রোতা, এবারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ছায়াছবির গান শোনার জন্য। শুরুতেই বস্তি শাহেনশা ছবির গান রয়েছে আপনাদের জন্য ডলি শান্তনী এবং খালিদ হাসান মিলুর কণ্ঠে।

প্রিয় শ্রোতা, শুনছেন বিভিন্ন ছায়াছবির গান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এবারই রসের বাইদানি ছবির গান রয়েছে, দ্বৈত কণ্ঠে গিয়েছেন এন্দ্র কিশোর এবং কনক চাপা।

সব শিশি রয়েছে, একদিন তোমাকে না দেখলেই বড় কষ্ট হয়। এই গানটি কাজের মেয়ে ছবি থেকে, শিল্পী কনক চাপা এবং ইন্দ্রকিশোর।

প্রিয়শ্রোতা, এতক্ষণ শুনছিলেন বিভিন্ন ছায়াছবির গান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3:30। বাংলাদেশ বেতার খুলনা সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি পাঁচ মিশালি গান শোনার জন্য। শুরুতে রয়েছে দেশের গান, শিল্পী বশির আহমেদ, গানের কথা লিখেছেন গাজী মজহারুল আনোয়ার।

প্রিয় শ্রোতা, শুনছেন পাঁচ মিশারি গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এবারে বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, এ রবীন্দ্রসঙ্গীত রয়েছে শিল্পী সাধন ঘোষ।

প্রিয়শ্রোতা, শুনছেন পাঁচ মিশালি গান। এবারে রয়েছে যেটুকু আমার ছিল দেবার, সবই তোমায় আমি দিয়েছি। মোহাম্মদ আবুল কাশেমের লেখা এই আধুনিক গানটি, শিল্পী শাহিনুর রহমান শাহিন।

0: এই গানটির সাথে শেষ হল পাঁচ মিশালী গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল চারটে বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম, বিকেল চারটা বাংলাদেশ বেতার খবর পড়ছি নুরাইন তাহমিনা কেয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি আজ রাজধানীর শেরেবাংলানগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি গ্রামেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রাম তিনটি হল দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালি এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। গত জুনে বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। এবছর গড় পাশের হার 62.25, জিপিএ 5 পেয়েছে মোট 116,676 জন। পরিসংখ্যান অনুযায়ী নটি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাশের হার 64.05, জিপিএ 5 পেয়েছে 106,009 জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার 55.49, জিপিএ 5 পেয়েছে 6,716 জন। এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের পাশের হার 58.20 এবং এই বোর্ডে জিপিএ 5 পেয়েছে 3,951 জন। দেশের সকল শিক্ষা বোর্ড সমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাচ্ছে। সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জন প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছেন। নিহতদের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার 13 জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার 2 জন এবং রাজশাহীর বাগমারা উপজেলার 1 জন রয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর জানায়, গতকাল দুপুরে সিফা থানাধীন মুসা সানাই শিল্প এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 16 জন মারা যান। এদিকে সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশী কর্মীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতরাতে এক শোকবার্তায় তিনি বলেন, নিহত বাংলাদেশীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে কৃষি প্রযুক্তি, দুগ্ধ শিল্প, সবুজ জ্বালানি, ফার্মাসিউটিক্যাল, চামড়া, পাট শিল্প, টেকসই বস্ত্র ও তথ্য প্রযুক্তি সহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নিউজিল্যান্ড ট্রেড অ্যান্ড এন্টারপ্রাইজের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এসব খাতে যৌথ বিনিয়োগ, ব্যবসায়িক সংযোগ এবং রপ্তানি সম্প্রসারণের বিভিন্ন সুযোগ তুলে ধরা হয়। সভায় এনজিইটি এ দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়া মার্কেট ম্যানেজার রাচেল ম্যাককিয়েনের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আতাউর রহমান। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র আগামী 17-27 আগস্ট পর্যন্ত যৌথ সামরিক মহড়া অংশ নেবে। কর্তৃপক্ষ জানায়, বার্ষিক উলচি ফ্রিডম শিল্ড মহড়ার অন্তর্ভুক্ত থাকবে ড্রোন হামলা মোকাবেলা, জিপিএস ব্যাঘাত ঘটানো এবং সাইবার হামলা বিষয়ক প্রশিক্ষণ। এই মহড়ার উদ্দেশ্য উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার সাথে পাল্লা দিয়ে মিত্রদের সহায়তা করা। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে 106 রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা দুই ওভারে দুই উইকেটে 30 রান করেছে। এর আগে টসে জিতে মালয়েশিয়া 20 ওভারে 4 উইকেটে 105 রান করে। বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ইতিমধ্যে দুই ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
0: বিকেল 4:05 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

0: মেতাম কয় না
1: পরীক্ষা রেজাল্ট বেরোইছে এই জন্য নাকি ম্যাট্রিক পরীক্ষা রেজাল্ট বেরোইছে
0: আনন্দ আছে সেই জন্য
1: তোমার বলিনি ব্যাপারটা
0: খাইছি দুই পাওয়ালা খাসি আরে হয় হয় সব খাসির কি আর সাইড পাওয়া থাকে আরে মহিষ দাদির পালন পালা বিশাল এক
1: মোরগাটো
0: খাসির চাইতে বেশি গোষ্ঠ হয়েছে
1: মোরগ আবার অনেক সময় খাসি করে যে মোরগ খাসি করে খাসি মোরগ পাওয়া যায়
2: সেটাই
1: সেটাই
2: এখন
1: এই কথাটা গোপন করে গেল চুমকির ছোট ভাই যে পরীক্ষা দিছিল SSC পরীক্ষা তার রেজাল্ট বেরিয়েছে না তা গোল্ডেন এ প্লাস পাইছে কিনা কি দেখি তা তো বললো না কিছু তার রেজাল্টটা কি এই জন্যই খাওয়া তার হিড়ি
0: পাস পাইছো পাস পাস
1: পাস মানে GPA 5 আচ্ছা আচ্ছা আচ্ছা
0: তাই তারপরে খাওয়ার পরে মহিষ দাদি ওই মশলা দিয়ে একটা খাপানো পান দিল
1: খাপানো পান দিল চাষাবাদ এই সম্পর্কে আমরা শুনবো আলোচনা করবেন কৃষিবিদ শারমিনা শামীম আঞ্চলিক বেদার কৃষি অফিসার কৃষি তথ্য সার্ভিস খুলনা
3: আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন
0: আমরা সবাই ভালো আছি তবে আমার একটা কথা আছে ইলিয়াস ভাই
2: তোমার কথা শুনি
1: এবার কে হাসি বলবো রেনেবু আচ্ছা রেনেবু তুমি জানাই দাও নাম্বারটা 0190 শ্রোতা বন্ধুরা এই সম্পর্কে আজ এই শাক সবজি ফসলাদি এই সম্পর্কে
0: মাশরুম
1: হ্যাঁ মাশরুম এই সম্পর্কে আপনার প্রশ্ন করতে পারেন উত্তর দেবেন আমাদের শারমিনাপা
3: আচ্ছা তাহলে শুরু করি মাশরুম সম্বন্ধে আমরা আগেও অনেকবার আলোচনা করেছি এর জন্য অনেকেই এখন কিন্তু জানেন যে মাশরুম অত্যন্ত পুষ্টিকর সুস্বাদুও এবং ঔষধি গুণ সম্পন্ন একটি খাবার এতে যেমন আছে প্রোটিন ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট স্বাদ পুষ্টি ঔষধি গুণের কারণে ইতিমধ্যেই কিন্তু সারা দেশে এটার যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে এবং বর্তমানে কিন্তু বাণিজ্যিকভাবে অনেকেই মাশরুম চাষ করছে বিশেষ করে শিক্ষিত তরুণ যুবকরা মাশরুম চাষের দিকে কিন্তু ঝুঁকে যাচ্ছেন এবং গৃহিণীরাও অনেক ক্ষেত্রে মাশরুম চাষ শুরু করেছেন আমাদের দেশে ঘরোয়াভাবে এবং বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করা হয় তবে আমাদের মাশরুম চাষটা কিন্তু বেকার সমস্যা সমাধানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং বাড়তি আয়ের উৎস হিসেবেও বেশ গুরুত্বপূর্ণ মাশরুম চাষ কেন করব সেটা আগে একটু ছোট করে বলি হ্যাঁ মাশরুম চাষটা এই জন্য করা দরকার যে মাশরুম যেমন পুষ্টিকর তেমনি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যেখানে এর জন্য আমার কোনো ফসলই জমির প্রয়োজন হচ্ছে না আমরা ঘরে ঘরের ফসল হিসেবে এটাকে চাষ
0: আবাদ
3: যার মোটেই চাষের জমি নাই তিনি কিন্তু বাড়ির পাশের অব্যবহৃত জায়গা অথবা ঘরের উত্তর উত্তর পাশের বারান্দা ব্যবহার করে, অর্থাৎ উত্তর পাশ বলার উদ্দেশ্য হচ্ছে ছায়াযুক্ত মানে শেডি প্লেস, খুব একটা উচ্চ না, হ্যাঁ অধিক পরিমাণ মাশরুম উৎপাদন করতে পারেন। বীজ উৎপাদনের জন্য যেসব কাঁচামাল আমাদের সাধারণত প্রয়োজন হয় সেগুলো হলো খড়, কাঠের গুঁড়া, কাগজ, গমের ভুসি ইত্যাদি। তা সহজলভ্য এবং সস্তা, অর্থাৎ যে কেউ এটা কিন্তু জোগাড় করতে পারবেন। এদেশের আবহাওয়াও মাশরুম চাষের জন্য উপযোগী, সব শ্রেণী এবং পেশার মানুষ মাশরুম চাষ করতে পারবেন। মানে পারিবারিক শ্রমকে আপনি কাজে লাগিয়েই মাশরুম চাষ করা সম্ভব, স্বল্প পুঁজি এবং পারিবারিক শ্রম ব্যয় করে আপনি একটা ভালো একটা
0: ব্যবসা।
3: প্রথমেই তো বললাম যে বাড়তি আয়ের সুযোগ হিসেবেও কিন্তু এটা করা যাবে, শুধু যে বেকার সমস্যা দূর করে তা না তো,
0: তারপর নিজেদের পুষ্টিও পাওয়া যাবে ওর থেকে, সবজি হিসেবে আমরা পাই এটা।
3: জি, আর মাশরুম চাষের জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটাও কিন্তু আমাদের প্রশিক্ষণ। যে কোনো কাজ শুরু করার আগে আমার ভালো করে জিনিসটা জেনে
1: নিতে হবে,
3: আর এই জিনিসটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের বাংলাদেশে একটি মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট আছে সাভারে, সেখান থেকে আমরা কিন্তু একটা প্রশিক্ষণ নিতে পারি। সেখান থেকে যদি আমরা একটু প্রশিক্ষণ নিই তাহলে কিন্তু আমাদের জন্য খুব সহজেই আমরা মাশরুম চাষটা শুরু করতে পারব। আর এই প্রশিক্ষণের জন্য সেখানে আবাসিক থাকার ব্যবস্থাও আছে, আপনারা থেকেও প্রশিক্ষণ নিতে পারবেন। আর প্রতিদিনই ওখানে আনুষ্ঠানিকভাবে একটি প্রশিক্ষণ হয়, যে কেউ যদি যায় তাকে আনুষ্ঠানিকভাবে একটা শেখানো হয়। এভাবে একটা সেশন প্রতিদিনই চলে, এজন্য আপনারা যে কোনো সময় ওখানে যোগাযোগ করে গেলে আপনারা ভালোভাবে একটি প্রশিক্ষণ নিয়ে আসতে পারবেন। শুধু একটা আবেদনপত্র জমা দিলে উপপরিচালক বরাবর তা, এবং এটা কৃষি অফিসের মাধ্যমে একটা সুপারিশ নিয়ে যেতে
1: হবে।
3: প্রশিক্ষণ শেষে আপনি মাশরুম চাষ, স্পন উৎপাদন, মাশরুম বিপণন এবং প্রক্রিয়াজাতকরণ, এই বিষয়গুলো আপনি সবই শিখতে পারবেন। মানে প্রক্রিয়াজাতকরণটাও শিখতে পারবেন বলতে, শুধু তাই না, ওখানে আপনার কি ধরনের রেসিপি আছে সেগুলোর উপরেও প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে করে যে মাশরুম উৎপাদন করবে তার বিক্রির একটা ব্যবস্থা বা সোর্স তো তৈরি করতে হবে। তো এজন্য ওখানে কিন্তু ওই কি কি ভাবে খাওয়া যায় এই পদ্ধতিগুলো ওখানে বলা,
0: রান্না শিখিয়ে কি কি খাবার তৈরি করো
3: এটাও কিন্তু ওখান থেকে পাওয়া যায়। এছাড়া বিভিন্ন লিফলেট, ফোল্ডার, বুকলেটের মাধ্যমেও আপনি ওগুলো ওদের ওখান থেকে সাপ্লাই করা হয়, যেগুলো দেখে আপনি নিজেও অনেক কিছু শিখতে পারবেন। প্রশিক্ষণ নেওয়ার পর আপনার প্রথম যেটা প্রয়োজন হবে সেটা হলো আপনার পুঁজি, স্বল্প যদিও অনেক স্বল্প পুঁজি কিন্তু সামান্য কিছু পুঁজি প্রয়োজন হবে। পরিকল্পনা অনুযায়ী ঠিক করতে হবে যে আপনি দৈনিক কি পরিমাণ মাশরুম উৎপাদন করবেন এবং নিজের স্পন নিজেই উৎপাদন করবেন কিনা। অনেক কারণ অনেকেই আছে কিন্তু স্পনটা কিনে আনে শুধু মাশরুমটাকে বড় করে, মাশরুমটা বিক্রি করে, আবার অনেকে আছে স্পনটা তৈরি করে। স্পন বলতে বীজ, হ্যাঁ সোজা কথায় হলো বীজ। এখন সেই বীজ কিভাবে তৈরি করবো সেটাও হ্যাঁ ছোট করে একটু বলবো। এরপর আমরা যখন এটার জন্য প্রথমে আমাদের করতে হবে স্থান নির্বাচন, প্রয়োজনীয় উপকরণগুলো আমাদের সংগ্রহ করতে হবে। প্রাথমিকভাবে আমরা 5,000 থেকে শুরু করে 50,000 পর্যন্ত টাকা খরচ করে মাশরুম চাষ শুরু করা সম্ভব, 5,000 থেকেই শুরু করা সম্ভব। বীজ উৎপাদনের জন্য মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের উপপরিচালক ডক্টর নীরদ চন্দ্র সরকার স্যার ওখানে ছিলেন, উনি একটা স্টেরিলাইজেশন কাম ইনোকুলেশন চেম্বার ব্যবহার করলে যে ওইখানে যে খরচটা হয় সেটা হলো 8,000 টাকা। এখন ওই সাভার কেন্দ্রিক যারা তারা এই সুবিধাগুলো পেয়ে থাকেন, কিন্তু আমাদের এদিকে করতে গেলে আবার হ্যাঁ এখানে আবার ইনোকুলেশন ব্যয়টা, হ্যাঁ ইনোকুলেশন ব্যয়টা না, অনেকে আবার স্থানীয়ভাবে অটোক্লেভের পরিবর্তে যেটা করেন অনেকেই আছে, অটোক্লেভ মেশিনটা কিন্তু স্থানীয়ভাবে তৈরি করা অটোক্লেভ মেশিন আছে আমাদের এই যে ইয়েতে ফুলতলা কৃষি অফিসের আওতায় পড়েছে এই এলাকাটা, এখানে আমাদের অলিয়ার রহমান নামে একজনে মাশরুম চাষ করেন এবং উনি যথেষ্ট জনপ্রিয়ভাবে মাশরুম চাষ করেন, এবং উনার হ্যান্ডমেড একটা অটোক্লেভ মেশিন আছে যেখানে উনি ওখানে জীবাণুনাশের ব্যবস্থা ওখানেই করতে পারেন। এটা কিন্তু কোনো আমাদের আধুনিকভাবে যেটা আমরা সরবরাহ করি বাইরে থেকে কিনে এনে এরকম না, তবে উনার যে স্থানীয়ভাবে কাজটা ভালোভাবেই চলে এবং নিরাপদ। মাশরুম চাষের জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার বর্তমানে ব্যবহার করা হয় তাতে তেমন কোনো প্রকার ঝুঁকি নেই এটা, এবং যেহেতু আমরা এটা ঘরে উৎপাদন করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যদি, যেমন বর্ষা হলো বা গরম পড়লো শীত পড়লো, এই যে ঝুঁকিটা আমার, সেই ঝুঁকিটা কিন্তু আমার নিয়ন্ত্রণে থাকে, কারণ আপনি ঘরের ভেতর টেম্পারেচারটা আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারেন, এই জন্য আমার এই রিস্কটাও থাকে না উৎপাদনের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসি আমার মাশরুম চাষে। প্রথমে আমরা পুরনো আমন ধানের খড় প্রায় 50 কিলোগ্রাম নিয়ে তাতে 32টি আটি ভাগ করে নিতে হবে। এরপর 12 থেকে 16 ঘন্টা ধরে এই খড় পরিষ্কার জলে ভিজিয়ে রাখতে হবে। নির্দিষ্ট সময় পর বাড়তি পানি ঝরিয়ে নিতে হবে। মাশরুম চাষে ফোটানো পানি ঠান্ডা করে ব্যবহার করলে রোগ লাগার সম্ভাবনা কম থাকে। আর এই সব কিছু কিন্তু আমরা করলাম জীবাণুনাশ করার জন্য। এছাড়া এবার আমরা একটা পাটাতন বা মাচার উপর খড়ের আটি একদিকে মাথা বা আগা যেটা রেখে পাশাপাশি বিছিয়ে দেব। আবার বিপরীত দিকে মাথা রেখে আগে বিছানো চারাটির উপর আবারও চারাটি খড় বিছিয়ে দেব। এভাবে পাটাতনের ধার বরাবর খড়ের বাড়তি অংশ কাস্তে দিয়ে কেটে আমরা মানে একটা প্ল্যাটফর্ম তৈরি করব। এভাবে এভাবে বিছানো আটটি খড়ের একটি স্তর তৈরি করব। এই স্তরের উপর উপরের ধার বরাবর 3-4 সেন্টিমিটার ভেতরের সমপরিমাণ ডালের গুঁড়া ও মাশরুমের বীজ দিতে হবে। প্রথম স্তরে এভাবে আমরা কাজ শেষ করব। এরপরে দ্বিতীয় স্তরে যে ঠিক একইভাবে দ্বিতীয় স্তরে আটটি খড় মানে আটটি খড় ওই ঠিক একইভাবে সাজাবো এবং প্রথম স্তরের আড়াআড়ি বিছিয়ে আগের মতো একইভাবে মাশরুমের বীজ এবং ডালের গুঁড়া ছিটিয়ে দেব। তৃতীয় স্তরে আটটি খড় প্রথম স্তরের সমান্তরালে একইভাবে বিছিয়ে বীজ ও ডালের গুঁড়া আগের মতো ছিটিয়ে দেব। দ্বিতীয় স্তরের সমান্তরালে আবারও চতুর্থ স্তর এভাবে আমরা মানে করতে থাকব। তো এই স্তরে ডাল বা বীজ বা ডালের গুঁড়া ছিটানো হবে না শেষে চতুর্থ স্তরে, যে এটা খেয়াল রাখতে হবে। তিনটি স্তরে মোট 150-200 গ্রাম বীজ এবং সমপরিমাণ ডালের গুঁড়া প্রয়োগ করতে হবে। প্রতিটি স্তরের খড়ের আটিগুলো যাতে ভেঙে না যায় সেজন্য এক বা একাধিক জায়গায় দড়ি বা খড় দিয়ে আলতোভাবে আমরা বেঁধে দেব। হ্যাঁ, এবং স্তরগুলি সাজানোর সময় পুরো স্তর জোরে চাপ দিয়ে ঘন স্বর্ণবিষিত করতে হবে, মানে আমরা যখন বাড়ব যেন ফাঁকা না থাকে, লুজ লুজ না থাকে জিনিসটা, ঢিলা না থাকে আর কি। পলিথিনের চাদর দিয়ে পুরো স্তরগুলি আমরা এরপরে ঢেকে দেব। প্রথম 4 দিন ঢাকা খোলা বা জল দেওয়ার প্রয়োজন নেই। তারপর প্রতিদিন পলিথিনের চাদর খুলে 10-15 মিনিট হাওয়া খাওয়ানোর পরে প্রয়োজন মতো জল দিয়ে ছিটিয়ে দিয়ে ফের পলিথিন চাদর দিয়ে আবার ঢেকে দেব। 8-10 দিনের মধ্যে স্তূপের ছত্রাকের কুড়ি জন্মাবে, ছত্রাক বলতে মাশরুমের কুড়ি জন্মাবে, এবং এই কুড়ি জন্মানোর পর আর পলিথিন দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু সকালে বিকালে প্রয়োজন মতো একটু জল প্রতিটি স্তূপে ছিটিয়ে দিতে হবে। মানে হালকা হালকা ভিজাবো যাতে একেবারে ইয়ে না হয়ে যায়। আর 15 দিনের মাথায় মাশরুম তোলার মতো উপযুক্ত হয়ে যাবে, তার মানে মাত্র 15 দিনে। হ্যাঁ, 5-10 ওই যে বীজ তো আগে তৈরি করা, স্পন তো আগে তৈরি করা, আপনি স্পনগুলোই তো সাজালেন। 5-7 দিনের বিরতি দিয়ে আবারও 15 দিন পর্যন্ত অল্প করে মাশরুম উৎপন্ন হবে। মানে আমরা যদি আবার 5-7 দিন ওই একই বীজ রেখে দিই, তারপর ওখান থেকে আবারও 15 দিন পরে আমি আবারও মাশরুম পাবো। এইভাবে এইরকম করে একটা স্তূপে 3-4 কিলোগ্রাম পর্যন্ত মাশরুম পাওয়া যায়। মানে 3-4 কেজি মাশরুম কিন্তু অনেক,
0: ও তো হালকা
3: হালকা জিনিস। হ্যাঁ, 3-4 কেজি মাশরুম মানে কিন্তু অনেক মাশরুম। আর এখানে একটু যে বীজের কথা বলছিলেন আপনি, সহজ পদ্ধতিতে বীজ কিভাবে উৎপাদন করা যায় ছোট করে বলি। কিন্তু বীজটা সাধারণত দেখা যায় বীজ উৎপাদন একটু ঝামেলাপূর্ণ, যেহেতু যারা সাধারণ কৃষক তারা আসলে ওইভাবে বীজটা উৎপাদনের রিস্কটা নেন না। তবে এই যে খুলনা চেওয়ালিয়ার সাহেবের কথা বললাম, উনি কিন্তু বীজ উৎপাদন করেন এবং ওনার ওই যে গ্রামটা ওখানে উনি ওনার চারিপাশে ওটাকে মাশরুম গ্রামের মতোই অনেকটা, ওই চারিদিকে সকল পরিবার কম বেশি মহিলা বাচ্চা তারা কিন্তু ওই বীজ নিয়ে মাশরুম উৎপাদন করে।
2: হ্যাঁ, ভালো একটা দুধ।
1: মাশরুম চাষ, মাশরুমের উপকারিতা ও চাষাবাদ এই সম্পর্কে আমরা শুনছি, আলোচনা করছেন কৃষিবিদ শারমিনা শামীম। তা এই হাসিবু, তাহলে তোমার গান শোনাও, যে গান শোনাবা একটু।
2: অনাশে দেখতে পাবি অনা

0: আমরা
1: মোটামুটি খারাপ শুনলাম, আমি মানতে পারলাম না। আপন ঘরের খবর নেয় না মানে আমি তো আপন ঘরের খবর তো আমি সারা গ্রামের ঘরের খবর নেই।
0: ওই যে আমরা যে আলোচনা শুনছিলাম তাই না, মাশরুমের উপকারিতা চাষাবাদ।
2: আচ্ছা, আমরা একটু যে বীজ উৎপাদন নিয়ে কথা বলছিলাম, যে যে যেটা বলছিলাম যে ওখানে যে ইনোকুলেশন চেম্বারটা তো আমাদের উপপরিচালক স্যার তৈরি করেছিলেন, মানে উনার উদ্ভাবিত আর কি। তা ওই ইনোকুলেশন চেম্বারটা আমাদের এখন কৃষক যারা আছেন একটা প্রজেক্টের আওতায় অনেকের কাছেই দেওয়াও আছে, তো ওইটা ব্যবহার করেও সহজে মানে স্বল্প ব্যয়ে আর কি অনেকে কিন্তু স্পন তৈরি করে থাকেন। এখন স্পন তৈরি করে থাকেন, এখন এখানে উপাদান ওই একই জিনিস, আগে যেটা বলেছি ওই যে খড় কাঠের গুঁড়া জিনিস একই, আপনার কোনো পরিবর্তন নাই, হ্যাঁ ওইগুলাই ওর ভেতরেই আমার। হ্যাঁ, কিন্তু এটা হয় কি স্পনটা তৈরি করাটা বা বেশ যখন আমরা ওই যে ইনোকুলেশনটা ছাড়াই ওখান থেকে যখন ওনারা ওই বীজটা সংগ্রহ করে ওখানে বসান, এটা কিন্তু বেশ একটু হ্যাঁ মানে বেশ একটু হাইজেনিক পরিবেশ প্রয়োজন হয়। কারণ কি আপনার কোনো কারণে সংক্রমণ হলে এটা তো আমরা খাই, ছত্রাক জাতীয় যদি কোনো কারণে হ্যাঁ হ্যাঁ কোনো কারণে ক্ষতিকারক কোন রকম জীবাণু যদি সংক্রমিত হয়, মজার ব্যাপার হলো এটা কিন্তু ছত্রাক, কিন্তু এও কিন্তু রোগ দ্বারা আক্রান্ত হয়। হ্যাঁ, সেজন্য আমাদেরকে খুবই সতর্কভাবে এটা আর কি কাজটা করতে হবে। এবং এই পাস্তুরাইজেশন পদ্ধতিতে স্পন প্যাকেট উৎপাদন করলে আমরা কিন্তু মাইসেলিয়াম দ্বারা পরিপূর্ণ করতে মাত্র 10-15 দিন লাগবে একটা প্যাকেট। এবং এছাড়া জাত ভেদে স্পন প্যাকেট কর্তনের 3-7 দিনের মধ্যে আবার নতুন করে ফলনও পাওয়া সম্ভব, অনেক ক্ষেত্রে সম্ভব হলে আমাদের দেশের বড় বড় শহরগুলো যেমন ধরেন সুপার, আমাদের কিন্তু মেইনলি যে ইয়েটা আমি বলতে চাচ্ছি এই যে মাশরুম চাষের ক্ষেত্রে দীর্ঘদিন যাবত আমাদের এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রকল্পের মাধ্যমে মাশরুম চাষের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সহযোগিতা করা হয়ে থাকে, যন্ত্রপাতি উৎসাহিত করার জন্য মাঠ দিবস করা বলেন বা বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা করে চাষে উদ্বুদ্ধ করা, কিন্তু তারপরও কিন্তু মাশরুমটাকে আমরা ততটা সেই পর্যায়ে জনপ্রিয়তায় আনতে পারিনি যেটা বাস্তবতা, যতখানি জনপ্রিয় হওয়ার কথা ছিল, কারণ এটা অত্যন্ত স্বল্প পুঁজির একটা ব্যবসা, এটা তেমন কোনো খরচ নাই, শুধু সামান্য সতর্কতা, তাও এমন কিছু না যে আপনি একটা নির্ধারিত সময়ে আপনি ঘরের সফসলেই করা লাগে, কিন্তু জমিও লাগে না। এখন আমাদের দেশে যেটা আমাদের মেন মোটিভেশনটা দরকার সেটা হচ্ছে মাশরুম কিন্তু ব্যাঙের ছাতা নয়, এটা যদি আমরা এই যে ব্যাঙের ছাতা মনে করে অনেকেই কিন্তু মানে হ্যাঁ এই খাবারটাকে খাবার মনে করেন না বা হালাল খাবার মনে করেন না, কিন্তু আমাদের কোরআন শরীফেও কিন্তু এই মাশরুম খাওয়ার কথা এসেছে, অর্থাৎ মাশরুম কোনো খারাপ মানে ইয়ে খাবার না যেটাকে আমাদেরকে ভয় পেতে হবে, এটা হালাল খাবার, এটা খাওয়া যাবে এবং এটা অত্যন্ত পুষ্টিকর একটা খাবার, এবং এটা আপনার প্রাণীজ আমিষের বিকল্প হিসেবেও অনেক ক্ষেত্রে খেতে বলা হয়। কারণ আমরা সবাই জানি যে আমিষ দুই রকম, উদ্ভিজ আমিষ এবং প্রাণীজ আমিষ। উদ্ভিজ আমিষ কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সব ধরনের চাহিদা আমাদের শরীরে পূরণ করে না, কিন্তু মাশরুম ব্যতিক্রম। মাশরুম এমন একটি আমিষ যেটা কিন্তু আমাদের প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করে, এবং অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় যে ক্যান্সার প্রতিরোধক একটা খাবার।
3: শোনেন, এরপরে যখন প্রশিক্ষণ দেবেন
2: হ্যাঁ প্রশিক্ষণ তো দেওয়া লাগবে না, প্রশিক্ষণ তো আপনি চাইলেই যখন তখন নিতে পারবেন, এই আপনি যখনই ওয়েবসাইটে ঢুকে আপনি এই যে মাশরুম ইনস্টিটিউটের এই যে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট একটা সার্চ দিলেই চলে আসবে আপনার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের পেজটা,
3: ওখানে যে পারি না আমি আপনার ধারে যাবানি।
1: তোমাকে নাম দেবো সঙ্গে আমার নামও থাকবে।
0: তুমি আজকে খুব এই করছো যে তোমার খুবই পছন্দ
3: হয়েছে, সেই জন্য আগ্রহ
1: দেখছে, আমিও তোমার হেল্পিং করবানি। তাহলে এবার
4: আমরা
1: দাদা একটা গান শুনো তো।
5: হ্যাঁ দাদা, সুন্দর একটা গান আসি বউ আগে গেলি আবার।

0: আর গলা ভাঙে গেছে, যাক কি তবু দেখি যাওয়া হোক,
1: অল্প গান শোনাতে হবে।
0: একদিন ধরিয়ে যাকে কামড়ে খাওয়ালাম, আনে তারাই কষ্টে আপদ মরিয়ে গেলি বাঁচতাম, এরা পর না রে।

নিজি কানে শুনে ওই দিন হয়ে গেছে আমার, পরের মাইয়ে যা কবে কোক সলে ও কি কলো দুই তিন বার, কেন যে ধরে পরাহান রইছে আমার, পড়িয়ে গেছে হানে মাজা হাটুর বল। ভালো বোগা ভুক্তি হয় পড়ে গেলি গার জোর, কেউ কয় পাপ না করলি এই হবে কেন কপালে ওর, দিছেনে একবার পড়িয়ে গেলি চোর, মনে পড়ে কার কবে ছিড়িলাম ঝাল। জাগে দন্নি আমি হেরিলাম সুরি, তারাই আনে ঠেলে ফেলায় দিতিছে ধুরি, কথা যা ছাড়তিছে বিঁধে দিচ্ছে ছুরি, যা পুয়াছি সব আমার কর্মের ফল। আগে ভাবতাম আমার বাঁচতি হবে মেলা দিন, আনে মনে কয় কি ফসাদ করিয়ে পরাণ বারোয় জাগতিন, শরীর টরিল শুয়ে

একদিন ধরে যাগে কাময়ে রে খাওয়ালাম, আরে তারাই কষে আপত মরে গেলি বাঁচতাম, এরা পর না রে।

0: আহারে কি দুঃখ,
1: ঘরে যদি হয় এরকম কল তাহলে কি এরে থাকবো বল, চল বু চল, এবার ঘর সাইডে জঙ্গলে যাই চল।
2: যা হোক, আমরা একটা ভালো গান শুনলাম, এবার টেলিফোন নেব শ্রোতাদের। তুমি একটু বলো বাদছিল কে, নাম্বারটা আবার আমরা বলি শ্রোতাদের জানিয়ে দিই।
1: হ্যাঁ,
2: 0194-7-4-7-1-2-1-9-7-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-
0: হ্যালো, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: আমি বাগেরহাট বজ্রপাড়া থেকে উজ্জ্বল ভাই বলছি।
2: হ্যাঁ উজ্জ্বল ভাই, বলেন আপনার কি প্রশ্ন, কি জানতে চান?
0: আমার জানা থাকছে আপনাদের এই অনুষ্ঠানে আমার খুব ভালো লাগে।
2: যাক, ধন্যবাদ,
1: শুনে খুশি হলাম।
2: আমরা
0: আপনাদের মাস্টার সম্বন্ধে আজকে যেগুলো প্রশ্নগুলো বললেন আমার খুব ভালো লাগছে।
2: যাক,
3: ধন্যবাদ আপনাকে।
1: আশা করি আপনিও মাশরুম চাষ করবেন।
3: বাগেরহাটে মাশরুম চাষ করে তো একজন ভালো উদ্যোক্তা আছে।
2: এবং একটা জিনিস কি, কম পয়সায় কম পুঁজিতে করতে পারবেন, ভিটামিন জাতীয়।

0: খাবার পাবেন। যাক, আপনাকেও ধন্যবাদ, আমাদের অনুষ্ঠান
1: শুনবেন,
0: এতে আমরা খুব খুশি হয়েছি।
2: এখন কিন্তু রাস্তার আশেপাশে যে ছোট ছোট দোকানগুলো আছে, এখানেও কিন্তু অনেক ক্ষেত্রে মাশরুম অনেকেই কিন্তু বিক্রি করে, চপ বিক্রি করে বানিয়ে, অনেকেই দেখা যায় মাশরুমটা বেশি, চপটাই সহজে বিক্রি
1: হয়।
2: রেস্টুরেন্ট গুলোতে তো স্যুপ আকারে বিক্রি হয়, কিন্তু
1: মাশরুমের স্যুপ।
0: আপনার
2: মাশরুম প্রশিক্ষণে ওখানে আপনি যদি পয়সা ছাড়া যে প্রশিক্ষণটা আপনি করতে চান রেগুলার হয়, সেটা আপনি একদিনই যথেষ্ট, সেটা আপনাকে সকাল থেকে ও বিকাল পর্যন্ত একটা প্রশিক্ষণ দেয়। কিন্তু যদি আপনি মানে লম্বা প্রশিক্ষণ চান, ওখানে আবার পেমেন্ট করে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আছে। এছাড়াও আপনার, আপনি যদি লোকালিও যোগাযোগ করতে চান, এই যে আমি বললাম আপনি যেহেতু দাকোপে, অনেকে আছে আগ্রহ হারিয়ে ফেলে যে অত দূর যাবো কিভাবে, তো আপনি এই যে অলিয়ার রহমান যে আমাদের এখানে ফুলতলায় উনি কাজ করে, আপনি কিন্তু ওখানে গেলেও আপনি হাতে কলমে অনেক কিছু দেখে আসতে পারবেন, শিখে আসতে পারবেন। এটাও সত্যি যে মাশরুম চাষ শুরু করার আগে অবশ্যই আমাদেরকে একটু ছোট করে প্রশিক্ষণ নেওয়া,
1: সফল হবো না, ঠিক মতো করতে পারবো না।
0: এমনি অন্য কাজ বা অন্য ফসলের মতো তো না, লাগিয়ে দিলাম হয়ে গেল, এটা বিভিন্ন প্রসেস করতে হবে। ধরো,
1: হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: লাবণী একটা মিষ্টি বলছিলাম, মাদবাড়িয়া প্রেসপোর্ট থেকে।
0: ও, লাবণী একটা মিষ্টি, হ্যাঁ বলুন, আপনার কি প্রশ্ন, কি জানতে চান?
3: এখনকার যুগে কি 019 এইসব যুগ আছে? 019 বলবেন,
1: হাসিবুর
0: সাথে কথা বলবে।
4: হ্যাঁ বলেন আপু।
3: হাসিবুর গান অনেক সুন্দর হয় খালি গলায়, আপনি কি বাচ্চাদের কি কোন গায়িকা?
4: হ্যাঁ গায়িকা।
1: আমি তো মিষ্টি আবার কথার উত্তর দিতে দিলেন আমারে, আমরা 019 বলি না,
0: লাবণী,
1: লাবণী কেন, কেন ওইটা বিদেশি ভাষা, আমি অত কথি যাবো কিছু না, আমি বাঙালি, আমি বাংলা ভাষায় বলবো, এটাই আমার গর্ব।
0: আপনাকে ধন্যবাদ,
1: বাংলাকে ভালোবাসতে শিখুন
0: আপনি, আমার ইচ্ছা।
3: ওই
1: যে ব্যাঙের ছাতার মতো
0: ব্যাঙের ছাতা বলে ওইটাই, ওরকম
1: দাঁড়ান দাঁড়ান, আপনি বাংলাদেশের মানুষ না?
2: আচ্ছা শোনেন,
1: মাশরুমের কথা শোনেননি?
2: আচ্ছা মাশরুম হচ্ছে এক ধরনের সবজি, যেটা আপনি,
0: হ্যাঁ শোনেন, আপনি আমাদের
2: সবজি বুঝছেন, এটা আপনার চাষ করতে হয়, আমরা যেমন তেমন ভাবে ব্যাঙের ছাতা চাষ করলে তো হবে না, এটা একদম জাত আছে স্পেসিফিক ভাবে, সেই জাতের মাশরুমই চাষ করতে হবে, নতুবা কিন্তু আমরা ক্ষতির শিকার হব এবং খেলে আমাদের মৃত্যুর কারণ হতে
1: পারে, বিষাক্ত হয়ে যেতে পারে।
0: ধন্যবাদ আপনাকে, আমাদের হাতে আর সময় খুব কম, লাবণী ধন্যবাদ।
1: আরেকটা ফোন ধরবো,
0: হ্যাঁ ধরো ধরো,
1: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি জি বলেন, কি জানতে চান?
1: সকলেরই ভালো লাগে,
0: কি বুঝলাম না, কি যায় না
1: সবসময়, আমাদের অনুষ্ঠানে উনি গান গান।
0: আমাদের সময় তো কম, এই জন্য আপনার অনুরোধ রাখা যায় না। একটা গানই শুনবেন, রেগুলার শুনবেন, উনি তো সব অনুষ্ঠানে গান,
3: অন্য কোন অনুষ্ঠানে গান
0: গায় না, অন্য আমাদের এখানে এখানেই তো
1: আপনি প্রত্যেক দিন শুনবেন অনুষ্ঠান, তো এটা তার নতুন নতুন গান চুক্তি পাবেন।
0: হ্যাঁ, না না না, আমাদের সময়,
1: আমাদের সময়
0: দিয়া তো সময় বেঁধে দিয়া। হ্যাঁ,
1: আপনি একদিন খুলনা বেতারে চলে আসেন, আসে গুরুবাদর সঙ্গে কথা বলে আপনি গান নেওয়ার ব্যবস্থা করেন। ধন্যবাদ আপনাকে।
0: উনি দৃষ্টি প্রতিবন্ধী,
1: ওহো না, উনি লোক পাঠাবে।
0: ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে ভাই। আচ্ছা, এরপরে দেখো।
1: হ্যাঁ, তারপর দেখি আর কোনো ফোন আসে কিনা।
2: আপনার মাশরুমের মধ্যে যেটা ঋষি মাশরুম, এটা কিন্তু খুবই দামি একটা মাশরুম, ঋষি মাশরুম, এটা কিন্তু চাষ অনেকেই চায় যে একটু দামি।
0: কালার কি একই রকম হয়?
2: না, কালারটা একই রকম না, কালারটা একটু ব্রাউন ব্রাউন কালার, সাদা না একদম। তা ঋষি মাশরুমটাও কিন্তু অনেকে চাষ করতে চায়। আর একটা জিনিস বলছিলাম, যেটা বলতে বলতে যে আমরা ফোনে চলে গেলাম, যে আমরা যে স্পনে যে ইয়েটা ব্যবহার করব, কাঠের গুঁড়াও একই জিনিস আর কি, কাঠের গুঁড়া, গমের ভুসি, ধানের তুষ, এগুলোর ক্ষেত্রে একটা কম্পোজিশন আছে যেটা আপনার ওই মাশরুম ইনস্টিটিউট থেকে যেটা দেওয়া আছে, উন্নয়ন ইনস্টিটিউট থেকে, যে কাঠের গুঁড়া আপনি একটা ইয়েতে 70% দিবেন, কাঠের গুঁড়া, গমের ভুসি দিবেন 25%, আর ধানের তুষ 5%, এবং ক্যালসিয়াম কার্বোনেট 0.2%, এবং পানি 50-60%।
0: এইভাবে দিয়ে আপনারা মাশরুম চাষ করতে পারবেন,
2: স্পনের একটা প্যাকেট তৈরি করতে পারবো আমরা,
4: নিয়ম অনুযায়ী করতে হবে সব কিছু।
1: যদি
2: আমরা এই উপাদানগুলো দিয়ে যদি আমরা ভালোভাবে মিশিয়ে যে ব্যাগটা তৈরি করবো, পিপি ব্যাগ এই বলে ওটাকে, ব্যাগটা 500-1000 গ্রাম দুই রকম করা হয়, 500 করে আবার 1000-এর আপনি করতে পারেন প্যাকেট। এই প্যাকেটটা ভরার পরে এইভাবে স্তরে স্তরে আপনি এভাবে প্লেস করার পরে এই প্যাকেটটা যে প্লাস্টিকের নেক কিনতে পাওয়া যায়, এগুলো পাওয়া যায় বাজারে, এই মাশরুম চাষের জন্য ওগুলো আপনি অ্যাভেলেবল পাবেন। হ্যাঁ, তা ওই নেকটা ব্যবহার করে আপনি ওই গলাটা বেঁধে দিবেন, দিয়ে কাঠের লাঠি দ্বারা আপনি ওই প্যাকেটের মুখের গর্তটা ভালোভাবে ঠেসে ঠেসে মানে ভরে দিবেন, যাতে একেবারে
4: টাইট
2: হয়ে যায়, বাতাস না ঢুকতে পারে, একেবারে এয়ারটাইট হয়ে গেল। হ্যাঁ, এরপরে আপনি কটন স্টপার, মানে কটনের একদম মুখের ছিপির মতো পাওয়া যায়, ওইটা দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে ব্রাউন পেপার দিয়ে ভালো করে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দেবেন। হ্যাঁ, এরপর আমরা অটোগ্লাভ মেশিনে ওই যে ওই স্পনটাকে আমরা 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1.5 কেজি/সেন্টিমিটার টু প্রেশার, এই প্রেশার ট্রেশার এগুলো আসলে আমি বলে কোনো লাভ নেই, এই জিনিসটা ওইখানে সেট করতে হবে মেশিনে, যখন আপনি করবেন এটা আমার বলাটা মানে বাড়তি হয়ে যাবে, এটা মনেও থাকবে না কারো ওইভাবে, ওই শুনে নিয়ে ওই সময় আপনাকে একবারে অটোক্লেভে সেট করে দিতে হবে, ওই এরপর রেগুলার যখন করবেন ওই মেশিনে দিয়ে আপনি 2 ঘন্টা
1: একবার করলি তো আস্তে আস্তে বুঝে যাবে,
2: একবার হয়ে যাবে। হ্যাঁ, একবার আপনি সেট করে রাখলে প্রত্যেকবারই আপনি
4: একটা ধারণা
2: গরম করতে ওইভাবেই আপনি হিট দিতে পারবেন আর কি।
0: আমরা মোট কথা জানি যে আমাদের অনেক কাজে আসে প্রোটিন, ভিটামিন, মিনারেল।
2: হ্যাঁ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা বললাম না যে আপনি যদি এখন আমরা গরুর মাংস খেতে চাই, আমাদের সবার অ্যাভেলেবেল না, দামেও পোষায় না, সেক্ষেত্রে কিন্তু মাশরুম অনেক সস্তা হচ্ছে সেই হিসেবে, তাই না?
0: হ্যাঁ, তাহলে আমাদের হাতে আর সময় নেই, আমরা শুনলাম কি মাশরুম চাষ, মাশরুমের উপকারিতা চাষাবাদ আলোচনা করলেন কৃষিবিদ শারমিন শামীম। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, চলো উঠে যাও,
1: চলো
4: চলো
1: চলো
4: চলো।

0: চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
1: আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
2: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
2: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারে ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
2: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
2: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
2: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
2: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
2: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
2: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
2: ধন্যবাদ আপনাকে।
0: বাংলাদেশ বেতার খুলনা। তোমরা কখনোই এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হয় না যে আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক, সম্মানজনকভাবে যা উপার্জন করেছ তা হতেই তোমরা দান করো। আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চরণে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রাসুল।

আল্লাপাকি শুনে হাঁটি শুনলেন। দেশকে ভালোবাসুন, দেশের ক্ষতি হয় এমন যে কোনো কাজ থেকে বিরত থাকুন। চলছে বর্ষা মৌসুম, এই সময় বেশি বেশি করে গাছ লাগাতে হবে। সবুজ বনায়ন তৈরি করে আমরা আগামী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে পারি। আসুন গাছ লাগাই, দেশকে বাঁচাই। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 PM. This is Bangladesh Betar, the news read by Salma Dolly. Prime Minister Tariq Rahman has inaugurated 3 pilot Sustainable Development Goal SDG villages as part of the government's initiative to localize the SDGs across Bangladesh. The villages are Michingachuri in Kaptai Upojila of Rangamati, Pankhali in Dakhop Upojila of Khulla, and Nafanagar in Bochaganj Upojila, Dinajpur. The Prime Minister inaugurated the pilot program through a video conference from Bangladesh-China Friendship Conference Center today, where he attended the national conference titled Navigation 5-Year Strategic Framework for Achieving SDGs Policy Partnership and Priorities. During the virtual meeting, the Prime Minister connected with representatives of the 3 selected villages. Indian High Commissioner to Bangladesh, Dinesh Trivedi, paid a courtesy call on Prime Minister Tariq Rahman today. The meeting was held at the Prime Minister's office at the Secretariat. This was Trivedi's first meeting with Prime Minister Tariq Rahman. After the meeting, Prime Minister's press wing in a press release said the extradition of former Prime Minister Sheikh Hasina and the return of the Osman Hadi murder accused were among the key issues discussed between Prime Minister Tariq Rahman and Indian High Commissioner Dinesh Trivedi. Meanwhile, when his attention was drawn to the outcome of the meeting, Indian High Commissioner Dinesh Trivedi described his first meeting with Prime Minister Tariq Rahman as fruitful. He said, Bangladesh and India not only share a border but also share dreams. The Indian High Commissioner also met Home Minister Salahuddin Ahmed after his meeting with the Prime Minister. The results of this year's secondary school certificate, SSC, and equivalent examinations were published today. Education and Primary and Mass Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milon officially published the results at a press conference at the Secretariat today. Following the announcement, the results have been made available simultaneously on the websites of all education boards in the country, the respective educational institutions, and through SMS from 10 a.m. This year, the average pass rate in the country's 11 education boards is 62.25%, while 116,676 students secured GPA 5. This year, the pass rate under the 9 general education boards was 64.05%, while 106,009 students secured GPA 5. The Technical Education Board recorded a pass rate of 58.20 with 3,951 students securing GPA 5. Meanwhile, the Madrasa Education Board posted a pass rate of 55.49% while 6,716 students obtained GPA 5 from this board. At least 16 Bangladeshi workers have been killed in a devastating fire in Saudi Arabia. The Bangladesh Embassy in Riyadh said the fire broke out at a sofa factory in the Musa Saniya industrial area in Riyadh around 2 p.m. yesterday, killing 16 people on the spot. The Expatriates Welfare and Overseas Employment Ministry, in a statement early today, said the victims are from Nauka, Nator and Rajshahi. Meanwhile, Expatriates Welfare and Overseas Employment Minister Ariful Haq Chaudhary has expressed deep shock and sorrow at the tragic death of Bangladeshi workers in the devastating fire in Saudi Arabia. In a condolence message last night, the minister said he instructed the relevant officials to ensure the speedy repatriation of the bodies of the deceased Bangladeshi workers and provide all necessary government assistance and compensation to their families. Besides, Foreign Minister Dr. Khalilur Rahman and State Minister for Foreign Affairs Shama Ubaid Islam have expressed profound sorrow and heartfelt condolences over the deaths of 16 Bangladeshi nationals in the tragic factory fire in Riyadh. U.S. President Donald Trump has said Washington is only holding limited talks with Iran and will wait for economic pressure on Tehran to increase. However, Iran's Foreign Minister Abbas Araghchi said there are no direct talks between the two countries. He also said the Strait of Hormuz will remain closed until the United States meets Iran's demand, including ending the naval blockade. Meanwhile, Israeli Prime Minister Benjamin Netanyahu has rejected a U.S.-backed peace plan for Gaza. He says Israel will not withdraw from its forces until Hamas is fully disarmed. Finally, weather and forecast valley till 1 tonight says there is no inland river port warning and no signal is to be wasted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি সৈয়দা সাজিদা খানম। শিল্প বাণিজ্য বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশ ও মিশরের মধ্যে শিল্প বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দ্বিপাক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। আজ শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমির সাথে সাক্ষাৎকারকালে তিনি একথা বলেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে কাজে লাগিয়ে শিল্প ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বোয়েসেল গত অর্থ বছরে রেকর্ড পরিমাণ 19,197 জন বাংলাদেশি কর্মী বিদেশে পাঠিয়েছে। এটি প্রতিষ্ঠানটির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ কর্মী প্রেরণ এবং আগের অর্থ বছরের তুলনায় 3,131 জন বেশি। বোয়েসেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, পূর্ববর্তী 2024-25 অর্থ বছরে প্রতিষ্ঠানটির মাধ্যমে 16,066 জন কর্মী বিদেশে কর্মসংস্থান লাভ করেন। এক বছরের ব্যবধানে এই সংখ্যা বেড়ে 19,197 জনে পৌঁছেছে। বোয়েসেলের তথ্য অনুযায়ী 1984 সালে প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের 30 জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির মাধ্যমে বিশ্বের প্রায় 36টি দেশে মোট 1,95,438 জন বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে কৃষি প্রযুক্তি দুগ্ধশিল্প সবুজ জ্বালানি ফার্মাসিউটিক্যালস চামড়া পাট টেকসই বস্ত্র এবং তথ্য প্রযুক্তিসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নিউজিল্যান্ড ট্রেড অ্যান্ড এন্টারপ্রাইজ NZTE এর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এসব খাতে যৌথ বিনিয়োগ ব্যবসায়িক সংযোগ এবং রপ্তানি সম্প্রসারণের বিভিন্ন সুযোগ তুলে ধরা হয়েছে। সভায় NZTE এবং দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার মার্কেটের ম্যানেজার র্যাচেল ম্যাকগাকিয়ানের সঙ্গে এসব বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আতাউর রহমান। দেশে নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকছেন মানুষ। এরই মধ্যে গত 1 জুলাই থেকে প্রায় 56 লাখ লেনদেনে বাংলা কিউআর ব্যবস্থায় প্রায় 1,500 কোটি টাকা লেনদেন হয়েছে। এতে দেশে মানুষের লেনদেনের ধরন দ্রুত বদলে যাওয়ার পাশাপাশি ডিজিটাল লেনদেনের প্রতি মানুষের আগ্রহ বাড়ার বিষয়টি স্পষ্ট হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাসসকে বলেন, গত 1 জুলাই থেকে সারা দেশে একক ও সর্বজনীন বাংলা কিউআর ব্যবস্থা বাধ্যতামূলক করার পরেই এই অবস্থায় লেনদেনে হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা জানান, শুধু 2 থেকে 8 আগস্ট পর্যন্ত এক সপ্তাহে বাংলা কিউআরের মাধ্যমে প্রায় 17 লাখ লেনদেন হয়েছে। এসব লেনদেনের আর্থিক মূল্য প্রায় 487 কোটি টাকা। দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে, তবে সামান্য কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। DSE 392টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 199টির, কমেছে 129টির এবং অপরিবর্তিত ছিল 64টির। এর প্রভাবে প্রধান সূচক DSEX 22 পয়েন্ট বেড়ে অবস্থান করেছে 5,844 পয়েন্টে। DSE 908,40,00,000 টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 964,59,00,000 টাকা। ঢাকার মুদ্রাবাজারের কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.90, ক্রয় 122.90, ইউরো বিক্রয় 144.52, ক্রয় 141.91, পাউন্ড স্টার্লিং বিক্রয় 168.76, ক্রয় 166.65, সৌদি রিয়াল বিক্রয় 33.23, ক্রয় 32 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.23 এবং ক্রয় 32.57, দিরহাম বিক্রয় 33.90, ক্রয় 33.29, কুয়েতি দিনার বিক্রয় 405.53, ক্রয় 398.13, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.32 ক্রয় 95.57 মালয়েশিয়ান রিঙ্গেল বিক্রয় 30.47 ক্রয় 29.89 এবং থাই বাথ বিক্রয় 3.77 ক্রয় 3.70 বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজন মেলায় এখন শুনবেন পল্লীগীতি। শিল্পী আসিয়া আলিমের কণ্ঠে প্রথম গানের কথা এবং সুর করেছেন কানাইলাল শীল।

0: প্রিয় শ্রোতা, পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন আসিয়া আলিম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এ পর্যায়ে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী রুমি আজনবী।

0: We should always treasure those beautiful memories.
1: Thank you, Mukta. It was a wonderful talking with you.
0: Thank you too, Zumaina.
2: Thank you, Zumaina and Mukta, for your wonderful conversation regarding a memorable childhood memory. Dear listener, আমরা এতক্ষণ আমাদের দুজন শিক্ষার্থীর মুখ থেকে তাদের শৈশবের একটি স্মরণীয় স্মৃতি নিয়ে দুজনের কনভারসেশন শুনছিলাম এবং কনভারসেশনের মাধ্যমে আমরা ইংলিশ গ্রামারের বিভিন্ন ইউজেসগুলো দেখছিলাম। আজকে আমরা গ্রামারের যে পার্টগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে টেন্সের কিছু অংশ থাকবে। অ্যাট দ্য সেম টাইম আমরা কিছু ভোকাবুলারি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো প্রথমেই আমরা হচ্ছে টেন্সের যে ফরমেশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। সো পাস্ট সিম্পল টেন্সের যদি স্ট্রাকচার আমরা বলি তাহলে সেক্ষেত্রে মুক্তা স্ট্রাকচারটা কি হবে পাস্ট সিম্পল টেন্সে?
0: পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস V2, দ্যাট মিন্স পাস্ট ফর্ম অফ ভার্ব।
2: ওকে, সো সাবজেক্ট বসবে, তারপরে হচ্ছে V2, দ্যাট মিন্স হচ্ছে পাস্ট ফর্ম অফ ভার্ব বসবে, এবং সাথে যদি কোনো অবজেক্ট থাকে সেই অবজেক্টটাও বসবে। সো নর্মালি আমরা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সটি ইউজ করে থাকি টু টক অ্যাবাউট কমপ্লিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতে পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে গিয়েছে এই ধরনের কোনো কিছু বোঝানোর জন্য আমরা পাস্ট টেন্স এই ফরমেশন গুলো ইউজ করে থাকি। এক্সাম্পল হিসেবে কি বলতে পারি আমরা সুমাইনা?
1: থ্যাংক ইউ ম্যাডাম, আই প্লেড উইথ মাই কাজিনস, আই ক্লাইম্ড ম্যাঙ্গো ট্রিজ, মাই ফাদার টট মি টু রাইড আ বাইসাইকেল।
2: ওকে, সো আমরা তিনটে এক্সাম্পল জুমাইনার মুখ থেকে শুনলাম। পাস্ট সিম্পল টেন্সের প্রথমটি ছিল আই প্লেড উইথ মাই কাজিন, অর্থাৎ আমি আমার কাজিনের সাথে খেলেছিলাম। তাহলে এখানে আইটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে, প্লেটা হচ্ছে এখানে প্রেজেন্ট ফর্ম ছিল এবং সেটাকে পাস্ট ফর্ম হিসেবে আমরা ইউজ করেছি প্লেড, অ্যান্ড উইথ মাই কাজিন এখানে হচ্ছে অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আই ক্লাইম্ড ম্যাঙ্গো ট্রিজ, সো এখানে সাবজেক্ট কোনটা?
1: এখানে সাবজেক্ট হচ্ছে আই,
2: দেন
1: এখানে হচ্ছে ক্লাইম্ড,
2: ক্লাইম্বটা হচ্ছে এখানে ভার্বের পাস্ট ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে, দেন ম্যাঙ্গো ট্রিটা অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম মাই ফাদার টট মি টু রাইড আ বাইসাইকেল, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাই ফাদার হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে, টিচের পাস্ট ফর্ম হচ্ছে টট, সেখানে পাস্ট ফর্ম হিসেবে হচ্ছে টট ইউজ করা হয়েছে, এবং পরবর্তী যে অংশটুকুন থাকছে অর্থাৎ মি টু রাইড আ বাইসাইকেল এটা হচ্ছে অবজেক্ট হিসেবে ইউজ করা হচ্ছে। এরপরে আমরা আলোচনা করব প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে। সো প্রেজেন্ট সিম্পল টেন্সের যদি স্ট্রাকচারটা আমরা বলি স্ট্রাকচারটা কিরকম হতে পারে জুমাইনা?
1: প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস বেস ভার্ব অথবা V1 অথবা নর্মাল ভার্ব প্লাস এস অথবা ইএস।
2: আচ্ছা, এস অথবা ইএস কেন যুক্ত হবে সাবজেক্টের পরে?
1: থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে।
2: থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার গুলোর এক্সাম্পল কি হতে পারে?
1: শি, হি, দে।
2: ওকে, সো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, শি, দে এই ধরনের থাকতে পারে। সো নর্মালি আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করে থাকি টু এক্সপ্রেস ফ্যাক্টস অ্যান্ড জেনারেল ট্রুথ, অর্থাৎ আমাদের কোনো স্বাভাবিক সত্য কথা বা কোনো সত্য ঘটনা বলতে গেলেই আমরা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করে থাকি। সো প্রেজেন্ট সিম্পল টেন্সের যদি কিছু এক্সাম্পল আমরা বলি, এক্সাম্পলগুলো কি ছিল মুক্তা আজকের কনভারসেশনে?
0: এক্সাম্পলগুলো ছিল চাইল্ডহুড ইজ আ স্পেশাল টাইম, আর একটি মেমোরিজ ব্রিং আস হ্যাপিনেস।
2: ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ফ্যাক্ট বা কিছু ন্যাচারাল ট্রুথ, অর্থাৎ হচ্ছে চাইল্ডহুড ইজ আ স্পেশাল টাইম অ্যান্ড মেমোরিজ ব্রিং আস হ্যাপিনেস, সো কিছু ফ্যাক্ট নিয়ে এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স হিসেবে ইউজ করা হয়েছে। সো প্রথমে দেখি যে চাইল্ডহুড ইজ আ স্পেশাল টাইম, এখানে চাইল্ডহুডটা সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে, ইজ হচ্ছে এখানে টু বি ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, এবং আ স্পেশাল টাইম এখানে হচ্ছে অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। এছাড়াও মেমোরিজ ব্রিং আস হ্যাপিনেস, এখানে সাবজেক্ট মেমোরিজ, ব্রিং হচ্ছে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, এবং আস হ্যাপিনেস অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। এরপর আমরা টেন্সের যে সর্বশেষ পার্টটি জানবো সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো নর্মালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যদি স্ট্রাকচার বলি স্ট্রাকচারটি কি হতে পারে জুমাইনা?
1: স্ট্রাকচারটি হতে পারে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস past participle অথবা V3.
2: ওকে, সো সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস হ্যাজ অথবা past participle ফর্ম হতে পারে, ভার্বের past participle ফর্ম হতে পারে। সো নর্মালি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি টু ডিসক্রাইব এক্সপিরিয়েন্স অর অ্যাকশন কানেক্টেড টু দ্য প্রেজেন্ট, অর্থাৎ আমরা যে কোনো বর্তমানের সাথে অতীতে কোনো কাজ শুরু হয়েছিল এবং বর্তমানের সাথে সেটা এখনো কানেক্টেড আছে সে ধরনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। যেমন এখানে ওরা একটা এক্সাম্পল বলেছে আই হ্যাভ নেভার ফরগটেন দোজ হ্যাপি ডেজ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট হিসেবে আই ইউজ করা হয়েছে, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরমেশন অনুযায়ী হ্যাভ ইউজ করা হয়েছে, অ্যান্ড ফরগটেন ফরমেশন অনুযায়ী পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়েছে, এবং বাকিটুকুন হচ্ছে অবজেক্ট হিসেবে ইউজ করা হচ্ছে। ঠিক একইভাবে আরেকটা এক্সাম্পল ছিল উই হ্যাভ লার্নড many valuable lessons from childhood. অর্থাৎ এখানে we হচ্ছে subject, have learned, এখানে have টা হচ্ছে present perfect tense এর structure অনুযায়ী বসেছে, learned থেকে এখানে learned হয়েছে অর্থাৎ past participle form বসেছে এবং বাকিটুকু object হিসেবে use করা হয়েছে. So আজকে আমাদের conversation এ আমরা কিছু past tense, কিছু present tense এবং কিছু present perfect tense নিয়ে আলোচনা করলাম. এছাড়াও আমরা নতুন নতুন কিছু শব্দ পেলাম বা শব্দগুলো কিভাবে ইউজ করা হয়, স্পেশালি কোন জায়গায় ইউজ করা হয় সেই ধরনের কিছু শব্দ দেখব. যেমন আমরা এখানে মেমোরি শব্দটা ইউজ করেছি. সো মেমোরির যদি আমরা হচ্ছে মিনিং বলি, সরাসরি বাংলায় না বলে যদি সেটা আমরা সিনোনিমস হিসেবে বা ডিসক্রিপশন আকারে যদি আমরা মিনিংটা বলি, মিনিংটা হবে এরকম, সামথিং ইউ রিমেম্বার ফ্রম দ্য পাস্ট. অর্থাৎ আমরা হচ্ছে তুমি পাস্ট থেকে কিছু মনে করতে পারবা, পাস্ট থেকে কিছু স্মরণ করতে পারবা. অর্থাৎ মেমোরিটা হচ্ছে এমন যেটা হচ্ছে অতীতে হয়েছিল, সেটা হচ্ছে আমরা সেখান থেকে স্মরণ করে সেটা আবার মেমোরির মধ্যে আমরা নিয়ে আসি. ঠিক একইভাবে আমরা দেখতে পেলাম যে চাইল্ডহুড এই শব্দটি ইউজ করা হয়েছে, অর্থাৎ শৈশব. চাইল্ডহুডের যদি আমরা বাংলা বলি সেক্ষেত্রে এটার বাংলা হতে পারে শৈশব, এবং চাইল্ডহুডের স্পেলিংটি এরকম হবে CHILDHOOD. এছাড়াও আরেকটি শব্দ আমরা দেখেছি ট্রেজার. সো ট্রেজার যদি আমরা বলি, ট্রেজারের যদি বাংলা শব্দ হয় সেটি হচ্ছে বাংলা অর্থ হচ্ছে সম্পদ, এবং ট্রেজারের মিনিংটা আমরা বলতে পারি টু ভ্যালু আর কিপ সামথিং ভেরি স্পেশাল. এছাড়াও আমরা আরেকটা শব্দ দেখেছি এনকারেজ. সো এনকারেজ এর স্পেলিংটি কি রকম ছিল জুমাইনা?
1: এনকারেজ এর স্পেলিংটা ছিল ENCOURAGE.
2: সো এনকারেজ এর যদি বাংলা বলি তাহলে হচ্ছে উৎসাহিত করা, এবং এনকারেজ টা হচ্ছে নর্মালি টু গিভ সাম ওয়ান কনফিডেন্স আর সাপোর্ট. অর্থাৎ কাউকে যদি আমরা কোন কনফিডেন্স বা সাপোর্ট দিতে চাই তাহলে এই এনকারেজ এই শব্দটি ইউজ করতে পারি. এবং ফাইনালি আমরা আরেকটা শব্দ দেখেছিলাম যেটা হচ্ছে নেইবারহুড. নেইবারহুড এর যদি আমরা বলি যে স্পেলিংটা কিরকম ছিল জুমাইনা?
1: নেইবারহুড এর স্পেলিংটা ছিল NEIGHBORHOOD.
2: থ্যাংক ইউ ফর লিসনিং অফ টুডেজ episode of Let's Speak in English. We hope you enjoyed today's conversation and learned something valuable. Until our next program, keep practicing English every day. This is Aisha Siddiqa saying goodbye. Thank you and have a wonderful day.
3: এতক্ষণ শুনলেন Let's Speak English, পরিচালনায় আয়েশা সিদ্দিকা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসিন,
4: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে শুনব ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে। কথা লিখেছেন এবং সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: এতক্ষণ শুনলেন ফ্যামিলি কার্ডের গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: হাসান,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
2: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 11 আগস্ট মঙ্গলবার বেলা 2:20 থেকে বেলা 3:00 পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্স FM 106 মেগাহার্স বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। এবারের বিষয়, ইসলামের দৃষ্টিতে সুদের পরিণাম। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম খতিব, তাকওয়া মসজিদ, ধানমন্ডি, ঢাকা। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন সে নম্বরগুলো হল 02-44-81-3268 02-44-81-3268 02-44-81-3278 02-44-81-3279 এই নম্বরগুলোতে। এছাড়াও এই অনুষ্ঠানে আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সঞ্চালনে থাকবেন ফারহান আহমদ। মোহাম্মদ আব্দুল হকের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: শ্রোতা বন্ধু, আপনারা এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের এবারের পরিবেশনা আধুনিক গান, শিল্পী রোকেয়া সিদ্দিকা। প্রথম গানের কথা লিখেছেন মাহমুদ শফিক, সুর করেছেন লোকমান হাকিম।

0: রোকেয়া সিদ্দিকার কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শোনালেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছে শাহিন সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে প্রথমবারের মতো তিনটি গ্রামকে এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প হিসেবে উদ্বোধন করেছেন। তিনি আজ রাজধানী শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে এই প্রকল্প উদ্বোধন করেন। পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত গ্রাম তিনটি হল দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালি এবং রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার মেতিংগাছড়ি। এই প্রকল্পের আওতায় গ্রামগুলোতে পর্যায়ক্রমে দারিদ্র বিমোচন, জলবদ্ধতা ও কৃষি জমিতে সেচ সমস্যা সমাধান, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস এবং বিশুদ্ধ পানীয় জল ও আধুনিক স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকের শুরুতে ভারতীয় হাইকমিশনার ঢাকায় গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনামু এহসানুল হক মিলন আজ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬২.২৫%, জিপিএ ৫ পেয়েছে ১১৬৬৭৬ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার ৬৪.০৫% এবং জিপিএ ৫ পেয়েছে ১০৬০৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৫৫.৪৯% এবং জিপিএ ৫ পেয়েছে ৬৭১৬ জন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৫৮.২০% এবং জিপিএ পেয়েছে ৩৯৫১ জন। পরিসংখ্যান অনুযায়ী বোর্ড ভিত্তিক পাশের হারে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাশের হার ৭১.৬৩% এবং জিপিএ ৫ পেয়েছে ৩৩,২৫৩ জন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনামু এহসানুল হক মিলন জানান, চলতি বছর প্রয়োজনে প্রতিটি খাতা কমিটির সম্মুখে রিভিউ বা পুঙ্খানুপুঙ্খ পুনর্নিরীক্ষণের সুযোগ নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, শূন্য পাশ করার প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সরকার খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া শুরু করবে। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহেদি আমিন বলেন, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও দক্ষতার শতভাগ নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে তৈরি করা হয়েছে। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে কৃত্রিমভাবে পাশের হার কিংবা জিপিএ ৫ বাড়ানোর যে সংস্কৃতি চালু ছিল, বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকার তা থেকে পুরোপুরি বেরিয়ে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, অতীতকে পেছনে ফেলে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করতে একটি নতুন সূচনা জরুরি। তিনি আজ সচিবালয়ে তার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক বৈঠকে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে কিছু বিষয়ে মত পার্থক্য রয়েছে, যেগুলো পারস্পরিক সহযোগিতা ও আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। সমতার ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে, তবে এ বিষয়ে ভারতকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি। খেলার খবর ক্রিকেট। সফররত মালয়েশিয়া ক্রিকেট দলকে 2-0 হারিয়ে টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ ঢাকার মিরপুরে শেরেবাংলানগর জাতীয় স্টেট ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশ হাই পারফরমেন্স দল মালয়েশিয়াকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে 7 পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে মালয়েশিয়া 20 ওভারে 4 105 রান করে। জবাবে বাংলাদেশ 7 ওভার 4 বলে 3 107 রান করে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের সাপ্তাহিক সার্ক বুলেটিন প্রচারিত হবে সন্ধ্যে 6:35।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই নাজুয়া আব্দুর রাজাক। The results of the secondary school certificate SSC and equivalent examinations under 11 education board including Joshur board have been published today. A total of 132,940 candidates appeared in the SSC examination under Joshur education board this year. Of them, 88,097 students came out successful. The passing percentage is 66.27. In science group, 39,533 students appeared in the examination. Of them, 39,147 came out successful. In humanities group, 82,922 candidates appeared at the examination. Of them, 80,676 came out successful. In business studies group, 13,352 candidates appeared at the examination. Of them, 13,117 came out successful. A total of 11,417 students secured GPA 5 from Joshur Education Board this year. Of the total GPA 5, 10,136 students got GPA 5 from Science Group, 971 students got GPA 5 from Humanities Group, and 371 students got GPA 5 from Business Studies Group. District-wise passing percentage is 69.54 in Khulna District, 69.00 in Joshur, 68.70 in Chuadanga, 66.37 in Bagerhat, 66.29 in Shatkhira, 65.16 in Norail, 64.84 in Magura, 64.24 in Meherpur, 62.96 in Jhinaidha, and 62.90 in Kushtia District. A view exchange meeting of the journalists was held at the police super office in Meherpur today. DIG Mohammad Mustafizur Rahman attended it as chief guest. The meeting discussed on the various problems related to vehicles, manpower and infrastructure, increasing police activities more dynamic, drugs, online gambling, crimes through social media, juvenile gangs and safety of vehicles on the roads. Presided over by the police super Ujjal Kumar Roy, additional police super, president of the press club and journalists of various print, electronic and online media were present at that time. A discussion meeting was held at the civil surgeon's office conference room in Jhinaidha today on the occasion of the World Breastfeeding Week. Presided over by the civil surgeon, the function was attended by the officers and employees of the civil surgeon office, teachers and students of various educational institutions, health workers and local elite. Later, painting competition of disabled and students of different educational institutions arranged at the same venue on the occasion. The health department organized it. Seeds, fertilizers and polythene were distributed among 1,500 small and marginal farmers at the Jhinaidha Sadar Upazila Parishad premises today under the Agriculture Incentive Program. The Upazila Nirbahi officer distributed these as chief guest. Each farmer was given 20 kilograms of fertilizer, 1 kilogram of summer onion seeds, 1 kilogram of pesticides and 2 kilograms of polythene. The Upazila Agriculture Officer, President of the Press Club, concerned officials and local elite were present at that time. Meanwhile, different types of 500 saplings were distributed among the students of Government Girls High School in Mehirpur today. Khulna Range DIG Mohammad Mustafizur Rahman distributed the saplings at a function arranged at the school ground as chief guest. Presided over by the police super, the function was attended by the acting headmaster of the school, senior officers of the district police, teachers and students. The district office arranged it. The indoor sports competition began at Shatkhira District Stadium today. Deputy Commissioner Kausar Aziz inaugurated it as chief guest. Presided over by the Member Secretary of the District Sports Association, the function was attended by the Police Super, Convener of District BNP, District Sports Officer and Sports Organizer. The players are taking part in various indoor games including chess, table tennis, carom board and others in the competition. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. And that's the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে এবং এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এপালার অনুষ্ঠান ঘোষণা রয়েছে আমি সোহেলি পারভিন রোমা, অধিবেশন তত্ত্বাবধানে আবু সাইদ জান কাত্রি, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আতর রহমান গাজী, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি পাঁচমিশালী গানের আয়োজনে। পাঁচমিশালী গানে শুনবেন দেশের গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, পল্লীগীতি, আধুনিক এছাড়াও ছায়াছবির গান। শুরুতেই আপনাদেরকে শোনাবো একটি দেশের গান, শিল্পী আঞ্জুমান আরালামিয়া, গানটির গীতিকার পঙ্কজ কুমার রায়।

0: এবারে একটি পল্লীগীতি, শিল্পী আব্দুর রহমান ও তার সঙ্গীরা।
1: ঠাকুরে একটি কেশ বানায় মেশিং দিল তার ভিতর, পরে রং বিরঙে মানুষ কর দেখতে গড়ি কি সুন্দর, দেখতে গড়ি কি সুন্দর, গড়ে তিন পাতে তার গরম সারা বয়লার মেশিং এর গুড়া, তিন পাতে তার গরম সারা বয়লার মেশিং এর গুড়া, 336 কুরু মারা 16 জন পাহারা।

চাপ চাপতে চলে লিভার হলো চলে যায় পরে ছয়টি বলে আচার করে দিবান।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথেই শেষ হয়ে গেল পাঁচমিশালি গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয় হয়ে চলে। যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দিতে উদ্বুদ্ধ করে, তিনি শ্রেষ্ঠ। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।
1: আল্লাহু আকবার, আল্লাহ

أشهد أن لا إله إلا الله.

أشهد أن محمدا رسول الله.

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতোই কবুল হয়। ইবনে মাসা, বাংলাদেশ বেতার, খুলনা। এখন শুনবেন শুরুতেই আল্লাহ পাকের শানে হাম, এরপর পরই নাতে রাসুল।

আর আল্লাহ মালিক আহাদ আসলাম, চাঁদের বক্ষে তারি নাম রাজে, পাখির কণ্ঠে তারি

0: আল্লাহকে সানিহান এবং নাতিয়াসুর শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান আবহবার্তা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুর ও চাঁদপুরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭২%, সন্ধ্যে ৬টায় ৬৪%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫:৩২, সূর্য অস্ত যাবে ৬:৩৫।
2: This is Bangladesh Betar. Here is the weather forecast for inland river ports of the country valley till 1 AM as received from Dhaka Met Office and read by Aminul Islam Manju. Met Office says that there is no inland river port warning and no signal is to be hoisted. Now forecast for entire country remaining effect till 6 PM tomorrow. Light to moderately rain or thunder shower accompanied by temporary gusty wind may occur many places of Mymenshing, Khulna, Borishal, Chattogram and Sylhet divisions and a few places of Rangpur, Rajshahi and Dhaka divisions. Besides, there are chances of moderately heavy rainfall over at places of the country. The day and night temperature may increase slightly across the whole country. The highest temperature was 36 degrees Celsius at Saidpur and Chandpur, and the lowest was 24.5 degrees Celsius at Sylhet, as recorded over entire country today. The temperature as recorded in Dhaka today was maximum 35.5 degrees Celsius and minimum 27 degrees. Humidity recorded in air at 9 a.m. was 72% and at 6 p.m. 64%. The sun rises over Dhaka tomorrow at 5:32 a.m. and sets at 6:35 p.m. And that's all with the forecast for this time.
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
0: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত আবহাওয়া বার্তা শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান। শিল্পী দীপঙ্কর মজুমদার, গানটির রচয়িতা মোহাম্মদ মাহফুজুল হক।

0: দেশাত্মবোধক গান শুনলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন কিন্তু গাছ লাগানোর জন্য একদম উপযুক্ত সময়। এই বৃষ্টি মুখর পরিবেশে আমরা চেষ্টা করব আমাদের আঙিনাকে সুন্দর করার জন্য বেশি বেশি করে গাছ লাগাতে। আর পরিষ্কার পরিচ্ছন্নতাই কিন্তু ইমানের অঙ্গ। সুতরাং আমরা নিজেরা তো পরিষ্কার থাকবই, অপরকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করব। ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার চেষ্টা করব। যেখানে সেখানে ময়লা ফেলার কারণে নানা রকম কিন্তু রোগ ব্যাধির উৎপত্তি হয়। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলেই পরিবেশ সুরক্ষায় আমরা কিন্তু সহায়তা করতে পারি। প্রতিদিনের ঘর, গৃহস্থালী, হোটেল, রেস্তোরাঁ, চিকিৎসা কেন্দ্র, অফিস আদালত সহ বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা নিজ দায়িত্বে পরিষ্কার করি। নিয়মিত পুকুর, ডোবা সংস্কার করি এবং জলাশয়ের কচুরি পানা ও ড্রেনের ময়লা পরিষ্কার করি। পরিচ্ছন্ন এবং পরিষ্কার পরিবেশে বসবাস করলে দেহ মন সুস্থ থাকে। ঘর, বাড়ি, আশপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এছাড়াও এখন যেহেতু বৃষ্টি দেখা যায়, তিন দিনের বেশি যদি পানি জমে থাকে সেক্ষেত্রে সেখানে কিন্তু মশার উপদ্রব বেড়ে যায়, আর এ থেকে কিন্তু ডেঙ্গু হওয়ার প্রবণতা বাড়ে। আসুন আমরা আমাদের পরিবারের প্রতি আরও বেশি দায়িত্বশীল হই, পরিষ্কার পরিচ্ছন্ন জীবন গড়ি। একই সাথে আমরা সবাই আরও চেষ্টা করব আমাদের শিশুদের প্রতি বিশেষ নজর রাখতে, কারণ এই শিশুরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। যশোর শিক্ষা বোর্ড সহ দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC এবং সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবছর SSC পরীক্ষায় ১৩২৯৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৮৮,৯৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবছর যশোর শিক্ষা বোর্ডের গড় পাশের হার ৬৬.২৭। বিজ্ঞান বিভাগে ৩৯,৫৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯,১৪৭ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার ৮৬.৮৫। মানবিক বিভাগে ৮২,৯২২ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০,৬৭৬ জন উত্তীর্ণ হয়েছে, পাশের শতকরা হার ৫৫.৩৮। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩,৩৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩,১১৭ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার ৭১.৩২। যশোর শিক্ষা বোর্ডে এবছর মোট ১১,৪৭৮ জন ছাত্রছাত্রীর GPA পাস পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১০,১৩৬ জন, মানবিক বিভাগে ৯৭১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৭১ জন ছাত্রছাত্রীর GPA পাস পেয়েছে। জেলোয়ারি পাশের হার খুলনা ৬৯.৫৪, যশোরে ৬৯, চুয়াডাঙ্গে ৬৮.৭০, বাগেরহাটে ৬৬.৩৭, সাতক্ষীরায় ৬৬.২৯, নড়াইলে ৬৫.১৬, মাগুরায় ৬৪.৮৪, মেহেরপুরে ৬৪.২৪, ঝিনাইদহে ৬২.৯৬ এবং কুষ্টিয়ায় ৬২.৯০। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় SDG বাস্তবায়নের অংশ হিসেবে খুলনার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের পানখালী গ্রামকে আজ আনুষ্ঠানিকভাবে SDG ভিলেজ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দাকোপ উপজেলার পানখালী মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা পুলিশ সুপার তাজুল ইসলাম, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান SM শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু সহ জেলা উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী ও সুধী সমাজের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। SDG ভিলেজ ঘোষণার ফলে নির্দিষ্ট গ্রামগুলোতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র বিমোচন, জলবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, আধুনিক স্যানিটেশন, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলা সহ সার্বিক আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। একই সময়ে পানখালী সহ দেশের ৩টি গ্রামকে পরীক্ষামূলকভাবে SDG ভিলেজ ঘোষণা করা হয়েছে। অন্য দুটি হল রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম। বাগেরহাট জেলায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর সেবা এবং মাস্টার প্ল্যান সম্পর্কে এক অবহিতকরণ সভা আজ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা এতে প্রধান অতিথি ছিলেন। সবাই কেডিএর বিভিন্ন কার্যক্রম এবং সদর উপজেলার ১১টি গ্রাম নিয়ে কেডিএর পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া জেলার উন্নয়নে নানা ভূমিকা নেওয়া হবে বলে কেডিএর পক্ষ থেকে জানানো হয়। জেলা পরিষদের প্রশাসকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার, সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পিপুলস পার্টনারশিপ গড়ে তোলার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের সাথে নেদারল্যান্ডস একটি প্রতিনিধি দলের এক মত বিনিময় সভা আজ উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার একটি নতুন প্রজন্মের মডেল হতে পারে পিপুলস পার্টনারশিপ। এছাড়া পিপুলস পার্টনারশিপ কনসেপ্ট বাস্তবায়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পরে উপাচার্য প্রতিনিধি দলের সদস্যদের বিশ্ববিদ্যালয়ের পনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। শেপিং আওয়ার ফিউচার, প্রিপেয়ারিং আওয়ার সেলস টু থ্রাইভ ইন দ্য ইরা অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শীর্ষক এক সেমিনার আজ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ কে এম মতিনুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ ইমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড মোহাম্মদ ইদ্রিস আলী ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ আতিকুর রহমান সেমিনারে বিশেষ অতিথি ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানি TSM ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সের প্রযুক্তি বিশেষজ্ঞ প্রফেসর ড রহমতুল্লাহ খন্দকার। মাদকবিরোধী গণসচেতনতামূলক এক সভা আজ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। কারো শরীরে মাদকের উপস্থিতি ধরা পড়লে তিনি সরকারি চাকরি পাবেন না। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। মাগুরার শালিকা উপজেলার আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আফতাবউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় আমিয়ান মাধ্যমিক বিদ্যালয় একাদশ 2-1 গোলে বলাই কাতলি একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম সালাম। সবাই ভালো আছো? দিলে
1: হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছি।
3: তোমরা তো মেলা ফুল ফুটে দেখতেছি গো।
1: ওই যে বকুল ওই যে দেখছো না আমার ঘরের সালে কি সুন্দর লতানো গাছটি। জালি কুমড়া হয়েছে অত সুন্দর
3: জানো,
2: সুন্দর সুন্দর শাক সবজি করে
1: আর মন্ড খুব ভালো লাগতেছে।
4: এই যে বর্ষাকালে বিশেষ করে ঘরের চালে শাকসবজি চাষ, এটা আমাদের এত সুযোগ, এত সুযোগ, আমরা যদি এই সুযোগটা ব্যবহার করি আমরা কিন্তু সবাই উপকার।
3: টাটকা জিনিসও খাইতে পারি, তারপরে বেচানো যায়।
4: তাছাড়া ধরো আমাদের ভাসমান কৃষি যেটা, এটাও কিন্তু আমাদের একটা বড় সম্পদ। এটা দিয়ে আমাদের যে বিশেষ করে কৃষি গবেষকরা যে এমন একটা সুন্দর জিনিস আমাদের উপহার দিয়েছেন, তো এইটা কিন্তু অনেক বড়।
2: সোনোতালে
4: একটা প্রামাণ্য অনুষ্ঠান এটা তৈরি করেছেন মৃন্ময় মন্ডল তুষার, সহকারী পরিচালক বাংলাদেশ বেতার, ভাসমান কৃষি। আমরা শুনি তাহলে এখান থেকে অনেকটা আমরা সাহায্য পাবো।
1: আচ্ছা শুনুন।

0: বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল ও পিরোজপুর জেলা দেশের একটি বিশেষ কৃষি অঞ্চলে পরিণত হয়েছে। সেখানে ভাসমান কৃষির চর্চা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভাসমান কৃষি, যা সাধারণত জলমগ্ন পরিবেশে কৃষি উৎপাদনের একটি রূপ, এটি বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহ্য। বরিশাল ও পিরোজপুরের জলমগ্ন ভূমি, নদী এবং জলাশয়ে এ ধরনের কৃষি চর্চার জন্য একটি আদর্শ পরিবেশ রয়েছে। কচুরিপানা ও অন্যান্য জলজ উদ্ভিদকে ব্যবহার করে এই ভাসমান বেট তৈরি করা হয়। এই পদ্ধতিতে প্রথম চাষাবাদ শুরু হয় বাংলাদেশের শস্য ভাণ্ডার বলে খ্যাত বিখ্যাত বরিশাল অঞ্চলে এবং পিরোজপুর জেলার নিচু ভূমি, বিল এবং তৎসংলগ্ন অঞ্চলগুলোতে। তারপর দেশের বিভিন্ন জেলার নিম্ন অঞ্চল, পতিত অঞ্চল, লবণাক্ত অঞ্চল ও হাওর অঞ্চলগুলোতে এই ভাসমান কৃষি পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ভাসমান কৃষির ইতিহাস ও এর চাষ পদ্ধতি নিয়ে চলুন শুনে আসি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কৃষি অফিসার ইশাতুন্নেসা এশার বক্তব্য।
1: আমাদের একজন প্রবীণ কৃষক যে প্রশিক্ষণ নিতে এসেছিল, তাকে আমরা জিজ্ঞেস করেছি যে আপনি কবে থেকে কৃষিটা করছেন ভাসমানভাবে। সে বলেছে আমি জন্ম থেকে আমার বাবার সাথে করেছি। তো সে যেহেতু তার জন্ম থেকে বাবার সাথে করেছে, বাবাও তার জন্ম থেকে করতেছে, তো তারই ধারাবাহিকতা এখন পর্যন্ত আমাদের এই নাজিরপুরে বিস্তৃত এলাকায় এখন ভাসমান কৃষিটা চলে আসছে। ভাসমান পদ্ধতিতে চাষ করা যায় না এমন সবজি আসলে খুব কমই আছে। ফুলকপি থেকে শুরু করে সকল ধরনের সবজি এখানে হয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়ে থাকে বেগুন, লাল শাক, তারপরে ঢেঁড়স, বাঁধাকপি। কাঁচা সবজির মধ্যে হয়ে থাকে লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া। এখানকার কৃষকরা তারা সবজি উৎপাদনের চেয়ে চারা উৎপাদনটাকে বেশি প্রাধান্য দেয়। সাধারণত জলমগ্ন থাকে মে মাস থেকে মোরাললেস অক্টোবর মাস পর্যন্ত। তো এই যে সময়টা, এই সময়টার মধ্যে তারা যতটুকু সবজি বিক্রি করতে পারে তার চেয়ে অন্তপক্ষে চার থেকে পাঁচ গুণ বেশি চারা বিক্রি করতে পারে। একটা সবজি লাগিয়ে সেটা উঠাতে প্রায় দুই মাস লেগে যায়। দুই মাসের মধ্যে তারা যদি তিনবার চারা বিক্রি করতে পারে তাদের লাভ অনেক বেশি হয়, কারণ তারা প্রতিটা চারা অন্তত 10-12 টাকা বিক্রি করে, যেখানে তাদের খরচ আসলে খুব কম, কারণ ম্যাক্সিমাম বীজ তাদের নিজেদের সংরক্ষিত থাকে।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি মধ্য মুগারজোর গ্রামে, যেখানে আমরা মিলিত হয়েছি একজন ভাসমান কৃষি চাষির সাথে, যার নাম আব্দুল হানান মিয়া। আপনারা আসলে কত বছর ধরে এখানে চাষ করছেন?
2: আমাদের বাবার আমল থেকে এই শুরু, তখন আর কি একটু কম ছিল, এখন বর্তমানে এখন আমাদের কাছে 16 আনি লোকে এই রূপ নিয়েছে।
0: বছরে কত সময় এখানে ভাসমান কৃষি চাষ করা হয়?
2: বৈশাখ মাস থেকে শুরু আর কার্তিক মাস পর্যন্ত।
0: আর এখান থেকে আপনারা এই সবজিগুলো কোথায় বাজার
2: বাজারজাত করি? আমরা বৈটাকাটা।
0: এমনিতে কি দাম ভালো পান?
2: দুর্যোগ না থাকলে ভালোই পাই।
0: আর এখানে কি আপনারা কোন কীটনাশক ব্যবহার করেন?
2: না, আমরা বেশি কীটনাশক আমরা এতে ব্যবহার করা লাগে না।
0: স্থানীয় কৃষি অফিস থেকে কি কোনো সরকারি সহযোগিতা বা কোনো প্রশিক্ষণ পান?
2: সরকারি সহযোগিতা পাই আমরা, সার ওষুধ পাই, আলহামদুলিল্লাহ ভালোই পাই।
0: এই মুহূর্তে আমরা কথা বলছি উপসহকারী কৃষি অফিসার মেরি রানী মজুমদারের সাথে। আপনার কাছে জানতে চাই যে আপনারা যারা কিনা সরকারের একদম মাঠ পর্যায়ের কর্মী আছেন, তারা কিভাবে এই ভাসমান কৃষির সাথে কাজ করছেন?
3: এখানে মুগারজোর বলতে যে ভাসমানটা, এটা ধরেন এর বেশিরভাগ কাজই মহিলারা ঘরে বসে করে। ওদের এলাকায় একটা এখানে মহিলাদের জন্য একটা পুষ্টিপাতলার প্রকল্প স্কুল আছে, এটার নাম হচ্ছে পুষ্টিপাতলার কৃষক সেবা কেন্দ্র। তো ওখানে আমরা মাসে মাসে একবার বসি, ওনাদের সঞ্চয়েরও ব্যবস্থা আছে, ওনারা প্রতি মাসে সেই সঞ্চয়ের টাকাটা ব্যাংকে জমা দেয়, এভাবে ওনারা আর কি। আর সরকারি অফিস থেকে ওনাদের অনেক সাহায্য সহযোগিতা করা হয়, বিভিন্ন ধরনের প্রদর্শনী বা বিভিন্ন সময় প্রশিক্ষণ দেয়া, এগুলো আমরা সরকারিভাবে।
0: আর এই যে ভাসমান যে সবজি চাষটা, মূলত কি পরিমাণ লাভ হয় আসলে?
3: ধরেন একটা বেডে ওনারা তত সিজনে 3-4 বার একটা বেড থেকে চারা তৈরি করতে পারে। এরপরে কিন্তু ভাসমান যে যেটাকে ধাপ বলি আমরা, ওটা কিন্তু থাকে না, পচে যায় আর কি। তাইলে সেই প্রতিবারে অন্তত এক একবারে ওনারা 1000 থেকে 1500 চারা তৈরি করতে পারে। তাই একটা চারার দাম যদি একেবারে যখন কম থাকে, সিজন আবহাওয়া যখন খারাপ থাকে, তখন 5 টাকার নিচে কখনোই আর কি হয় না, 5-10 টাকা এরকম তারা পাইকারি ভাবে কিন্তু বিক্রি করতে পারে। তাই এর থেকে তো এই এলাকার তাদের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যমই হলো এই ভাসমান বেডে চারা তৈরি।
0: আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন চারা উৎপাদনকারী একজন কৃষক তার ভাসমান বেড থেকে চারা উৎপাদন করে বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে এসেছেন। আপনার নাম কি? শাহ আলম। এই চারা কত করে কিনে আনছেন?
4: 8 টাকা।
0: এখন বাজার কিরকম এই চারার?
4: 8 টাকা কেজি, 10 টাকা কেজি।
0: চারাটা কোন মৌসুম থেকে ভালো হয়? সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ভাসমান কৃষি পদ্ধতি নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে আরও কিছু শুনে আসি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কৃষি অফিসার ইশরাতুন্নেসা এশার বক্তব্য থেকে।
1: সম্প্রতি প্রকল্প শেষ হয়েছে ভাসমান উপায়ে, ভাসমান বেঁধে সবজি ও মশলা চাষ উৎপাদন প্রকল্প ছিল, এটা জুন মাসে শেষ হয়ে গেছে। তো জুন মাস পর্যন্ত আমরা তাদেরকে বিভিন্ন প্রকার প্রদর্শনী দিয়েছি। তো প্রদর্শনীর আওতাভুক্ত ছিল তারা বিভিন্ন প্রকার বীজ পেয়েছে, বিভিন্ন প্রকার উপকরণ, যেমন বেড তৈরি করতে গেলে আপনার লেবার একটা কষ্ট আছে, আমরা তাদেরকে কিছু লেবার কষ্ট দিয়েছি। আমরা তাদেরকে ফেরোমন ট্রাপ দিয়েছি, ইয়েলো ট্রাপ দিয়েছি, ফল যে সংরক্ষণ করবে বা ফসল সংরক্ষণ করবে তার জন্য ঝুড়ি দিয়েছি, স্প্রে করার জন্য স্প্রে মেশিন দিয়েছি। এছাড়া প্রশিক্ষণ তো কন্টিনিউ ছিল, প্রত্যেকটা প্রদর্শনী চাষি প্রশিক্ষণ পেয়েছে এবং আমরা বিভিন্ন মাঠ দিবসের আয়োজন করেছি। যে দেখা যায় আমাদের প্রশিক্ষণ যদি 5-10 হয় তাহলে 3-5-15, আমরা সর্বোচ্চ 150 জন চাষিকে প্রশিক্ষণ দিতে পেরেছি। বাট আমরা যখন মাঠ দিবসের আয়োজন করি সেখানে আমরা প্রতিটা মাঠ দিবসে প্রায় 150 চাষিকে দাওয়াত দিতে পেরেছি। তো এভাবে করে আমরা মোরাললেস যত চাষি আমাদের ভাসমান বেডের আওতায় আছে তাদের সবাইকে আমরা প্রশিক্ষণ এবং মাঠ দিবসের আওতায় এনে তাদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান করতে আমরা সক্ষম হয়েছি।
0: ভাসমান কৃষি পরিবেশের জন্য বেশ উপকারী। এই কৃষি পদ্ধতি জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষির উপর প্রতিকূল প্রভাব কমাতে সহায়তা করে। এছাড়া এই পদ্ধতিতে জলজ প্রাণীর আবাসস্থল রক্ষা এবং জলবায়ুর পরিবর্তনের ফলে সৃষ্ট পরিবেশগত সমস্যার মোকাবেলা করতে সাহায্য করে। এই অঞ্চলের কৃষি উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে একটি নতুন দিগন্তের উন্মোচন হতে পারে, যা শুধু স্থানীয় কৃষকদের জন্যই নয় বরং দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা এবং পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ।
5: শুনলে তো
6: আচ্ছা মাস্টার ভাই, আমি তো তাহলে খালের মধ্যে অন্তত সারা চাষ করতে পারি ভাসমান।
5: শুনলে তো তুমি
7: বড়, তুমি আরো কত কিছু করবে।
5: তো ভাসমান কৃষি নিয়ে
6: আমার গোতানির জন্য,
5: ভাসমান কৃষি নিয়ে প্রামাণ্য অনুষ্ঠানটি আমরা শুনলাম। এটি নির্মাণ করেছেন মৃন্ময় মন্ডল তুষার, সহকারী পরিচালক বাংলাদেশ বেতার। এর থেকে আমাদের অনেক কিছু শেখার রইল।
7: কলার বেড়া বানাই
5: শুরু হয়েছে যে কবে থেকে, তখন দেখো কবে থেকে শুরু হয়েছে, আজকের
7: মেলা আগের কথা।
5: তখন তারা নিজেদের বুদ্ধি থেকে মনে করেছে যে পানিটাকে আমরা কাজে লাগাই, পানির উপরে একটা যদি আমরা সেই রকম ব্যবস্থা করতে পারি।
7: আমার দাদারও দেখতাম যে কইয়া চকি আছে না, চকি উল্টাইয়া ওইটার মধ্যে মাটি দিয়া চারা করতো। আরো আগে দেখছো, ভাবি তো ভালো জিনিস দেখছে।
5: জানিয়ে রাখি আগামীকাল 11 তারিখ মঙ্গলবার সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ে কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানে মাছের বর্ষাকালীন রোগ সম্পর্কে করণীয়, এ নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের আসরে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সহযোগী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। এ বিষয়ে শ্রোতা বন্ধুরা আপনাদের কোনো প্রশ্ন থাকলে তার উত্তর জানার জন্য 02-44-81-326-87 পর্যন্ত এবং 02-44-81-327-79 পর্যন্ত নম্বরে, আমি আবারও বলছি প্রশ্ন করার জন্য 02-44-81-326-87 পর্যন্ত এবং 02-44-81-327-79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। এই অনুষ্ঠান শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetare সরাসরি এটি উপভোগ করতে পারবেন। তো যাই হোক, কথা তো হলো, কথা আরো শুনব। এরপরেও আমরা যে বিষয়টা শুনব সেটা হচ্ছে যে তুমি যেটা বললে ভাবি না, যেটা বলছে ঘরের চাল,
7: তোমার যে এত সুন্দর লতা না গেছে
5: ঘরের চালে শাকসবজি চাষ, এটা পরে শুনবো, তার আগে গান শুনে নি আমরা। এইটা গানটা ভালো লাগবে তোমাদের। শিল্পী মোহাম্মদ শফিকুর রহমান, গীতিকার সুমন সর্দার, সুরকার এস এম আব্দুল আওয়াল, শুনি আমরা।
7: আচ্ছা শুনুন।

0: হ্যাঁ ভিটামিন সি
1: বেশি বেশি খাওয়া লাগে, তাই বলে
2: গানে গানে কত
1: ভিটামিন সি বেশি বেশি খাইলে বলে ওই যে রোগ প্রতিরোধ ক্ষমতা
0: তৈরি হয়। আর আমাদের হাতের মধ্যেই তো লেবু থেকে শুরু করে আম জাম যাই বলো সবকিছুর মধ্যে, পেয়ারা সবকিছুর মধ্যে তো ভিটামিন সি আছে।
1: আরো সহজে পাওয়া যায় দেখো যে আমরা
2: আর হনো ভিটামিন সি শরীরে জমা থাকে না,
1: হ্যাঁ বাইরে হয়ে যায় বলে,
2: প্রতিদিনই হইতে হয়,
0: এই জন্য
1: ক্ষতিও নাই।
0: এই জন্য আমাদের ভিটামিন সির আমাদের ঘরের ব্যবস্থা রাখা উচিত। আমাদের যারা বয়সী আমরা তাদের জন্য, একদম শিশুর জন্য, গর্ভবতী মায়ের জন্য, শুধু তাই না যত সমস্ত মানুষ আছেন সকলকে আমরা আপ্যায়ন করার জন্য তো অন্তত একটা শরবত দিতে পারি, লেবুর
3: শরবত।
0: তো চলো এবারে যেটা শুনবো, ভাবি যেটা বলতেছিল তার ঘরের চালে শাকসবজি চাষ করা যায় কিনা। তা এই সময়টাই কিন্তু, এই যে বর্ষাকালটা কিন্তু উপযুক্ত সময় এ বিষয় নিয়ে, বর্ষাকালে গাছ ও ঘরের চালে শাকসবজি চাষ এ বিষয় নিয়ে বলবেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ খামারবাড়ি, আর তার সাথে এ বিষয় নিয়ে কথা বলেছেন ফাতেমা জেবুন্নেসা। চলো আমরা শুনি।
4: সবজি আমাদের খাদ্য তালিকার অন্যতম প্রিয় উপাদান, প্রতিদিনের মিনারেল এবং ভিটামিনের চাহিদা পূরণ করতে সবজির জুড়ি নেই। সবচাইতে বেশি সবজি শীতকালে উৎপাদিত হলেও বর্ষাকালেও কিন্তু অনেক সবজির চাষ হয়। তবে জলাবদ্ধতা, অতিবৃষ্টি কিংবা নিচু জমিতে সব রকম সবজির চাষ সম্ভব হয় না বলে অর্থনৈতিকভাবে আমাদের কৃষক ভাইয়েরা অতটা লাভবান হতে পারেন না। আর তাই আজ আমরা আলাপ করব বিকল্প পদ্ধতিতে, অর্থাৎ বর্ষাকালে গাছ এবং ঘরের চালে শাকসবজি চাষ সম্পর্কে। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। প্রথমেই জানতে চাচ্ছি বর্ষাকালে সবজি চাষে কি কি সমস্যা হতে পারে।
5: আমাদের দেশে সবথেকে বেশি সবজি উৎপাদিত হয় শীতকালে, কারণ শীতকালে সবজি চাষের যে অনুকূল পরিবেশটা বিরাজ করে। অন্যদিকে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জমিতে পানি জমে থাকার কারণে সবজি গাছের যে শিকড়টা পচে যেতে পারে, আর বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে বিভিন্ন রোগ এবং পোকামাকড়ের আক্রমণটাও কিন্তু অনেক বেড়ে যায়। বর্ষাকালে আগাছা দ্রুত বৃদ্ধি পায়, আলো বাতাস পানি এবং মাটির পুষ্টি উপাদানের জন্য গাছপালা ও আগাছার মধ্যে প্রতিযোগিতা দেখা দেয়। এসব কারণে বর্ষাকালে সবজির আবাদটা কম হয় এবং ফলন অনেক কমে যায়। তবে বর্ষাকালে গাছ এবং ঘরের চালে অথবা মাচায় শাকসবজি চাষ করে চাহিদা অনেকটা পূরণ করা যেতে পারে।
4: এই বিষয়টি খানিকটা নতুন আমাদের কাছে, এই যে গাছ এবং ঘরের চালে শাকসবজি চাষ করা, সেক্ষেত্রে স্থান নির্বাচন কিভাবে করবে আমাদের কৃষক ভাইয়েরা?
5: দেখেন, বর্ষাকালে পানি জমি থাকার কারণে অনেক জমিতে শাকসবজি চাষ করা যায় না। এই জন্য আমাদেরকে উঁচু এবং মাঝারি উঁচু জমি, যেখানে দিনে কমপক্ষে 5-6 ঘন্টা সূর্যের আলো পাওয়া যাবে এবং বর্ষার যে পানিটা জমা থাকবে না, এমন জায়গাটা নির্বাচন করতে হবে। আর যে মাটিটা আমরা নির্বাচন করব সেটা অবশ্যই দোআঁশ মাটি হতে হবে এবং তাতে বালির ভাগটা একটু বেশি থাকতে হবে। আর বর্ষাকালে বেড পদ্ধতিতে প্রায় 15-20 সেন্টিমিটার উঁচু বেড তৈরি করে গাছ এবং ঘরের চালে অথবা জলাবদ্ধ এলাকায় বস্তাতে সবজি চাষ করে উপরে মাছ চাষ করে সবজি উৎপাদন বাড়ানো যেতে পারে। আর আলো আসার পথে যেন বাধা সৃষ্টি না হয় এই জন্য বড় গাছের ডালপালাটা কেটে দিতে হবে। ভালো ফলন পাওয়ার জন্য উচ্চ ফলনশীল জাতের সবজি বীজটা সংগ্রহ করতে হবে এবং মৌসুমে যে সবজিটা উৎপাদন করব তার কিন্তু একটা তালিকাও করে রাখা ভালো।
4: এই পদ্ধতিতে কি কি সবজি চাষ করা যায় এবং কিভাবে করা যায় এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন।
5: ঘরের চালে সবজি চাষ এটা সাধারণত বেশিরভাগ বসতবাড়িতে করা হয়। তা বসতবাড়ি উঁচু জায়গায় তৈরি করা যেখানে সাধারণত পানি জমা থাকে না। বসতবাড়ির উঁচু জমিতে প্রায় 15-20 সেন্টিমিটার উঁচু বেড তৈরি করে বেডে মাদা তৈরি করে লতানো সবজি, উদাহরণস্বরূপ মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, করলা, ঝিঙ্গা, কাকরোল, চিচিঙ্গা, শশা, সিম, বরবটি, পুঁই শাক চাষ করা যায়। আর লতানো সবজি ঘরের চালে তুলে দিয়ে চালে বাঁশের কঞ্চি অথবা গাছের শুকনো ডালপালা দিলে লতানো সবজিটা চারিদিকে ছড়িয়ে পড়ে। বসতবাড়ির আশেপাশে সচরাচর কিছু ফল গাছ বা অন্য গাছ থাকে যেখানে লতানো সবজি চাষ করে গাছে উঠিয়ে দেওয়া যায়। আর বসতবাড়ির আশেপাশে নিচু জায়গায় পানি জমা থাকলে পানির উপরে মাচা তৈরি করে মাচায় বর্ষাকালে লতানো সবজি চাষ করা যায়। তবে মাচাটা এমন ভাবে তৈরি করতে হবে যেন সূর্যের আলো ভালোভাবে সেখানে প্রবেশ করতে পারে।
4: বর্ষাকালে গাছ এবং ঘরের চালে সবজি চাষ করতে বাড়তি কি কি পরিচর্যা প্রয়োজন?
5: সবজি চাষ করে বেশি ফলনের জন্য আমাদেরকে মাদায় এবং জমিতে জমির ধরন অনুযায়ী শতাংশ প্রতি প্রায় 60-100 কেজি জৈব সারটা প্রয়োগ করতে হবে এবং জৈব সার হিসেবে আমরা গোবর সার, কম্পোস্ট সার, আবর্জনা পচা সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। প্রয়োজনে অল্প পরিমাণে ইউরিয়া সার, টিএসপি সার, এমওপি সারও প্রয়োগ করতে হবে। আর সবজি গাছে গুড়ায় লতা পাতা, খড়কুটা, আবর্জনা পচা সার অথবা পলিথিন দিয়ে মালচিং প্রদান করতে হবে। সবজি গাছের গুড়ায় মালচিং প্রদান করা হলে মাটির আর্দ্রতা সবসময় থাকে, ফলে গাছের সতেজতা বিরাজ করে, আগাছা কম জন্মায় এবং মালচিং উপকরণ হিসেবে যে সমস্ত উপাদান ব্যবহার করা হয় সেগুলো পচিয়ে মাটিতে জৈবতা সরবরাহ করে। আর আগাছা কিন্তু শাকসবজির একটা অন্যতম শত্রু। আগাছা একদিকে খাদ্যে ভাগ বসাবে, অন্যদিকে যে ক্ষতিকারক পোকা তার আশ্রয় দিয়ে পরিবেশটা নষ্ট করবে, তাই আগাছা দেখা মাত্র তুলি ফেলতে হবে। আর বর্ষাকালে বৃষ্টির পানি নিষ্কাশন করার জন্য সুনিষ্কাশিত নালার ব্যবস্থা থাকতে হবে। আর কোন কারণে যদি বৃষ্টিপাতের পরিমাণটা কম হয় তাহলে কিন্তু সে গাছের গোড়ায় সেচ দিতে হবে।
4: শুনছিলাম পরিচর্যার কথা, এবারে জানতে চাই বালাই ব্যবস্থাপনার কথা।
5: শাকসবজির প্রধান ক্ষতিকারক পোকার মধ্যে কুমড়া জাতীয় সবজি ফলের মাছি পোকা, লাউ, শশা, কুমড়া, জাপ পোকা কিন্তু উল্লেখযোগ্য। আর বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে, এই কারণে বিভিন্ন রোগ এবং পোকামাকড়ের উপদ্রবটা অনেক সময় বেড়ে যায়। তাই নিয়মিত আমাদের গাছের পাতা এবং ফলটা পর্যবেক্ষণ করতে হবে এবং পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং IPM পদ্ধতি অর্থাৎ সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে পোকামাকড় দমন করতে হবে। এক্ষেত্রে পোকা ধরে মেরে ফেলা যেতে পারে, ফেরোমন ফাঁদ এবং বিষ্ট ব্যবহার করে পোকা দমন করা যেতে পারে। আর পোকার আক্রমণটা যদি বেশি হয় সেক্ষেত্রে অনুমোদিত জৈব কীটনাশক সঠিক সময়, সঠিক মাত্রায়, সঠিক পদ্ধতিতে প্রয়োগ করতে হবে।
4: বাহ, চমৎকার ভাবে আপনি জানাচ্ছিলেন প্রত্যেকটি বিষয়। পরিচর্যা এবং বালাইনাশক সম্পর্কে সব শেষে জানতে চাইছি, বর্ষাকালে গাছ এবং ঘরের চালের সবজি চাষ করে আমাদের কৃষক ভাইয়েরা কি কি উপকার পেতে পারেন?
5: দেখেন, বর্ষাকালে গাছ এবং ঘরের চালে অথবা সমতল জমিতে মাছা করে যদি আমরা সবজি চাষ করি, তাই এই যে সবজিটা, এখানে সবজিটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেহেতু উঁচু স্থানে তৈরি করা আছে। আর গাছে লতা উপরে উঠে যায় এবং আলো বাতাসে ভালোভাবে চলাচল করতে পারে, ফলে কিন্তু গাছের ফলনটাও বৃদ্ধি পায়। গাছ এবং ঘরের চাল অথবা মাছা তৈরি করে সবজি চাষ করাতে জায়গাটা কম লাগে, ফসল সংগ্রহ করা অত্যন্ত সহজ হয়, আর এইসব সবজি কিন্তু বাজারে দামও বেশি পাওয়া যায়। আর একটা বড় কথা হচ্ছে, জমি সর্বোত্তম ব্যবহার আমি নিশ্চিত করতে পারতেছি। আর মাছাই সবজি চাষ করলে বৃষ্টির সময় গাছের তেমন ক্ষতি হয় না। তা বর্ষাকালে বসত বাড়ির আশেপাশে গাছ এবং ঘরের চালের সবজি চাষে বাড়তি শ্রমিকের প্রয়োজন হয় না, পরিবারের যে সকল সদস্য আছে তাদের অংশগ্রহণে সবজি চাষ করা যায়। আর উৎপাদিত সবজি সাধারণত বিষমুক্ত এবং নিরাপদ হয়, এতে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করে বাড়তি সবজি বিক্রি করে আয় বাড়ানো যায়।
4: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
0: তো জানতে পারলে তো যে বর্ষাকালে গাছ ও ঘরের চালে শাকসবজি চাষ করলে কি কি লাভ হয়, কিভাবে করা যায়, বলছিলেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল। তো আমাদের আসত্য প্রায় শেষ পর্যায়ে, আবারও জানিয়ে রাখি যে আগামীকাল কিন্তু আমাদের
1: ফোন ইন
0: অনুষ্ঠান। হ্যাঁ, তো আমরা শুনবো মাছের বর্ষাকালীন রোগ সম্পর্কে করণীয়। আশা করি আপনারা সকলেই আমাদের সঙ্গে যোগ দেবেন এবং আমাদের আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন। আমাদের আজকের আসর থেকে বিদায় নেবার পালা। আজকের আসর তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজক

বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্বার। দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল, আর আপনাদের সাথে আছি আমি হাসিনা পারভিন,
1: আমি শামসুন নাহার,
2: আমি রোকসান আক্তার।
0: আপনাদের জন্য শুরুতেই রয়েছে দেশাত্মবোধক গান আমার মন পাখিটা জায়রে উড়ে যায়। দেশাত্মবোধক গানের শিল্পী রুনা লায়লা, কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

প্রিয় শ্রোতা, দুর্বারে আপনারা শুনছেন পাঁচ মিশালে গানের অনুষ্ঠান ঝিরমিল। এবারে আধুনিক গান, শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী, গানের গীতিকার কাউসার আহমেদ চৌধুরী, সুরকার লাকি আখন্দ।

0: এই গানটির সাথে শেষ হয়ে গেল পাঁচ মিশালে গানের আয়োজন ঝিলমিল।
1: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের দূরপাড়া অনুষ্ঠান। দূরপাড়া অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচে মালয়েশিয়াকে 7 উইকেটে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে 2-0 সিরিজ জিতেছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। মালয়েশিয়া প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 105 রান করে। জবাবে সিরিজে বাংলাদেশ হাই পারফরমেন্স দল 7 ওভার 4 বলে 3 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: হোম অব ক্রিকেটের 22 গজে লাল সবুজের তাণ্ডব, আর তাতেই কুপকাত মালয়েশিয়া। প্রথম ম্যাচে 89 রানের দাপুটে জয়ের পর দ্বিতীয় টি টোয়েন্টিতেও প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। 2 ম্যাচের সিরিজ জয়ের গল্পটা যেন হয়ে রইল একচ্ছত্র আধিপত্য আর ধবল ধোলাইয়ের অনন্য চিত্রনাট্য। টসে জিতে আগে ব্যাট করতে নেমে মিরপুরের ঘূর্ণিজালে শুরুতেই দিশেহারা সফরকারীরা। আবু হায়দার রনের ধারালো বোলিং তোপে কাঁপতে থাকা মালয়েশিয়া আহমেদ আকিল ও সায়েদ আজিকের কিছুটা প্রতিরোধে টেনে টোনে 20 ওভারে তোলে 105 রান। রনি তুলে নেন সর্বোচ্চ 2 উইকেট। মাত্র 106 রানের লক্ষ্য, তা যেন জিসান আলমের ব্যাটে পরিণত হল ঝড়ো তণ্ডুলীলায়। জাওয়াদ আবরার 8 বলে 23 রানের গতিময় সূচনা দেওয়ার পর ব্যাট হাতে রুদ্ররূপ ধারণ করেন জিসান। 7টি দৃষ্টিনান্দনিক ছক্কা আর 2টি 4-এর মায়াবী প্রদর্শনীতে মাত্র 21 বলে অপরাজিত 57 রানের বিধ্বংসী 50। শামীম হোসেনকে সাথে নিয়ে মাত্র 7 ওভার 4 বলেই জয়ের বন্দরে নোঙর করে বিসিবি এইচপি দল। মালয়েশিয়াকে হোয়াইট ওয়াশ করে মিরপুরের বুকে লাল সবুজের এই জয়ের কেতন যেন টি টোয়েন্টির উদীয়মান তারকাদের এক প্রস্ফুটিত হুঙ্কার। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে আগামী বুধবার রাজধানী বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ অনূর্ধ্ব-23 এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। সকাল 9:30 খেলা শুরু হবে। আগামী বৃহস্পতিবার ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে 2 ম্যাচ টেস্টের সিরিজের প্রথমটি শুরু হবে। বাংলাদেশ সময় সকাল 6:30 খেলা শুরু হবে। দুই দলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট চলতি মাসের 22 তারিখে ম্যাকাওতে বাংলাদেশ সময় সকাল 6:00 শুরু হবে। এদিকে বেলফাস্টে তৃতীয় একদিনে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে সফরত আফগানিস্তানকে জয়ের জন্য 207 রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে আয়ারল্যান্ড। এর আগে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 46 ওভার 3 বলে সবকটি উইকেট হারে 206 রান করে। দুদার মধ্যকার চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি আগামী বুধবার একই ভেন্যুতে বাংলাদেশ সময় বেলা 17:45 শুরু হবে। 5 ম্যাচ সিরিজে আফগানিস্তান 100-0 এগিয়ে রয়েছে। দুদারের মধ্যকার প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আগামীকাল জর্ডানের রাজধানী আম্মানে কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে এশিয়ান ফুটবল কনফেডারেশন এফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব আল ইত্তেহাদ আহলির মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 11:00 খেলা শুরু হবে। উল্লেখ্য, লিগ মূল পর্বে 20টি দলের মধ্যে পশ্চিম এশিয়া থেকে 12টি এবং পূর্ব এশিয়া থেকে 8টি দল অংশ নিচ্ছে। দেশের সকল সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠের সুব্যবস্থার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ এক সভা অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে এতে দেশের সকল সিটি কর্পোরেশনে প্রশাসক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত থেকে নিজ নিজ মতামত ও পরিকল্পনা ব্যক্ত করেন। সভায় প্রতিমন্ত্রী জানান, আগামী প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ করে গড়ে তুলতে খেলাধুলার কোন বিকল্প নেই। ফেনী জেলার 7টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে 26টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 15টি মাধ্যমিক বিদ্যালয়, 12টি মাদ্রাসা, 6টি কলেজ ও 5টি ক্লাবের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। রাগবি খেলার বিস্তার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির অংশ হিসেবে দেশব্যাপী মিনি রাগবি কার্যক্রম চালুর পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ রাগবি ফেডারেশন। ফেডারেশন সূত্রে জানা গেছে, মিনি রাগবি কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলা পর্যায়ে শিশু কিশোরদের পরিচিত করা হবে। এই কর্মসূচির পাশাপাশি জেলা পর্যায়ে কোচ ও রেফারিদের সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
2: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও কুরিয়ান। বাংলাদেশ বেতার। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
3: আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: ঈর্ষা, দ্বেষ, ক্রোধ, ভয় এসবই জীবনের ধর্ম। জীব মাত্রেই এগুলি অবলম্বন করেই এগিয়ে চলে জীবনের ধারাপাত। এক্ষেত্রে ব্যতিক্রম একটাই, অন্য জীবের যা নেই এবং মানুষের যা আছে সেই দুর্লভ রত্নের নাম চৈতন্য। হ্যাঁ, জীবনকে সুন্দর করতে হলে আমাদের চৈতন্যকে পরিচ্ছন্ন করতে হবে। এজন্য চাই প্রেম, মানুষে মানুষে ভালোবাসা। আসুন হিংসা, দ্বেষ ও ক্রোধকে সংবরণ করে আমরা চারপাশের সবকিছুকে করে তুলি আনন্দময়। এমনই শুভ প্রত্যাশায় অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার। প্রিয় শ্রোতা, আমাদের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ হল কিশোর কিশোরী। কিশোরীরা আগামী প্রজন্মের ধারক। একজন কিশোরীর সুস্থতার উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতা। তাই আগামী প্রজন্মকে সুস্থ ও সুরক্ষিত করতে হলে কিশোরীদের বেড়ে ওঠাকে সুস্থ ও নিরাপদ করতে হবে, তাদের জন্য বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে হবে। আজকের কিশোরী আগামী দিনের জননী, তাই তাদের সুস্বাস্থ্য, শিক্ষা ও দক্ষতার উপর দেশের ভবিষ্যৎ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন অনেকখানি নির্ভর করে। আসুন তাদের প্রতি অনেক বেশি আন্তরিকতাপূর্ণ আচরণ ও মনোভাব পোষণ করি। প্রিয় বন্ধু, আমাদের প্রথম নিবেদন, গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। এতে থাকবে ছোট পরিবার গঠন, বাল্যবিবাহের কুফল ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজের বিশিষ্ট জনের অভিমত। সাক্ষাৎকার গ্রহণে জান্নাতুল ফেরদৌসি লিজা।
2: সুপ্রিয় শ্রোতা, অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গুণীজনের কথা। আজকে গুণীজনের কথায় স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় অভিনেতা সুব্রত চক্রবর্তী। একটা সময় থেকে এই সময়, সময়ের পরিক্রমায় প্রিয় এই শিল্পী, প্রিয় এই অভিনেতা আমাদের মাঝে আছেন সমহিমায়। স্বাগত আপনাকে।
3: স্বাগতম।
2: এই যে অভিনয়ের জগতে যে আপনার পদচারণা, আপনার যে একটা অনেক সময় ধরে এই পথে যাত্রা, তো আপনার মধ্যে কি এই সুপ্ত বাসনাটা ছিল যে আপনি অভিনয় করবেন নাকি অন্য কিছু ছিল?
3: আমি প্রথমে মূলত একজন খেলোয়াড় ছিলাম।
2: আচ্ছা।
3: আমি খুব ভালো ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, আর তার চেয়ে খুব ভালো ব্যাডমিন্টন খেলতাম। কিন্তু হঠাৎ স্কুলে আমাদের বার্ষিক নাটক হবে, সেই বার্ষিক নাটকে আমি একেবারে হঠাৎ করে, মানে ক্লাস শুরু যাচ্ছিলাম হেঁটে, হঠাৎ মনে হয় পাশের রুম থেকে রিহার্সেল হচ্ছে। তো আমি আমার বন্ধু বান্ধবকে বললাম যে পাশে কি হচ্ছে। এই যে আমাদের বার্ষিক নাটক হবে, সেটা রিহার্সেল হচ্ছে, আমি চল তো যাই গিয়ে একটু দেখি। গিয়ে পিছনের বেঞ্চে বসে পড়লাম। স্যার আমাকে বললো, কি রে সারাদিন মাঠে থাকিস, এখন কি মঞ্চ আসতে চাস? আমি কোত্থেকে কিসের তাড়নায় যেন বলে ফেললাম যে হ্যাঁ স্যার, আমি অভিনয় করতে চাই। দাঁড়া এই সংলাপটা বল, বললাম, এটা বল, বললাম, ওটা বল, বললাম, ওটা বল, বললাম, ঠিক এই সব নানান ধরনের সংলাপ বলতে বলতে দেখা গেল যে ওই নাটকের মূল চরিত্রে আমাকে আমার স্যারেরা আমাকে নির্বাচিত করে ফেললেন। এবং সেই যে আমি রিহার্সেল করতে গিয়ে আমি যে অভিনয়ের প্রতি আমার যে ইচ্ছাটা, যে উৎসাহটা আমি পেলাম, এবং সেটা সেই প্রথম দিনের মতো আমি এখনো আমি আমার মনের মধ্যে বিরাজ করি, আমি সেটা ধরে রেখেছি।
2: সুপ্ত বাসনাটা ভিতরে আগে থেকে ছিল, কিন্তু নাড়া দেওয়ার একটা ব্যাপার,
3: নাড়া দেওয়ার ব্যাপার ছিল। সেটা নাড়া পড়াতে একেবারে এমন ভাবে চলে আসলো যে আমার কাছ থেকে, তো আমি যে একজন ভালো খেলোয়াড় ছিলাম, সেটা আস্তে আস্তে আস্তে আমার কাছে একেবারেই গৌণ হয়ে গেল এবং অভিনয়টা আমার কাছে মুখ্য হয়ে দাঁড়ালো।
2: আপনি তো অসংখ্য সিনেমায় কাজ করেছেন, তো
3: এখনো করে
2: যাচ্ছেন। হ্যাঁ, কাজ করেছেন, করে যাচ্ছেন, ভবিষ্যতে আরো করবেন, আমরা সেই আশাই রাখি। তবে সব কাজগুলো প্রিয়, তার মধ্যে থাকে না আরো বেশি অধিকতর প্রিয় কোন চরিত্র যেগুলো করেছেন?
3: না, আসলে একজন অভিনেতার কাছে তার প্রত্যেকটা চরিত্রই অনেক প্রিয় থাকে, কিন্তু তার চেয়েও আমার মনে হয় যেটা সবচেয়ে থাকে যে তৃপ্তি বোধটা। যতই কাজ করছি, যে বেতারে আজকে নাটক করছি, বেতার অনুষ্ঠান করছি, তারপর মঞ্চে কাজ করছি, তারপর মিডিয়াতে ধারাবাহিক নাটক, এইভাবে নাটক কিংবা ফিল্মে কাজ করছি, কিন্তু কোনোটার মধ্যে এখনো পর্যন্ত তৃপ্তি খুঁজে পাচ্ছি না। আমার মনে এটাই যে তৃপ্তি যখন মনে হয়
2: অভিনেতা
3: থাকবে না, সুতরাং এখনো কাজ করে যাচ্ছি, এরপরে কি আসবে সেই চরিত্রটা যেন ভালোভাবে করতে পারি, তৃপ্তি নিয়ে করতে পারি।
2: এবার একটু যেতে চাই আপনার পরিবারে। আপনাদের তো একদম শুরু থেকেই পুরোটাই হচ্ছে একটা পারিবারিক শৈল্পিক পরিমণ্ডলে বেড়ে ওঠা। আপনি একজন চলচ্চিত্র অভিনেতা এবং আপনার স্ত্রী এক সময়ের জনপ্রিয় এবং সেই জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী দোয়েল, এবং তাদেরই ঘরে যে কন্যা দীঘি, সবাই কিন্তু এই যে একটা অভিনয়ের পরিমণ্ডলের ভিতর থেকে রক্তে ওর অভিনয় মিশে আছে। তো এই যে একটা আবহ, এরকম সুন্দর একটি পরিবেশ পাওয়া, এটাও কয়জনের সৌভাগ্য হয়, এবং সেই পরিক্রমায় দীঘি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই বিষয়টা কিভাবে,
3: বাংলাদেশে তো অনেক শিল্পী পরিবার আছে, তো আমি মনে করি আমাদের এই পরিবারটা একেবারে শিল্পী পরিবার। আমি যখন চলচ্চিত্রে আসি তার আগেই, আমার আসার আরো দুবছর আগেই দোয়েল চাষী নজরুল ইসলামের চন্দ্রনাথ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রেখেছিল। তারপরে আমার সাথে দেখা একটি ছবি করতে গিয়ে, ছবির নামটি ছিল ঘোমটা, সেই ঘোমটা ছবি করতে গিয়েই আমি তাকে ঘোমটা পরিয়ে দিলাম, এবং সেই প্রেম থেকে পরিণয় থেকেই তারপরে একেবারে আমাদের একসাথে চলা, এবং তারই সূত্র ধরেই আমার মনে হয় সেটা আমাদের দিঘির মাঝেও চলে এসছে। যেটা বলে থাকি যে রক্তের মধ্যে অভিনয়, একটু একেবারে আমার পরিশ্রম সেটা চলচ্চিত্র থেকে, দোয়েলের পরিশ্রমের পারিশ্রমিকটা একেবারে চলচ্চিত্র অভিনয় থেকে, সুতরাং অভিনয় থেকে গড়াটা একেবারে এই জন্ম নেওয়া, আমার মনে হয় তার মাঝে যে অভিনয়টা থাকবে এটাই মনে হয় স্বাভাবিক। ওকে গর্বে নিয়ে ওর মা কাজ করতে হয়েছে, যে কিছু ছবি ছিল যে না করলেই হবে না, শেষ করে দিতে হয়েছে। সুতরাং সে তো মনে হয় যে পেট থেকেই মনে হচ্ছে ওর মায়ের সংলাপ শুনেছে, হয়তো আমার শুনেছে, কিংবা চারিপাশে অনেক বড় বড় শিল্পীদের সংলাপ শুনেছে, সেই সংলাপ শোনা থেকে মনে হয় তার মধ্যে একটা অভিনয় করার একটা অভিপ্রায় হয়েছে।
2: একদমই তাই, সেজন্যই বলছিলাম যে মানে পৃথিবীতে আসার আগে সে অভিনয় শুরু করেছে, এবং এটা খুবই সৌভাগ্য যে বাবা মা দুজনই এরকম মানে মেধাবী অভিনেতা অভিনেত্রী, এবং সেই সূত্রে অবশ্যই
3: একটা সময় বলতে পারবে যে দিঘি মা দোয়েল মারা গেছে, সে নেই, কিন্তু তার যে কাজগুলি এখনো স্মরণীয় হয়ে আছে, তা আমিও একদিন পৃথিবী থেকে চলে যাব, তো দেখা গেল যে ওর মার পরে আমার পরে দিঘি সেটা কন্টিনিউ করে যেতে পারবে, যে একটা যে ওই যে দোয়েলের মেয়ে, এই যে সুব্রতর মেয়ে, তার মধ্যে সেটা থাকবে যে একটা অভিনয়ের মধ্যে তার একটা বিচরণ থাকবে, মানে সহসা আমরা যাচ্ছি না কেউ, ওর মাঝে আমরা বেঁচে থাকতে পারবো।
2: অবশ্যই শুভকামনা, অনেক ভক্ত শ্রোতা অনেকের ভালোবাসা পেয়েছেন, অনেক স্মৃতি নিশ্চয়ই আছে, তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু এই মুহূর্তে যদি মনে পড়ে।
3: স্মৃতির মধ্যে বলতে হবে, আমি আমার প্রথম যে ছবিতে অভিনয় করেছিলাম সেটা ছিল 1985 সালে 11 জানুয়ারি মুক্তি পায় সেই ছবিটা, নাম হচ্ছে রায় বিনোদিনী। তো রায় বিনোদিনী ছবিটা করার পরে আমি আরেকটি ছবি শুটিং করার জন্য সাভার যাচ্ছিলাম, তো হঠাৎ এত জোরে বৃষ্টি আসলো, বৃষ্টি আসার পর আমরা একটা একেবারে কুড়ে ঘরের মধ্যে গিয়ে আমরা সবাই আশ্রয় নিলাম। সেখান থেকে হঠাৎ করে এক ভদ্রলোক শুয়ে আছে, সে প্রচন্ড ভাবে অসুস্থ, উঠতেই পারছে না। ভিতর থেকে তার স্ত্রী আমিষা আমাকে এক গ্লাস জল নিয়ে আসলো, আমাকে বললো যে আপনি একটু এই পানিটাতে ফুদিয়া দেন তো। আমি কেন, আমার স্বামী তো অনেক অসুস্থ, সে আজকে অনেক দিন পর্যন্ত উঠতে পারে না, আপনি যদি এই পানিটাতে ফুদিয়া দেন আর সে আপনার পানি পড়া আপনার ফুদিয়া পানিটা যদি আমার স্বামীকে যদি আমি খাওয়াতে পারি, তাহলে আমার বিশ্বাস যে সে সুস্থ হয়ে যাবে। আমি ঠিক এই ভরা বর্ষার মধ্যে আমি ঠিক ঘামছিলাম যে বলে কি আমি এখানে ফুদিব, সে পানি খাওয়ালে কেন। আমি যে চরিত্রটা তো অভিনয় করেছিলাম সে চরিত্রটার নাম ছিল কৃষ্ণ, তাদের ধারণা যে আমি ভগবানই হয়ে গেছি, যে আমার দ্বারাই মনে সেটা সম্ভব। সেই সময় আমার সাথে আমার আনুয়াপাও ছিলেন, আনুয়াপা বললেন যে তুমি উনি যা বলেছে তুমি সেটা শোনো, তুমি তাই করো। আমি একেবারে নিজের অনিচ্ছাতেই আমি সেই গ্লাসটি নিলাম এবং পানির মধ্যে আমি একটা ফু দিয়ে দিলাম। ফু দিয়ে কোন সময়টা তাড়াতাড়ি বৃষ্টিটা কমবে এবং কত তাড়াতাড়ি ওখান থেকে চলে যেতে পারবো সেটাই আমি চিন্তা করছিলাম। একটা পর্যায়ে বৃষ্টিটা থামলো, সেখান থেকে চলে গেলাম। ঠিক এক সপ্তাহ পরে যে কাজটা করতে গিয়েছিলাম ছবি, সেই কাজটা কিন্তু সেদিন আমরা শেষ করতে পারিনি, আবার এসছি তারপরে সপ্তাহে। হঠাৎ করে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই ভদ্রমহিলা দেখে আবার দৌড়ে আসলো, সেই যে ভদ্রলোক শুয়েছিল সে ভদ্রলোক শুয়ে এখন নেই, সে যে হেঁটে আসছে আমাকে এসে জড়িয়ে ধরলো, বলে যে আপনি আমার বাড়িতে আসেন। আমি এখন তো আমার নদী পার হতে হবে, ওই পারে গিয়ে শুটিং করতে হবে, আমি এখন পারবো না, আপনি মোটেও এখন যেতে পারবেন না, আমি এখন আপনার জন্য মিষ্টি আনবো, সে মিষ্টি খেয়ে তারপর যেতে হবে, মানে সে সুস্থ হয়ে গেছে। তো আমার সেদিন যা ঘেমেছিলাম আমার তো আমি এখন আরো বেশি ঘামছি যে এটা কি হলো। তো সেই যে স্মৃতিটা কিন্তু আমি এখনো বয়ে বেড়ে বেড়াচ্ছি, যে আসলে ছোটবেলায় অনেকের কাছে শুনতাম কিন্তু এখনো শুনি, যে ভক্তিতে মুক্তি, সেই যে একটা বিশ্বাস এখনো আমার মধ্যে ঢুকে আছে, সেখান থেকে আমিও যেন এখন আর বেরোতে পারছি না।
2: একদমই তাই, আসলে শুনেও মনে হচ্ছিল যে এই প্রেক্ষাপটটা দৃশ্যটা কল্পনা করা যাচ্ছে, অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা। একদম শেষের দিকে চলে এসেছি, তো বলতে চাই যে এই যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে গুণীজনের কথা, আর এখান থেকে সবসময় কিন্তু সচেতনতার কথা, সমসাময়িক যে প্রতিবন্ধকতা, এই বিষয়গুলো নিয়েই আমাদের সবসময় আলাপচারিতা হয়, সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়, এই বিষয়টা আপনি কেমন
3: জনসংখ্যা
2: দেখেন?
3: জনসংখ্যা এবং পুষ্টি সেল, যে জনসংখ্যা এবং পুষ্টি সেলের বাইরে গুণীজনদের নিয়ে একটি অনুষ্ঠান করেছে, আসলে সত্যি সেটা তাদের ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করবো না, তারা আমি না যারাই আমাদের এখানে গুণীজনরা আছেন তাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে পৌঁছে দিচ্ছেন। আমার মনে হয় আমি এই অনুষ্ঠানের জন্য, যে এই অনুষ্ঠানের যারা প্রযোজক নেপথ্যে আছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানাচ্ছি।
2: অনেক ধন্যবাদ। আপনারা গুণীজনেরা যখন একটি এই যে সমসাময়িক বিষয়গুলো, যেই বিষয়গুলো আমাদের প্রাত্যহিক জীবনের সাথে সম্পৃক্ত, যেগুলো আমাদের শ্রোতা যারা আছেন, প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন, তাদের খুব জানবার দরকার, জীবনে প্রয়োগ করা দরকার। যখন আপনারা প্রিয় মানুষেরা বলেন, ওই যে সেই ফুয়ের মতো, যখন কিছু একটা আপনারা বলেন তখন সেটা ওনারা বিশ্বাস করে নেন এবং ওনাদের জীবনে সেটা অপরিহার্য করে নেন। এজন্যই আমাদের এই আয়োজন। তো এখান থেকে কিছু কথা শুনেও তারা যদি তাদের জীবনে প্রয়োগ করে। অনেক ধন্যবাদ আপনাকে।
1: এই দেশ প্রকৃতির দেশ, প্রকৃতির দান, তাই প্রকৃতির সাথেই মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। সুখী জীবনের প্রয়োজন নিরাপদ পরিবেশ, আর নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হলে পরিবার ছোট রাখতে হবে, পরিকল্পিত পরিবার গড়তে হবে। প্রিয় বন্ধুরা, এবারের নিবেদন জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী মোহাম্মদ মনির হোসেন ও সেজুতি আশরাফি নদী। কথা লিখেছেন জোবায়েদ হোসেন পলাশ, সুর করেছেন ফয়সাল আহমেদ।

0: জনসংখ্যা বিষয়ক গানটি শুনলেন। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। যেসব স্থানে এডিস মশা ডিম পারে সেসব স্থানে তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, ফ্রিজের নিচের ট্রে, ড্রাম ইত্যাদি স্থানে পানি জমতে দেওয়া যাবে না। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। এমনই আহ্বানে জানিয়ে দিয়ে আজকের সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি হাসিনা পারভিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: তসনিম, শুরুতেই শিরোনাম। ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ পুনর্গঠনের সময় এসেছে। এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ। গত 5ই আগস্ট গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ। ঢাকার উদ্বেগকে গুরুত্ব দিয়ে দুঃখ প্রকাশ দিল্লির, বললেন পররাষ্ট্রমন্ত্রী। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার 62.25%। শূন্য পাশ করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে খুব শীঘ্রই পদক্ষেপ নেবে সরকার, বললেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় 13 জন নিহত। এবং মিরপুরে 2 ম্যাচ টি-20 সিরিজের শেষটিতে সফররত মালয়েশিয়াকে 7 উইকেটে পরাজিত করে সিরিজ জিতে নিল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে। তিনি আজ রাজধানীর শেরেবাংলানগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের যাত্রাপথে এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য বলেও উল্লেখ করেন তিনি। আরও শুনুন প্রতিবেদনে।
2: দেশে প্রথমবারের মতো 3টি গ্রামকে রূপ দেওয়া হয়েছে এসডিজি ভিলেজে। জাতীয় সম্মেলনে যার আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
3: আমি আনুষ্ঠানিকভাবে এখন এই 3টি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছি।
2: প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের আওতায় দারিদ্র বিমোচন, জলাবদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রয়োজনীয় নাগরিক সেবার আওতায় আনা হবে এই গ্রামগুলোকে।
3: ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ঋণ, স্কুল ড্রেস, মাদ্রাসা ভিত্তিক শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, গ্রাম পর্যটন, ব্লু এমপ্লয়মেন্ট, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, বৃক্ষরোপণ, খাল খনন এবং ইকোট্যুরিজম সহ বিভিন্ন কর্মসূচি একযোগে পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে।
2: সরকারের এই সিদ্ধান্তের ফলে গ্রামের মানুষের জীবনমানের উন্নয়ন হবে এমনটাই মনে করছেন এসডিজি ভিলেজের অন্তর্গত খুলনার ডাকোপ উপজেলার পানখালি গ্রামের বাসিন্দারা।
4: রাস্তাঘাট উন্নয়ন হবে, বাড়ির উন্নয়ন হবে, আমাদের বাথরুমের লিস্ট নিয়ে গেছে, ট্যাঙ্কির লিস্ট নিয়ে গেছে, আমরা কোন অবস্থায় আছি কি না আছি সরকার এটি জানতে চাইছে।
5: এসডিজি এই মডেল গ্রামের মধ্য দিয়ে আমাদের এই জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং মানুষের কর্মসংস্থান হবে।
6: এই অঞ্চলের লোক মানে কি ঈদের থেকেও আনন্দ পাচ্ছে যে না আমরা পানখালি।
2: উপকূলের লোনা বাতাস পেরিয়ে এই স্বপ্নের ছোঁয়া পৌঁছেছে সুদূর পাহাড়ের গায়েও। ডাকোপের পানখালী, বোচাগঞ্জের নাফানগর কিংবা কাপ্তায়ের মিতিঙ্গাছড়ি, প্রতিটি গ্রামেই এখন পরিবর্তন আর সম্ভাবনার নতুন সুর। নিজের গ্রামকে এসডিজি গ্রাম ঘোষণা করায় খুশি গ্রামের মানুষেরা।
7: ভালো একটা অপরচুনিটি যে আমাদের গ্রামটা আসলে সিলেক্টেড হয়েছে।
8: সেতুরি একটা করে দিলে আমরা চাকরি বাকরি ছেলে মেয়েরা মানে সুযোগ সুবিধা পাবো।
9: এই পাইলট প্রকল্পের মতো এই রাঙামাটি বা এই পার্বত্য গ্রামের সকল গ্রামগুলো যেন উন্নতভাবে নির্মাণ হয়।
2: সরকারের এই সিদ্ধান্তে গ্রামের মানুষের দারিদ্র ঘুচে যাবে, মানসম্মত শিক্ষা আর স্বাস্থ্যসেবার সুবাস ছড়াবে প্রতিটি উঠোনে। টেকসই আগামীর এই নতুন ভোর মেঠু পথ পেরিয়ে পৌঁছে যাক প্রতিটি প্রান্তরে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের

0: জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকের শুরুতে ভারতীয় হাইকমিশনার ঢাকায় গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনারের মধ্যকার বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় গত 5ই আগস্ট নতুন দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতা বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতকে তার অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষ ঢাকার উদ্বেগকে গুরুত্ব সহকারে নিয়ে দুঃখ প্রকাশ করেছে। ঢাকার অবস্থান ব্যাখ্যা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মানের প্রশ্ন। তিনি বলেন, একজন দণ্ডিত ব্যক্তিকে হেফাজতে নেওয়া উচিত এবং আত্মপক্ষ সমর্থনে তার কিছু বলার থাকলে আদালতের সামনে তা উপস্থাপন করা উচিত। গত 5ই আগস্ট গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতা রাষ্ট্রের অন্যতম স্তম্ভ, বাংলাদেশের বিচার বিভাগের প্রতি অবমাননার শামিল।
1: আশা করব যে আমাদের রাষ্ট্রের কোন স্তম্ভের কোনোকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না, এটা আমাদের প্রত্যাশা। এবং আমার তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত যে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না।
0: পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, অতীতকে পেছনে ফেলে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করতে একটি নতুন সূচনা জরুরি। তিনি আজ সচিবালয়ে তার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক বৈঠকে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে যেগুলো পারস্পরিক সহযোগিতা ও আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। সমতার ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে, তবে এই বিষয়ে ভারতকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে যেসব ইস্যু রয়েছে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব এবং উভয় দেশের সাধারণ মানুষের প্রত্যাশা ঢাকা দিল্লি সম্পর্ক ভালো থাকুক। প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় অগ্নিকাণ্ডে 16 বাংলাদেশী নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আজ এক শোকবার্তায় শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন। প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশনকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছেন। এদিকে সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশী কর্মীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম ও এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। আগে জানানো হয়েছে, গতকাল রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে 16 জন বাংলাদেশি প্রাণ হারান। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার 13 জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার 2 জন এবং রাজশাহীর বাগমারা উপজেলার 1 জন রয়েছেন। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন আজ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। তিনি বলেন, শূন্য পাশ করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সরকার খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া শুরু করবে। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদী আমিন বলেন, চলতি বছর SSC ও সমমানের পরীক্ষার ফল শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও দক্ষতার শতভাগ নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে তৈরি করা হয়েছে। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে কৃত্রিমভাবে পাশের হার কিংবা GPA 5 বাড়ানোর যে সংস্কৃতি চালু ছিল, বর্তমানে নির্বাচিত গণতান্ত্রিক সরকার তা থেকে পুরোপুরি বেরিয়ে এসেছে। এবারে শুনুন চলতি বছরের SSC ও সমমানের পরীক্ষার ফল নিয়ে একটি প্রতিবেদন।
2: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।
3: আনুষ্ঠানিকভাবে 18,29,485 জন শিক্ষার্থী আমাদের ছিল, সেটি উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন। পাশের হার হয়েছে 62.25।
2: এবছর 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 62.25%। জিপিএ 5 পেয়েছে 116,676 জন। 2026 সালে এসএসসি পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট 14,04,539 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাশ করেছে 8,99,610 জন। প্রকাশিত ফলাফলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় 2,96,982 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে 1,64,797 জন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ও ভকেশনাল পরীক্ষায় 1,27,964 জন পরীক্ষার্থীর মধ্যে 74,470 জন উত্তীর্ণ হয়েছে। বোর্ড ভিত্তিক পাশের হারে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড, এ বোর্ডে পাশের হার 71.63%। ফলাফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী সচিবালয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন,
4: যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের খাতা পুনঃপরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুনঃপরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থা নেওয়া হবে।
2: এদিকে ফলাফল প্রকাশের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠেন। তারা বাংলাদেশ বেতারকে বলেন,
5: আলহামদুলিল্লাহ আমার গোল্ডেন পেজ আসছে, 1180 আমার টোটাল মার্ক, আলহামদুলিল্লাহ খুশি আছি আমি।
6: আমি প্রথমে ভেবেছিলাম যে কয়েকটিতে এ প্লাস আসবে না, কিন্তু দেখি হ্যাঁ সবগুলোতে জিপিএ 5 চলে আসছে।
2: এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে বড় ভূমিকা রাখবে বলেও জানান শিক্ষার্থীরা। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
7: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি কনুজ শিকদার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র। তিনি আজ বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে ধর্মীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পোশাক রপ্তানি, রেমিটেন্স এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের ক্ষেত্রে দুদেশের এই অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিসেন্টেন বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পরে মার্কিন রাষ্ট্রদূত তথ্য ও সম্প্রচার মন্ত্রীর বাসভবনে যান এবং সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেন। শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশ ও মিশরের মধ্যে শিল্প বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। আজ শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি শিল্পমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, দুদেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে শিল্প ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব। মিশরের রাষ্ট্রদূত বলেন, মিশর বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। তিনি বলেন, দুই দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণ করা সম্ভব। এক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন রাষ্ট্রদূত। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 878 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। মস্কো ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার পর এটি রাশিয়ায় কিয়েভের প্রাণঘাতী হামলাগুলোর অন্যতম। কিয়েভ নিজনেকা মাস্ক শহরে এই হামলার বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি। ইরান জানিয়েছে তারা হরমুজ প্রণালীর মধ্য দিয়ে দুদেশের জন্য নতুন নৌপথ নির্ধারণ করে ওমানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছেছে। তারা আরও জানায়, কৌশলগত এই নৌপথটি পুনরায় খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ এবং নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি প্রত্যাহার সহ অন্যান্য শর্ত পূরণ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন ইরানের সঙ্গে সীমিত পরিসরে আলোচনা করছে এবং দেশটির ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করবে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তান শাসিত কাশ্মীরের আইনসভার নির্বাচনে তৃতীয় ও চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ আজ শেষ হয়েছে। এবার মূলত ভোটগ্রহণের জন্য নির্ধারিত ১১টি নির্বাচনী এলাকার মধ্যে ৪টিতে ভোটগ্রহণ হয়েছে। অবশিষ্ট ৭টি নির্বাচনী এলাকার মধ্যে ৫টি পুঞ্চ এবং ২টি সুধনদী জেলায় গত সপ্তাহে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় নির্বাচন বাতিল করা হয়। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে মালয়েশিয়াকে ৭ উইকেটে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে ২-০তে সিরিজ জিতেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। মালয়েশিয়া প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান করে। জবাবে সিরিজে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ৭ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: হোম অব ক্রিকেটের ২২ গজে লাল সবুজের তাণ্ডব, আর তাতেই কুপকাত মালয়েশিয়া। প্রথম ম্যাচে ৮৯ রানের দাপুটে জয়ের পর দ্বিতীয় টি টোয়েন্টিতেও প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিল বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। দুই ম্যাচের সিরিজ জয়ের গল্পটা যেন হয়ে রইল একচ্ছত্র আধিপত্য আর ধবল ধোলাইয়ের অনন্য চিত্রনাট্য। টসে জিতে আগে ব্যাট করতে নেমে মিরপুরের ঘূর্ণিজালে শুরুতেই দিশেহারা সফরকারীরা। আবু হায়দার রনের ধারালো বোলিং তোপে কাঁপতে থাকা মালয়েশিয়া আহমেদ আকিল ও সায়েদ আজিকের কিছুটা প্রতিরোধে টেনে টোনে ২০ ওভারে তোলে ১০৫ রান। রনি তুলে নেন সর্বোচ্চ ২ উইকেট। মাত্র ১০৬ রানের লক্ষ্য, তা যেন জিসান আলমের ব্যাটে পরিণত হল ঝড়ো তণ্ডুলীলায়। জাওয়াদ আবরার ৮ বলে ২৩ রানের গতিময় সূচনা দেওয়ার পর ব্যাট হাতে রুদ্ররূপ ধারণ করেন জিসান। ৭টি দৃষ্টিনান্দনিক ছক্কা আর ২টি চারের মায়াবী প্রদর্শনীতে মাত্র ২১ বলে অপরাজিত ৫৭ রানের বিধ্বংসী ৫০। শামীম হোসেনকে সাথে নিয়ে মাত্র ৭ ওভার ৪ বলেই জয়ের বন্দরে নোঙর করে বিসিবি এইচপি দল। মালয়েশিয়াকে হোয়াইট ওয়াশ করে মিরপুরের বুকে লাল সবুজের এই জয়ের কেতন যেন টি টোয়েন্টির উদীয়মান তারকাদের এক প্রস্ফুটিত হুঙ্কার। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
8: এদিকে আগামী বুধবার রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে ৩ ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। সকাল ৯:৩০ খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ পুনর্গঠনের সময় এসেছে। এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ। গত ৫ আগস্ট গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ। ঢাকার উদ্বেগকে গুরুত্ব দিয়ে দুঃখ প্রকাশ দিল্লির, বললেন পররাষ্ট্রমন্ত্রী। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। গড় পাশের হার ৬২.২৫%। শূন্য পাশ করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে খুব শিগগিরই পদক্ষেপ নেবে সরকার, বললেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ১৩ জন নিহত। এবং মিরপুরে দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষটিতে সফররত মালয়েশিয়াকে সাত উইকেটে পরাজিত করে সিরিজ জিতে নিল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। খবর শেষ হল।
9: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি ইশরাত জাহান নীলা। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি ভেসে গেছে, ফসল নষ্ট হয়েছে, বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এর ফলে দুর্গত মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছেন। গতকাল চট্টগ্রামের বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে চট্টগ্রাম জেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত গৃহ হস্তান্তর অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে সরকারের দেয়া প্রতিশ্রুতি মোতাবেক ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের কাজ সফলভাবে শেষ হয়েছে এবং চলতি মাসের ১৬ তারিখ থেকে মূল কাজ শুরু হতে যাচ্ছে। চলতি অর্থবছরে দেশের প্রায় ৪১ লাখ পরিবারের প্রধান নারীদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। বাঁশখালী উপজেলাতেও প্রায় ১০ থেকে ১২ হাজার পরিবার এই সুবিধার আওতায় আসবে। এদিকে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দেন যে দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। দেশের উন্নয়ন ও দেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে তাদেরকে রুখে দিতে দেশের সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাঁশখালীতে নদী ও খালের পানি উপচে পড়ায় গ্রামীণ জনপদ প্লাবিত হয়। বহু পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে চাল, ডাল, তেল, শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয় যাতে তারা জরুরি প্রয়োজন মেটাতে পারে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা জানান, এই সহায়তা দুর্গত মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তারা বেশ কিছুদিন ধরে খাদ্য ও আশ্রয়ের সংকটে ভুগছিলেন। অন্যদিকে হাটহাজারিতে বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ত্রাণ পৌঁছানো ছিল বড় চ্যালেঞ্জ। সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা নৌকা ব্যবহার করে দুর্গত এলাকায় পৌঁছে ত্রাণ বিতরণে সহায়তা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো ত্রাণ সামগ্রী সেখানে পৌঁছালে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। শিশুদের জন্য দুধ ও শুকনো খাবার, নারীদের জন্য স্বাস্থ্য সামগ্রী এবং বৃদ্ধদের জন্য ঔষধ সরবরাহ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এই সহায়তা তাদের জীবনে আশার আলো জাগিয়েছে। অনেকেই বলেন, শুধু খাদ্য নয়, নগদ অর্থ সহায়তা তাদের পুনর্গঠনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ফসল নষ্ট হয়ে যাওয়ায় তারা চরম বিপদে পড়েছিলেন। নগদ অর্থ দিয়ে তারা নতুন করে বীজ ও সার কিনে চাষাবাদ শুরু করতে পারবেন। ত্রাণ কার্যক্রমে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবক সংগঠন একযোগে কাজ করছে। তারা দুর্গত মানুষদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিচ্ছে এবং চিকিৎসা সেবা নিশ্চিত করছে। অনেক এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে যেখানে পানিবাহিত রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। এই উদ্যোগকে স্থানীয়রা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তারা মনে করেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া সহায়তা শুধু তাৎক্ষণিক সংকট মোকাবেলায় নয়, বরং দীর্ঘমেয়াদে পুনর্গঠনের পথও সুগম করবে। এই পর্যালোচনা থেকে এটা স্পষ্ট হয় যে দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ সেই দায়িত্ব পালনেরই প্রতিফলন। এটি শুধু মানবিক সহায়তা নয়, বরং রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসকে আরও দৃঢ় করে তুলছে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত ৯:৩০।
11: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
12: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান। শিল্পী মোহাম্মদ সাইফুল ইসলাম, গানটির রচয়িতা রফিকুর রশিদ।

দেশাত্মবোধক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ হয়ে যাচ্ছে মিডিয়াম ওয়েভ দ্বিতীয় অধিবেশন। এখানেই মিডিয়াম ওয়েভ দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।

দেশাত্মবোধক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ হয়ে যাচ্ছে মিডিয়াম ওয়েভ দ্বিতীয় অধিবেশন। এখানেই মিডিয়াম ওয়েভ দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে

0: দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানে আপনারা শুনতে পাচ্ছেন এফএম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমেও এফএম সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা 1:05। এসো আরবি শিখি, ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান বিকেল 3:30। বিকেল 4:05 কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান চাষাবাদ। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশের গান শুনবেন সকাল 8:15, বেলা 12:15 এবং রাত 8:55। স্থানীয় শিল্পীদের গা আধুনিক গানে অনুষ্ঠান বর্ণালী সকাল 8:30। এছাড়াও আধুনিক গান শুনবেন মোহাম্মদ কামরুজ্জামান লালটুর কণ্ঠে বেলা 12:30। রূপালী ছায়াছবির গানে অনুষ্ঠান সকাল 9:05। এছাড়াও ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 3:05। পৌষি পোদ্দারের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনবেন বেলা 12:20। লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি সন্ধ্যে 6:10। হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে পল্লীগীতি শুনবেন বেলা 12:40। বাউল গান শুনবেন বাউলিয়ানা অনুষ্ঠানে বেলা 2:30। এবং সবশেষে এফএম 88.8 মেগাহার্জে এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা।

الأرض فاحكم بين الناس فاحكم بين الناس بالحق

0: صدق الله العظيم.
1: হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়।
2: এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জের এ পালার অনুষ্ঠান ঘোষণা ছিলাম আমি সৈলী পারফিরমা, অধিবেশন তত্ত্বাবধানে আবু সাইদ জান কাটে, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আতর রহমান গাজী, প্রকৌশল সহযোগিতায় অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।